0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 7ই আশ্বিন, 10ই রবিউসানি, 22শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্রখাতে সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন। আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতের পরিবারের পাশে রয়েছে সরকার, আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বললেন এলজিআরডি মন্ত্রী। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আগামীকাল থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী টি-20 ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় আজ ভোর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল ও স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। নিউ ইয়র্কে সফরকালে প্রধানমন্ত্রী হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া প্রধানমন্ত্রী 22 তারিখ সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন। তারেক রহমান ইউএনজিএর 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তুর্কির রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্সি দিদিয়ার ফিলস আইএমএর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জোয়েল কাপ্লানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা। তিনি গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। মাহাদি আমিন বলেন, যাতায়াতের সময় বাদ দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর মাত্র চার দিনের। তিনি বলেন, এই চার দিনে এক মুহূর্ত নষ্ট না করে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। কেবলমাত্র অত্যাবশ্যকীয় ব্যক্তিরাই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন উল্লেখ করে মাহাদি আমিন বলেন, এর ফলে এই সফর সাশ্রয়ী। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাঁদের সন্তান জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে গতকাল বিএনপি দলীয় কার্যালয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রেজভী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফর ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন দৃষ্টান্ত। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে ছোট আকারের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থ সাশ্রয় ও কৃচ্ছতা সাধনের এই উদ্যোগ নিয়ে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে অপচয় রোধ এবং দেশের রাজস্বের সঠিক ব্যবহারের লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
4: দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 35 সদস্যের আমাদের ইতিহাসের সবচেয়ে ছোট একটি প্রতিনিধি দল জাতিসংঘে 81তম অধিবেশনে সেখানে যোগ দিতে যাচ্ছেন। এখানেই প্রমাণিত হয় যে বিএনপির সরকার এবং সরকারের যে প্রধান, তিনি যাকে কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চান, দেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধশালী করতে চান, এটা হচ্ছে তার আরেকটি নমুনা, তার আরেকটি প্রমাণ।
3: বিগত সরকারের আমলে বিশাল সফর সঙ্গী এবং অনাবশ্যক খরচের কঠোর সমালোচনা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
4: এর আগে অর্থাৎ ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকারের প্রধান যখন যেতেন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো দেশে, সেখানে অনেক কোটি কোটি টাকা খরচ করে সংবর্ধনার ব্যবস্থা করা হতো, রিসেপশনের ব্যবস্থা করা হতো। এবার কিন্তু যারা তারেক রহমান সাহেব সেই রিসেপশনের ব্যবস্থা করতে নিষেধ করে দিয়েছেন। কারণ ওই যে রিসেপশনের ব্যবস্থা হতো সেটা কারা করত? ওখানে যে এমবেসি বা হাই কমিশন, তারা করত, এবং সেটা দেশেরই টাকা, জনগণেরই টাকা, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হতো। সুতরাং এই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে জনাব তারেক রহমান দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকেই ঊর্ধ্বে তুলে ধরে, এবং তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার, এটি পরিকল্পিত, এটি কলঙ্ক নিপন করার জন্য।
3: রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় ও কূটনৈতিক কার্যকারিতাকে প্রাধান্য দিয়ে সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি সুশাসনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্রশিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রতিনিধি দলের নেতারা দেশীয় বস্ত্রকল সুরক্ষায় 10-30 কাউন্টের তুলা সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার উপর জোর দেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সাইবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সিআইডির নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর ঘোষণা দেন। তিনি বলেন, দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পর্যবেক্ষণ করে দেশে ফরেন্সিক ল্যাব সরঞ্জাম প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ায় জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি গতকাল হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ 50,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেন। সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থেই বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন অঞ্চলের দেশগুলোর জ্বালানি তেলের দর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে স্বয়ংক্রিয় দর পদ্ধতি পুরোপুরি কার্যকর করলে ডিজেলের প্রতি লিটারের দাম আরও বেশি নির্ধারণ করতে হতো।
6: সংকট প্রতিদিন যে নতুন মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হচ্ছে, সরকারের পক্ষে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যদি শুধুমাত্র জ্বালানি তেলের ক্ষেত্রে এই ভর্তুকি অব্যাহত রাখতে চাই, তাহলে সরকারের চলমান যে সামাজিক নিরাপত্তার কার্যক্রম রয়েছে সেটি ভীষণভাবে বিঘ্নিত ঘটবে। যে ইপিআই কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমই আসলে ক্ষেত্র বিশেষ স্থবির হয়ে যাবে। বাংলাদেশেই জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল, তো জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হয়ে যেতে না পারে সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে।
5: এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাস ব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমাতে। ডাক্তার এম এ মোহিত নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। কোভিড 19 মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সেবা ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 13 জনের বিরুদ্ধে পৃথক 6টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য জানান। 13 জনের বিরুদ্ধে মোট 12,03,27,985 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানায় দুদক। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, স্পিকারের চিঠি পেলে সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে দ্বিতীয় স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা চার আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম সহ তিনজনের বিরুদ্ধে করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 22 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন বলেছেন, আগামীকাল ইরানের সব বিমান সংস্থা বন্ধ করে দেওয়া হবে। কয়েক ঘণ্টা পর ইরান পাল্টা ঘোষণা করে, তেহরান মাশহাদ ও ইস্ফাহান থেকে ইরাকে নাজাফে ফ্লাইট পরিচালনা করা হবে। ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেন, তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক এবং তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো নতুন হামলার মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, তারা রাজধানী সানার দক্ষিণে প্রশাসন নিয়ন্ত্রিত বাব আল মানদেব ও আলবাইদা এলাকা নিকটবর্তী হুতি যোদ্ধা ও তাদের সরবরাহ লাইনে আঘাত হেনেছে। হুতি নেতা আব্দেল মালিক বলেন, যতদিন ওয়াশিংটনের লক্ষ্য থাকবে ইয়েমেনি জনগণের উপর আধিপত্য বিস্তার, ততদিনই যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত চলবে। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সেখানে একটি শিশু ও একজন নারী সহ তিনজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিউ ইয়র্কে তিনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপের পর জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই বৈঠক অনেক কিছুই বদলে দিতে পারে। এক সূত্র জানায়, বৈঠকটি পরিকল্পিত। মস্কো ও কিয়েভের মধ্যে প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানে উভয় পক্ষের মধ্যে ওয়াশিংটন নতুন করে সরাসরি শান্তি আলোচনা প্রস্তাব প্রদানের প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ও ট্রাম্প মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের আসন্ন ইউক্রেন সফর নিয়ে আলোচনা করেছেন। ভলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনায় কিয়েভ শান্তি প্রক্রিয়ার উপর জোর দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ও ডোনাল্ড ট্রাম্প জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষা সহ উত্তেজনা প্রশমন ও নিরাপত্তা ইস্যুতে মতামত বিনিময় করেছেন। এদিকে গতকাল রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রণক্ষেত্র সহ দেশটির বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখে, এতে অন্তত পাঁচজন নিহত হয়। খেলার খবর ক্রিকেট। জাপানি এশিয়ান গেমসে নারী টি টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 18 ওভারে 5 উইকেটে 124 রান করেছে। এর আগে প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এদিকে আজ টুর্নামেন্টের ফাইনালে ভারত নারী দল শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 11টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্যাস্ত যাবে 5:55। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন। আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের পাশে রয়েছে সরকার, আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বললেন এলজিআরডি মন্ত্রী। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আগামীকাল থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
8: সবার সাথে ৯০.৪

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটু কাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

মর্নিং মাইক, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর সবাইকে আজকে একটু স্পেশাল ভাবে গুড মর্নিং জানাতে চাই, কারণ আজকে কিন্তু আমার সাথে একজন স্পেশাল গেস্ট থাকবে, তবে সেটা এখন না, একদম লাস্ট আওয়ারে তার সাথে আমরা গল্প করব। এবং শুধু যে স্পেশাল গেস্ট তা কিন্তু না, তার একটা স্পেশাল ট্যালেন্ট আমরা দেখব এবং জানবো, এবং আপনারা কিন্তু সেই মুহূর্তে ফেসবুক পেজে লাইভও দেখতে পারবেন। যাই হোক, এটা নিয়ে অনেক গল্প করব, যেহেতু আপনারা দেখতেই পাবেন, শুনতেই পাবেন, তো অনেক ডিসকাশন হবে, অনেক মজার মজার গল্প আড্ডা হবে। তবে তার আগে মর্নিং মাইকের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, জয়েন হয়ে যেতে পারেন। এবং আজকে যেহেতু একটা স্পেশাল সেগমেন্ট থাকবে এবং স্পেশাল গেস্ট থাকবে, তো বুঝতেই পারছেন আজকের মর্নিং মাইক একদম সেই লেভেলের হতে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা বৃষ্টি হচ্ছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর এই বৃষ্টির দিনে একটু মানে সেই প্রিয় মানুষটার কথা মনে পড়ে না, মনে পড়ে বা সেই প্রিয় মানুষটাকে নিয়ে একটু আবেগ আসে না, সেটা কিন্তু হয় না, তাই না? তাই ভাবলাম যে এই মুহূর্তে একটা খুবই সুন্দর, খুবই পছন্দের একটি, আমার পছন্দের একটি গান, সেটি হচ্ছে যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। তো এই গানটি প্লে করছি এবং এই গান দিয়েই আজকের মর্নিং ম্যাগ শুরু করছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: retírense.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বুঝতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে এবং গল্প আড্ডা গান চলছে। এই মুহূর্তে শুনছেন রুমঝুম গান কোক স্টুডিও বাংলার। গানটি অনেক সুন্দর এবং আমার খুবই পছন্দের একটি গান, এবং এই বৃষ্টির দিনে আমার মনে হয় গানটি একদম পারফেক্ট মানে কম্বিনেশন, তাই না? তো গানটি এনজয় করতে থাকুন, আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: নাইট।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এবং শুধু যে আজকে আমি থাকবো তা কিন্তু না, আজকের মর্নিং মাইক উইথ আর জে তানহাতে সকালটা হতে যাচ্ছে একটু বেশি মজার, একটু বেশি স্পেশাল। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমি তানহা থাকবো। আর এর সাথে আজকের শো এর বিশেষ এক ঘন্টায় আমার সঙ্গে থাকছে একদম ইউনিক দুই অতিথি, জিসান ও তার প্রিয় পাপেট হ্যালো। এতক্ষণই অলরেডি যারা ফেসবুকে আছেন পোস্ট দেখে ফেলেছেন, যারা এখনো দেখেনি তারা ফেসবুকে চলে যান। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন। ফেসবুকে আমরা 10টা থেকে লাইভে থাকবো, সে লাইভে চাইলে কমেন্ট করতে পারেন এবং আমাদের লাইভে জয়েন হতে পারেন। এবং আমার এই পোস্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, ওকে? এবং আমার লাইভও শেয়ার করে দিতে হবে। গল্প, আড্ডা, মজা আর হ্যালো এর দারুণ উপস্থিতিতে এক ঘন্টা জমবে অন্য রকম। তো টিউন করে ফেলুন এখনই এবং ওয়েট করতে থাকুন, 10টা বাজতে আর বেশিক্ষণ সময় নেই। আর আমাদের গেস্টও চলে এসেছে এবং সে অপেক্ষা করছে আপনাদের সাথে কথা বলার জন্য। আর আপনাদের একটু আমি ধারণা দেই যে যারা পাপেট শো দেখেন বা পাপেট পছন্দ করেন বা গ্রাম অঞ্চলে আই থিঙ্ক মেলার মধ্যে ব্যাপারটা অনেক বেশি দেখা যায়, তো তেমনই একজন বন্ধু আমার জিসান, সে আমার একটা ফ্রেন্ড, একটা কি বলে কলিগ বলা যায়, সে আমার কাইন্ড অফ কলিগ, কারণ একটা কাজে যেয়ে আমার তার সাথে পরিচয় হয়েছিল এবং তার ট্যালেন্ট দেখে আমি আসলেই অনেক বেশি কি বলে মানে আশ্চর্য হয়েছে এবং আমার খুব কাছে খুব ভালো লেগেছে। তখন আমি ভাবলাম যে এই ছেলেটাকে আমার মানে লাইক আপনাদের সাথে পরিচয় করে দেওয়াটা খুব বেশি জরুরি, কারণ আমি যা আপনারা তো জানেনই যে আমার যা কিছু ভালো লাগে, যা আমার পছন্দের সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার পছন্দের সিনেমা, পছন্দের গান, পছন্দের এভরিথিং, স্টোরি, গল্প আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই মানুষটাকেও আপনাদের সাথে, মানুষটাকে না, মানুষের ট্যালেন্টটাকেও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো 10টা বাজে জয়েন হয়ে যাবেন সবাই, আর এখন বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিন আমার পোস্টে এবং শেয়ার করে দিন বেশি বেশি করে, যাতে সবাই 10টা থেকে একদম জয়েন থাকেন, ওকে? তো আমরা এখন আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নাইট।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস you wish for. আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, এবং আমি একটু আগেই বলছিলাম যে আমার সাথে কিন্তু আজকে একজন স্পেশাল গেস্ট থাকার কথা, এবং সেটা 10টা থেকেই শুরু হবে, এবং গেস্ট কিন্তু অনেক এক্সাইটেড আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে তার গল্প শেয়ার করার জন্য, এবং আমিও খুব এক্সাইটেড গেস্টের সাথে গল্প করার জন্য। তো দেখা যাক কি হয়। আপনারা কিন্তু চটজলদি 10টা থেকে, মানে আমি তো বলবো যে আপনারা এখন থেকেই আমাকে শুনতে থাকুন, আর দেখতে চাইলে অবশ্যই 10টা বাজে ঢাকা FM ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো অলরেডি আমার মর্নিং মাইকের পোস্টে আমি ছবি দিয়ে দিয়েছি কে আমার সাথে গেস্ট থাকবে। হ্যালো পাপেট এবং জিসান থাকবে আমার সাথে। তো সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছে, আমি একটু কমেন্টগুলো পড়তে চাচ্ছি, দেখি কে কি কমেন্ট করেছে। আমাদের হ্যালো পাপেটও কমেন্ট করেছে যে আজ খুব মজা হবে। ইয়াস, আজ খুব মজা হবে। তারপর কমেন্ট করেছে থামিদুল হক রায়ান, গুড মর্নিং আপু, আমি রায়ান রংপুর থেকে। রায়ান গুড মর্নিং এবং অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে কমেন্ট করে ফেলেছে, দাদা কেমন আছেন আপনি, আর আপনার জন্য অনেক অনেক অনেক অনেক শুভকামনা রইল, আপনার সারাটা দিন আজকে অনেক বেশি ভালো যাক আশা করি। তারপর আমাদেরকে কমেন্ট করেছে সুখ পাখি, সুখ পাখি কেমন আছো আপু, আমি চট্টগ্রাম থেকে প্রিয়া। প্রিয়া, আচ্ছা প্রিয়া এত সুন্দর একটা নাম রেখে আপনি আইডির নাম সুখ পাখি কেন দিয়েছেন আমাকে বোঝান। প্রিয়া নামটা আমার অনেক বেশি পছন্দের একটি নাম, আর সচরাচর আজকাল এই প্রিয়া নামটি দেখা যায় না কিন্তু, আর এই প্রিয়া নামটা আমার আসলেই অনেক বেশি পছন্দের, তাই আমার মনে হয় যে আপনার আইডির নামটা চেঞ্জ করে প্রিয়াই রাখা উচিত। শাহরিয়ার চৌধুরী ইমন, গুড মর্নিং। সোহেল মাসুদ, শুভ সকাল, শুভ সকাল। সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আমাকে যারা শুনছেন এই মুহূর্তে তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। একটা সুন্দর গান প্লে করে দিচ্ছি এবং একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ডিস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Taka FM 90.4
2: Shara Deshi
1: Shabashate.

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই মুহূর্তে আমি আপনাদের সাথে মানে লাস্ট বারের জন্য, লাইভে যাওয়ার আগে লাস্ট বারের জন্য কথা বলতে চলে এসেছি। ফেসবুকে অলরেডি যারা পোস্ট দেখেছেন তারা তো জানেনই যে আমার সাথে আজকে একজন খুবই বিশেষ এবং স্পেশাল একজন গেস্ট এবং আমার খুবই পছন্দের একজন গেস্ট থাকবে। তো 10টা থেকে আমি লাইভে যাচ্ছি। যারা যারা আমাদেরকে দেখতে চান, শুনতে চান, মজার মজার গল্প আড্ডা দিতে চান আমাদের সাথে, 10টা বাজে লাইভে জয়েন হয়ে যাবেন। আর যারা শুধুমাত্র ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন তারা কিন্তু মন খারাপ করবেন না, কারণ ফ্রিকোয়েন্সিতেও আপনারা আমাদেরকে শুনতে পাবেন এবং আমাদের দুজনকেই শুনতে, মানে আমাদের তিনজনকে, যেহেতু আমাদের একজন স্পেশাল হ্যালো আছে সাথে, তো আমরা তিনজনকেই আপনারা শুনতে পাবেন। তো দেরি না করে বেশি বেশি করে আমার মর্নিং ম্যাকের পোস্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম মানে ভাষায় ফেলতে হবে, ঠিক আছে? আর যেটা করতে হবে, লাইভে কমেন্ট করতে হবে, চাইলে মজার কোনো স্টোরি শেয়ার করতে পারেন বা লাইভে কমেন্ট করে আপনার গানের রিকোয়েস্ট, যদিও আমি লাইভে থাকাকালীন কোনো গানের রিকোয়েস্ট প্লে করতে পারবো না, তবে লাইভ শেষ করার পরে অবশ্যই আপনাদের সেই রিকোয়েস্টেড গানগুলো প্লে করে দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে সবাই রেডি হয়ে যান আমাদের লাইভে জয়েন করার জন্য এবং মর্নিং ম্যাকে মানে আমাকে দেখার জন্য, কারণ অনেকদিন হয়েছে যে আপনাদের সাথে আমার লাইভে দেখা সাক্ষাৎ হয় না, তাই না? আগে হতো, অনেক আগে ভালোবাসা বাংলাদেশে আমি থাকতাম এবং তখন লাইভে দেখা হতো। আজকে অনেক দিন পর আপনাদের সাথে লাইভে যাব, তো সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার জন্য এক্সাইটেড এবং আমার গেস্টকে নিয়েও আমি অনেক এক্সাইটেড। তো চলুন আমরা এই মুহূর্তে আরো একটা ব্রেকের সাথে আবার ফিরবো গেস্টকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 শুনতে থাকুন, ফিরছি একটু পর।

মর্নিং মাইক, ওয়েলকাম সবাইকে। আচ্ছা আমাকে কি কি লাইভ হয়ে গেছে, লাইভ শুরু হয়েছে লাইভে? ওকে ওকে, আচ্ছা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানহা আবারও চলে এসেছি। যারা ফ্রিকোয়েন্সিতে এতক্ষণ আমাকে শুনছিলেন তাদের জন্য বলছি যে আবার চলে এসেছি, আর যারা লাইভে আমাকে দেখছে তাদের জন্য মাত্রই এসেছি, মানে একদম প্রথমেই। এবং আমি কিন্তু কথা দিয়েছিলাম আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট থাকবে, সে কিন্তু আমার সাথে আছে। আপনারা কি ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছেন কি না সেটা একটু জানিয়ে দিবেন, লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা এটা জানিয়ে দিবেন, আর আমাকে কেমন লাগছে দেখতে সেটা।

0: জানিয়ে দিবেন কমেন্ট করে। ওকে, বাই দ্য ওয়ে আমাকে লাইভে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে 01841904904 এই নম্বরে, আর ফেসবুকে তো আমাকে লাইভে দেখতেই পাচ্ছেন, সেখানে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সও করতে পারেন। ওকে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। যারা লাইভ দেখছেন তারা অলরেডি দেখে ফেলেছেন আমার সাথে একজন কিউট, একটা খুবই কিউট একটা গেস্ট আছে, এবং কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু মানুষ থাকে যে মানে তাদের, তারা থাকলেই যে পুরো পরিবেশটা পজিটিভ হয়ে যায়, পজিটিভ অরা কাজ করে। তো সেই জিনিসটাই কিন্তু আজকে হচ্ছে, যত যখন থেকে আমাদের এই গেস্ট অফিসে এসেছে, স্টুডিওতে এসেছে, ততক্ষণ থেকে কিন্তু মানে লাইক খুব একটা লাইক মুডটা খুব ভালো, গুড একটা ভাইব পাচ্ছি, খুবই পজিটিভ একটা ভাইব পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর সকাল আজকে শুরু করছি, স্পেশাল একটা সকাল শুরু করছি। গেস্টের সাথে পরিচয় করিয়ে দিব, বকবক তো অনেক করলাম আমি, আমি তো এমনি তো একটু বেশি কথা বলি, সবাই তো আপনারা জানেন। আচ্ছা গেস্ট, হ্যালো, ফার্স্টে আমি জিসানের সাথে কথা বলবো। জিসান হচ্ছে ইনি, জিসান কি অবস্থা?
1: এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আচ্ছা, জিসানের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন আপনারা। বাই দ্য ওয়ে জিসান, আমি অনেক বেশি ভালো আছি, এবং যারা আপনাকে আমি তুমি করে বলি তোমাকে, কারণ আমি ওকে পার্সোনালি তুমি করেই বলছি, তো আপনাদের সামনেও আমি তুমি করে বলছি, বিকজ আমার ফ্রেন্ডের মতো, আমরা কাইন্ড অফ একটা কলিগ বলা যায়, একটা জায়গায় যে আমাদের কাজের সূত্রে পরিচয় হয়েছিল। তো জিসান, আমি তো অনেক বেশি ভালো আছি, যারা এই মুহূর্তে তোমাকে শুনছে তাদের জন্য একটু নিজের পরিচয় এবং তাদের জন্য কিছু যদি বলতে।
1: আমি হচ্ছে মোহাম্মদ ফারিয়া তামিম জিসান। সবাইকে হচ্ছে শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি হচ্ছে মিরপুর থেকে আসছি, খুব মানে জ্যাম ঠেলে আসছি আর কি।
0: আচ্ছা, বাট তুমি কিন্তু আসল জিনিসটাই বলনি, তোমার যেই কারণে তুমি স্পেশাল, তোমার মেইন ট্যালেন্ট এবং মেইন যে তোমার এই যে আমাদের স্পেশাল গেস্ট কথা বলে ফেলেছে। ওকে, স্পেশাল গেস্টের একটু পরিচয়টা।
1: হ্যাঁ, এটা হচ্ছে আমার বন্ধু। আচ্ছা, আমাকে বলতে দাও।
2: আমার বন্ধু না?
1: হ্যাঁ, তুমি আমার বন্ধু। আচ্ছা, হচ্ছে আমার বন্ধু, ওর নাম হচ্ছে
2: হ্যালো।
1: আমাকে বলতে দাও, তুমি বলে দিবা। আচ্ছা, তুমি বলো তাহলে।
0: আচ্ছা হ্যালো, আচ্ছা হ্যালোর নাম কিন্তু হ্যালোই, মানে লাইক ওকে, ও কিন্তু হ্যালো বলেনি আপনাদেরকে, ও শুধু ওর নামটা
1: বলেছে হ্যালো।
0: ওকে হ্যালো, আমার একটা কোয়েশ্চেন তোমার কাছে। তুমি যখন ফোনে কথা বলো বা ফোন রিসিভ করো, প্রথম শব্দটা কি বলো? হ্যালোই বলো? ও আচ্ছা, ওয়াও, গুড, ভেরি গুড। ওকে, আর কিছু বলো হ্যালো, তোমার জন্যই আজকে কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট, মানে স্পেশাল।
2: হ্যাঁ, আমি তো এখানে এসেছি, এসে সকালবেলা চা খেয়েছি। তুমি কি চা খেয়েছো?
0: এই আমি কিন্তু প্রতিদিন সকালবেলা এসে এই কথাটা বলি যে এই আপনারা কি চা খেয়েছেন, চা না খেয়ে থাকলে এখনই খেয়ে ফেলেন, কারণ চা ছাড়া আমার যেমন দিন শুরু হয় না, তেমনি কিন্তু মনে হচ্ছে যে হ্যালোরও দিন শুরু হয় না। হ্যালো, এমন লাগছে আমাদের এই ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে এসে এবং সবার সাথে জয়েন হয়ে।
2: আরে, আমার তো এত বেশি ভালো লাগছে, তারপর তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে।
0: আমাকে কেমন লাগছে দেখতে? হ্যালো,
2: তোমাকে কত সুন্দর লাগছে।
0: থ্যাংক ইউ সো মাচ। তুমি লজ্জা পাচ্ছ?
2: লজ্জা কাগো না।
0: হ্যালো, তোমার বয়স কত?
2: আর বয়স, আরে বয়স জিজ্ঞেস করতে হয় না, তো
0: আমার বয়স তোমার থেকে ছোটই।
2: হ্যালো, ওই ছোট?
0: ও আচ্ছা, ঠিক আছে। বাট আমি আসলে ভাবছিলাম যে তুমি যদি আমার সেম এজ হতে বা লাইক আমার সাথে ডেট করার মতো ক্যাপেবল হতে, তাহলে আর কি আমি সেটা ভাবছিলাম আর কি।
2: তাহলে আমি তো আর গড়াই হবো, আমার বয়স 30।
0: ওয়াও, তাহলে কত বছরের বড় বলো তো?
2: তাহলে তোমার থেকে 6 বছরের বড়।
0: তার মানে কিন্তু ইনডাইরেক্টলি তুমি তোমার মানে বয়স, আমার বয়সটা বলে দিলে, তাই না, মানুষের কাছে? এটা কিন্তু ঠিক করলে না, আমার বয়সটা কেন বলে দিলে?
2: কারণ মানুষ তো জানতে চায়, কিন্তু তুমি তো হলো না, তাই আমি বলে দিয়েছি।
0: কিন্তু আমার বয়স কিন্তু এত না যতটা হ্যালো বলেছে, ঠিক আছে?
2: জানি তোমার বয়স 20।
0: ঠিক আছে, আমি এটাই মেনে নিলাম, 20। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আচ্ছা হ্যালো, ঢাকা এফএম এর স্টুডিও কেমন লাগছে তোমার?
2: ঢাকা এফএম এর স্টুডিওতে এসে এত ভালো লাগছে, চারদিকে কত সুন্দর গোছানো একদম, তারপর সামনে অনেকজন কত কষ্ট করছে, তোমাকেও ভালো লাগছে।
0: ওয়াও, থ্যাংক ইউ। আর তুমি কি জানো যে প্রতিদিন সকাল 8টা বাজে, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা বাজে যে আমি ঠিক এভাবেই বসে থাকি এই স্টুডিওতে এবং এখানে বসেই কথা বলি, বুঝতে পারছো, প্রতিদিন সকাল 8টা বাজে।
2: কিন্তু অন্যরা তো প্রতিদিন আটটা যে ঘুমায় নাক ডেকে
0: না। যারা আমার মতো পাংচুয়াল এবং যারা কাজের সূত্রে বের হয় বা কাজকর্ম থাকে তারা কিন্তু সকাল সকালই বের হয়ে যায়, এটা কি তুমি জানো? তুমি কয়টা বাজে উঠো ঘুম থেকে?
2: আমি তো উঠি সকাল 6টায়।
0: 6টায় উঠো?
1: এই সত্যি কথা বলতেছো তো তুমি? তুমি না 10টা বাজে ঘুম থেকে উঠো?
0: ও মাই গড, হ্যালো, এটা কি শুনলাম আমি? তুমি তো তাহলে ভালো ছেলে না? ভালো ছেলে ছাড়া তো আমি জেজ করি না। তাহলে বুঝা যাচ্ছে যে হ্যালো কিন্তু অনেক বেশি বুদ্ধিমান, তাই না? অনেক চালাক বলা যায়। আমার চালাক ছেলেও পছন্দ, স্মার্ট ছেলে পছন্দ। হ্যালো, তোমার ড্রেসটার সাথে আমার ড্রেসটা কিন্তু একটু ম্যাচ হয়েছে আজকে, রেড রেড, একটু মানে কাইন্ড অফ কালার কম্বিনেশন আছে, তাই না? ওয়াও, আচ্ছা আমার এত ভালো লাগছে হ্যালোকে দেখে এবং ওকে মানে লাইক পুরো পরিবেশটা, আপনারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে বা হ্যালোকে দেখছেন এবং কথা শুনছেন, আপনাদের কি মনে হচ্ছে? আমি একটু কোয়েশ্চেনটা করব ফ্রিকোয়েন্সিতে যারা আছেন, বিকজ তারা তো দেখতে পাচ্ছেন না, কিন্তু কথা শুনে কি মনে হচ্ছে, একটা মানুষ কথা বলছে নাকি একটা পাপেট কথা বলছে? হ্যালো, তুমি তোমাকে কি বলে সম্বোধন করলে তুমি বেশি খুশি হও, মানে পাপেট নাকি বেবি নাকি মানুষ, না কি বললে তোমার সব থেকে বেশি ভালো লাগে?
2: ওর নাম হ্যালো বলে ডাকলে অনেক আনন্দ লাগে।
0: ওকে, আচ্ছা হ্যালো, তোমার এই নামটার মানে উৎপত্তিটা কিভাবে, মানে এই হ্যালো নামটা কেন? এত আনকমন একটা নাম, মানে একে তো খুব ইজি একটা নাম প্রথমত এবং সবার মুখে মুখে থাকে, এটা কমন একটা নাম, কিন্তু আবার কারোর নাম যে হ্যালো হতে পারে এটাও আবার একটু আনকমন ব্যাপার, তো তোমার নামটা এইভাবে কিভাবে হলো আমি সেটা জানতে চাই।
2: সেটা তো আমি জানি না, এই লোক জানে।
0: এই লোকটা কি হয় তোমার?
2: এই লোকটা আমার বন্ধু।
0: বন্ধু? কবে, কত বছরের বন্ধুত্ব তোমাদের? একদম পুরা। হ্যালো, আচ্ছা আমি একটু জিসানের সাথে কথা বলবো এখন। হ্যালো, আমি কি কথা বলতে পারি জিসানের সাথে একটু?
2: তুমি শুধু আমার সাথে কথা বলবে,
1: আমার সাথে কথা বলতে পারবে না?
0: ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি হ্যালোকে কোয়েশ্চেন করি যে হ্যালো তোমার, তুমি যেদিন প্রথম জিসানের সাথে তোমার দেখা হয়েছিল, প্রথম যেদিন, মনে আছে সেই দিনটার কথা?
2: সেই
0: দিন কি কি কথা হয়েছিল তোমাদের মধ্যে এবং কিভাবে শুরু হলো এই পথ যাত্রা, এই মানে কি বলে শুরুটা কিভাবে হলো সেটা আমি জানতে চাই।
2: তুমি করে দাও,
1: আমি বলে দিব।
0: কেন, তুমি না বললে তুমি শুধু কথা বলবে আমার সাথে?
2: না, এখন আর করব না, ওই লোকটা হলো।
0: আচ্ছা ঠিক আছে, জিসান তুমি বলো একটু কিভাবে শুরু হলো তোমার এই পথ।
1: আমি হচ্ছে আগে হচ্ছে অনেক বেশি বই পড়তাম, অনেক বেশি উপন্যাস পড়তাম, গল্প পড়তাম, তো পড়তে পড়তে একটা সময় একটা বই আসলো সামনে, সেটা পড়ছি, সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট বই। তো বইটা পড়ছি তখন হচ্ছে এই পাপেট বিষয়ে কথা সেখানে আছে, আমি জানতামও না যে এই বিষয়ে এগুলো আছে বা এইভাবে চর্চা হয়। তো এটা পড়ার পর তখন আমি বই পড়ছি আর হচ্ছে এটা আমি প্র্যাকটিস করতেছি, মানে একদিকে বই পড়তেছি আর হচ্ছে প্র্যাকটিস করতেই যাচ্ছি।
0: ওকে নিয়ে সাথে?
1: না, তখন ওব না, তখন আমি একা একা, মানে কথাটা শুধু আমি একা একা বলতেছি, আমি আমার হাতকেই আমার পাপেট ভাবতেছি, আমার হাতই পাপেট। তো বলতেছি বলতেছি তো দেখতেছি না যে আমি আমার হচ্ছে, মানে কথা আমার আলাদা একটা সত্তা তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে। তো সে তারপর হচ্ছে আমি ভাবলাম যে কিভাবে হচ্ছে পাপেট বানানো যায়, যেহেতু বাংলাদেশে হচ্ছে আপনার পাপেট শো যেগুলোকে বলে বা পুতুল নাচ, এটা হচ্ছে ঐতিহ্যবাহী যে একটা ধারা, এটা মোটামুটি অনেক মানসিক কাজ করছে এটা নিয়ে, কিন্তু হচ্ছে এটা যে ভেন্ট্রিলোকুইজম এই চর্চাটা বাংলাদেশে খুবই নতুন এবং খুব কম মানুষ করছে, এই জন্য পরে ভাবলাম যে না এটা নিয়ে আমি কাজ করব। তারপর কি করা যায় কি করা যায়
2: কি করলো,
1: আচ্ছা বলতেছি, তারপর হচ্ছে ভাবলাম যে কিভাবে একটা পাপেট বানানো যায়, ইউটিউব টিউটিউব দেখলাম মাথায় ঢুকতেছে না। তারপর আমার এক বন্ধু ছিল আবার জগন্নাথে পড়ে, তো ওকে বললাম যে আমাকে এরকম একটা পুতুল বানিয়ে দিতে হবে। তো আমাকে প্রথমে সক পাপেট বানিয়ে দিল, ওটা হচ্ছে ওই খুবই ছোট, মানে এরকম একদম হাত পা পাপেট এরকম কিছু না, খুবই নর্মাল একটা পাপেট, ওটা দিয়ে কাজ করছি কাজ করছি, ভালোই লাগতেছে। কিন্তু পরে দেখলাম যে না আমার একটা পাপেটই লাগবে যে হচ্ছে একদম আমার সাথে একদম বন্ধুর মতো থাকবে, মানে একদম মিশে যাবে। তারপর কি করলাম, তারপর হচ্ছে আমার একটা আপু আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেক খোঁজাখুঁজি করে ফেসবুকে, আমি তো দেখতেছি কে বানায় কে বানায়, কিন্তু এগুলো নিয়ে কেউ যেহেতু কাজ করে না বাংলাদেশে, তো তারপর ভাবলাম আপুকে বলি, আপু যেহেতু আমাকে বলছে যে আমার আমি পাপেট নিয়ে কাজ করি, তারপর আপু হচ্ছে আমাকে বললো কিরকম পাপেট লাগবে, তখন বললাম
2: কি বললে,
1: এই যে তোমাকে কিভাবে বানাইতে হবে, বললাম যে ওর হচ্ছে একটু কোঁকড়া কোঁকড়া চুল দিবেন, চোখ দুটো বড় বড় দিবেন,
3: মুখটা বড় দিবেন, মুখের ভিতর লাল থাকবে।
0: মানে এটা কি তোমার কোনো মনের ভিতরে কোনো একটা ক্যারেক্টারের প্রতিচ্ছবি?
1: হ্যাঁ, আমার মনের ভিতর কোনো একটা ক্যারেক্টারের প্রতিচ্ছবি। ওই ওই অনুযায়ী হচ্ছে আমি আপুকে বলছি, আপু হচ্ছে তারপর ওইভাবে ওই সিস্টেম অনুযায়ী আমাকে বানিয়ে দিছে।
0: আচ্ছা, তো আমি এখানে একটু কথা বলতে চাই। জিসানের কথা শুনে আমি যেটা বুঝলাম যে কিছু কিছু ট্যালেন্ট থাকে যেগুলো গড গিফটেড, ঠিক আছে? আপনি অনেক ধরনের শিল্প আপনি দেখবেন, অনেক ধরনের শিল্পের চেষ্টাও হয়তো আপনি করবেন, কিন্তু যেটা গড গিফটেড সেটা করতে আপনার দেখবেন যে অটোমেটিকলি হয়ে যায়। যেটা কিন্তু জিসান বলছিল যে ও বই পড়তে পড়তে অটোমেটিকলি ওর হাত কাজ করছিল এবং অটোমেটিকলি ওর নিজের অজান্তেই হয়তো বা সেই জিনিসটা শুরু হয়েছে। তো এই শিল্পের প্রতি ভালোবাসা এবং কি বলে এটাকে একদম গড গিফটেড ব্যাপারগুলো না থাকলে আমার কাছে মনে হয় না যে এমন একটা ট্যালেন্টেড মানুষ মানে আমরা পাই বা পাবো। আর প্রাপেট নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশে আমি বর্তমানে বলবো যে আমাদের শিল্পের চর্চা এত লোপ পেয়েছে যে আমরা এই যে গুটি কয়েক মানুষ যে বেঁচে আছি বা গুটি কয়েক মানুষ যে শিল্পের চর্চা করছি সেই মানুষগুলোর মধ্যে একজন হিসেবে কাউন্ট করা যায় জিসান এবং হ্যালোকে। আমি সত্যি বলছি আজকে মন থেকে, এবং মানে মন থেকে বলছি যে জিসান এবং হ্যালোকে আমি এক মানে একটা সময়ে মানে বিশ্ব দরবারে দেখতে চাই, এবং আমি চাই যে এই পাপেটের মাধ্যমে জিসান এবং হ্যালো একসময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। কারণ অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তোবা লাইভে দেখছেন বা হয়তোবা অল্প কিছুক্ষণ সময়ের জন্য কথা বলছেন, কিন্তু আমি কিন্তু জিসানকে পার্সোনালি দেখেছি। যেদিন প্রথম আমি ওর কাজ দেখেছি সেদিনই আমি জাস্ট মার্ক করেছি যে আরে ছেলেটার অনেক ট্যালেন্ট আছে। কারণ আমি জানি যে এই ব্যাপারটা আমি হয়তো চাইলে একটা নাচ তুলতে পারবো, নাচ দেখে দেখে ভিডিও দেখে দেখে এক ঘন্টা সময় লাগবে, একটা গান আমি হয়তো বা একটু চেষ্টা করলে দুই তিন দিন সময় লাগলে আমি তুলতে পারবো, একটা ছবিও আমি চেষ্টা করলে তুলতে পারবো। অনেক শিল্পই আছে যেগুলো আমি চেষ্টা করলেই করতে পারবো, তবে কিছু কিছু জিনিস আছে যেটা আমি হাজার চেষ্টা করলেও হয়তো বা আমার মধ্যে আসবে না, এবং সেটা আমি মানে স্বীকারও করি। তো সেই রকমই একটা ট্যালেন্ট হচ্ছে এই জিসান এবং হ্যালো পাপেট যেটাকে বলে। আর পুতুল নাচের ইতি কথা নামে একটি বই আছে মেবি আই থিঙ্ক, তো সেখানে কেন পুতুল নাচের কথা বলেছে, এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এবং আমাদের এশিয়ান কান্ট্রিতেই কিন্তু এই পুতুল নাচ এবং এই পাপেটের ব্যাপারগুলো অনেক বেশি জনপ্রিয় এবং চলে আসছে একদম আমাদের সেই মানে কি বলে আগের জন্ম থেকেই চলে আসছে। তবে যেটা করতে হবে আমাদের এবং আপনাদের সেটা হচ্ছে যে আমাদেরকে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, শিল্প সত্তাটাকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে অনেক বেশি সম্মান করতে হবে, মানুষের দ্বারগড়ায় পৌঁছে দিতে হবে এই শিল্পটাকে, যে মানে আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু ট্যালেন্টেড হয় এটা বোঝাতে হবে, তাই না? তো আমরা অবশ্যই ফেসবুকে অনেক ধরনের কি বলে অনেক উল্টাপাল্টা জিনিসও আমরা দেখি, অনেক কিছু আমরা না জানতে অজান্তে শেয়ার করে দেই। তো তার মধ্যে যদি আপনি একটা পজিটিভ কিছু শেয়ার করেন, যেমন ধরেন বাচ্চারা কিন্তু আপনার কাছ থেকে অনেক মানে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, তারা কিন্তু এই যে আজকে যারা যদি কোনো বাচ্চা আমাকে দেখে থাকে তারা কিন্তু ভাববে যে একসময় আমিও এই পাপেট শিখবো বা আমি একটা শিল্প নিয়ে তানহাপুর কাছে হাজির হব বা এই মর্নিং মাইকে বা ঢাকা FM এর স্টুডিওতে হাজির হব। এটাও কিন্তু একটা কি বলে অনুপ্রেরণা সবার জন্য, এবং সেটার জন্য আমি হ্যালো এবং অবশ্যই জিসানকে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি চাইবো যে তুমি অনেক অনেক অনেক এগিয়ে যাও। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, আমার আবার মাঝে মাঝে একটু মুড সুইং হয়, দেখা যায় যে দুষ্টামি করতে করতে আমি আবার জ্ঞানের কথায় চলে যাই, তো তেমনই হয়েছে। যাই হোক জিসান, আমি আবারও তোমার কাছেই ফিরবো। তারপরের যাত্রাটা কেমন, মানে স্ট্রাগেলটা কেমন হয়েছিল তোমার এই মানে এই পথে এসে, যে কি কি ধরনের অসুবিধায় তুমি পড়েছিলে?
1: প্রথমে তো হচ্ছে আম্মু বলে যে এটা কি করবি, এটা দিয়ে কি করতেছিস। আব্বু তো বলে মানে এগুলো কি কথা বলে, মানে আব্বু মানে কোনো ইন্টারেস্ট নাই আসলে। আমি আমার যতটা হচ্ছে শিল্প সত্তার বিষয়ে যত বেশি হচ্ছে অনেক বেশি আগ্রহ, কিন্তু ওনাদের খুব একটা না আসলে, খুব কম। কিন্তু আমি হচ্ছে আমার কথা হচ্ছে আমি সবসময় যেটা মনে করি যে না এটা করে আমি শান্তি পাচ্ছি, এটা আমার ভালো লাগছে, আমি ওটা করবই। আমি হচ্ছে আগে যখন আমি ছবি আঁকতাম আমাকে অনেক কিছু বলতো, ছবি আঁকে এত সময় নষ্ট করিস কি হয়, আমার এত কিছু দেখার বিষয় না আসলে, আমার ছবি আঁকে আমি শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, একটা মানুষকে যদি ছবি আঁকার মাধ্যমে কিছু শেখাতে পারি সেটাই। তো আমি ভাবলাম যে এটা দিয়ে আমি সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করতে চেয়েছিলাম, যে বর্তমানে হচ্ছে অসুস্থ বিনোদন দিয়ে একদম ভরে গেছে। কারণ ভাবছিলাম যে একটা সুস্থ বিনোদন নিয়ে কাজ করব, বাচ্চাদের যদি কিছু শেখাতে পারি, বাচ্চাদের যদি আনন্দ দিতে পারি
0: আমাদের নেক্সট জেনারেশন,
1: হ্যাঁ নেক্সট জেনারেশন কে,
2: তুই তো বাচ্চা।
1: আচ্ছা আমি বাচ্চা, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে পরে পরবর্তীতে আমাকে মানে মানুষজন অনেকে হাসাহাসি করতেছিল, অনেকে আবার হচ্ছে আমাকে সাপোর্ট করতেছিল যে না এটা একটা খুব ভালো জিনিস, খুব ভালো একটা জিনিস নিয়ে আগাচ্ছিস, কাজ করছিস। কিন্তু অনেকে বলে কি মানে খুব হাসতেছে, তুচ্ছ তাচ্ছিল করতেছে। তো আমার কাছে মানে ওগুলো অত একটা গায়ে মাখি না, হয়তো বা কিছু সময়ের জন্য মন খারাপ হতো যে আচ্ছা যাক বিষয় না। তো কাজ করে যাচ্ছি করে যাচ্ছি, মাঝে মাঝে দেখি আম্মু ভালো বলে, আবার মাঝে মাঝে খারাপ বলে। তো এই মিলিয়ে ঝিলিয়ে তো
0: একটু কমই ভাবতে পারে এটা। এই তোমার মাধ্যমে আজকে কিন্তু আমাকে যারা একটু বাবা মায়েরা শুনছেন বা দেখছেন, তারাও কিন্তু বুঝতে পারবেন যে শিল্প মানেই যে কোনো ক্যারিয়ার নেই, শিল্প মানেই যে মানে খেয়ে পড়ে কোন রকমের বাঁচা, ব্যাপারটা কিন্তু এরকম না। কিছু কিছু জিনিস থাকে, মানসিক সুখ শান্তির ব্যাপার থাকে, যে আপনি তুমি হয়তোবা অনেক কম টাকা ইনকাম করছো, বা হয়তোবা তোমার দিনও চলছে না, বা তোমার সেই রকম কোনো উপার্জন হচ্ছে না, কিন্তু মানসিক শান্তি নিয়ে রাতে যখন তুমি ঘুমোতে যাও, তুমি এইটা বলতে পারো যে আমি আজকে সারাদিনে একটা মানুষকে ঠকাইনি, তাই না? বা একটা মানুষকে আমি কষ্ট দিইনি, বা আমার কারণে উল্টো মানুষ হেসেছে, মানুষ খুশি হয়েছে, সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। তো এই যে শান্তিটা নিয়ে যে জিসান রাতে ঘুমায়, এটার মতো শান্তি পৃথিবীতে আমার মনে হয় যে যা বিল গেটস এরও মনে হয় নাই, তাই না? আমরা তো দেখতেই পাচ্ছি যে বিল গেটস এর পারিবারিক জীবন, তার পার্সোনাল ব্যক্তিগত জীবনেও কিন্তু তার শান্তি নেই। তো ব্যাপারটা এরকম, শুধুমাত্র যে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সরকারি চাকরি বা টাকা পয়সার মালিক হলে যে সুখ শান্তি আছে সেটা কিন্তু না। আবার এটাও কথা যে টাকা পয়সা ছাড়াও একেবারে চলা যায় না, এটা আমাদের একটা বেসিক নিড। তো যাই হোক, স্ট্রাগল এর কথা নিয়ে আমি কিছু কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আচ্ছা জিসান, তুমি কি দেখতে পাচ্ছ অনেক কমেন্ট কিন্তু আসছে আমাদের প্রায় মানে লাইভে। তো আমি একটু কমেন্টে নামগুলো বলবো। ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরাফাত, হ্যালোকে কেমন লাগছে এবং জিসানকে শুনতে কেমন লাগছে, জিসানের এই লাইফ স্টোরি এবং এই স্ট্রাগলের গল্প শুনতে কেমন লাগছে সেটা জানিয়ে দিবেন। ইমরান হোসেন পারামানিক, ওকে আমিও আপু আমিও আসতে চাই অবশ্যই আপনার জন্য। তো আমাদের ঢাকা এফএম 90.4 এর মেইন দরজাটা খোলাই আছে, আপনি জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার কন্ট্যাক্ট নম্বর আমাদেরকে দিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনাকেও ঢাকা এফএম 90.4 এ ডেকে নিব। ইয়েস রাইট। অমৃত বোস কমেন্ট করেছেন, থ্যাংক ইউ দাদা কেমন আছেন। ও আচ্ছা, পাপার সাথে তো আমার একটু আগেই কথা হয়েছে। ওকে ইমরান হোসেন প্রামিক আবার কমেন্ট করেছেন, জিসান আমার ফেসবুক ফ্রেন্ড, ভাইয়াকে আমি পডকাস্টে আনতে চাই আমার। ওকে আপনি কি, তুমি কি চিনো জিসান তাকে, ইমরান হোসেনকে?
1: সম্ভবত আমার ফেসবুকে
0: অ্যাড আছে। ওকে মোহাম্মদ আব্দুল খালেক মিয়া কমেন্ট করেছেন, আচ্ছা না শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আচ্ছা এটা কেন বললো, তুমি তো শুনতে পাচ্ছ ঠিক না
1: ফোনে?
0: আমিও শুনতে পাচ্ছি জিসানের কথা। আচ্ছা আপনারা কে কে এরকম আছেন যারা শুনতে পাচ্ছেন না, একটু আরেকবার প্লিজ কমেন্ট করবেন। অর্ণব আলী, প্রথম তোমার লাইভ দেখছি, ওকে থ্যাংক ইউ সো মাচ, লাইভ পুরো ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার আছে। ওকে আব্দুল খালেক মিয়া কেমন আছেন, ভালো আছে। আপু পুতুল কি কথা বলতে পারে? এই হ্যালো,
2: আরে আমি তো কথা বলতে করি, তুই এটা বুঝছ না, এই দেখো আমি কথা বলতে করি।
0: আব্দুল খালেক মিয়া, একটু নামটা বলে দাও তো।
2: আব্দুল খালেক মিয়া ভাই, এই দেখো তো কথা বলি। আব্দুল খালেক ভাই কেমন আছো তুমি?
0: এবার খুশি তো, পুতুল কিন্তু কথা বলে দিয়েছে। ওকে তারপর কমেন্ট করেছেন মহদ কামাল, হাই রে হাই। মহদ কামাল হাই রে হাই, কেন হাই রে হাই, কেন কি হয়েছে? মোহাম্মদ রবিউল হাসান চায়ের কাপের ছবি পাঠিয়েছেন, নিশ্চয়ই হয়তোবা চা খেয়েছেন। ওকে মারজান আহমেদ, মাশাল্লাহ আপনাকে আজকে অনেক বেশি কিউট লাগ করতেছে। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর জিসানকে কেমন লাগছে এবার আমাদের স্পেশাল গেস্ট হ্যালোকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিন। অর্ণব আলী শুনতে পাচ্ছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, আমি মেসেজগুলো একটু পরে পড়বো, কিন্তু এখন আমি আবারও জিসানের কাছে যাব এবং হ্যালোর কাছে যাব। হ্যালো, তুমি নাচ, গান, কবিতা, জোকস বা কি এমন তোমার স্পেশাল ট্যালেন্ট আছে এটা তুমি দেখিয়ে দাও আজকে।
2: ওই ওই সব কিছু করতে পারি, ওই নাচতে করি, গাইতে করি, ছড়া বলতে করি, অনেক কিছু করতে পারি।
0: ওয়াও, তুমি তাহলে একটু গানের সাথে একটু নেচে দেখাবে?
2: না, গানের সাথে নাচবো না, আগে গান গাবো, তারপরে কর নাচ।
0: ওকে ওকে ওকে ওকে, প্লিজ একটু গান শোনাও প্লিজ।
2: কি গান শোনানো যায়?
3: শোনাও, তোমার যেটা ইচ্ছা হয় সেটাই শোনাও।
0: ছড়াও শোনাতে পারো চাইলে, তোমার ইচ্ছা, কোনো প্রবলেম নেই।
2: আই ওইটা গাই।
3: হ্যাঁ গাও।
2: আই এখন গান গাই গো, জলের গান।
0: ওয়াও, মানে হ্যালো কিন্তু অনেক ট্যালেন্টেড, শুধু ট্যালেন্টেড না, হ্যালো কিন্তু একটু কি বলে আর্টিস্টিক ভাইবও আছে হ্যালোর মধ্যে, তাই না? হ্যাঁ, ওকে প্লিজ গান শোনাও।

0: থ্যাংক ইউ, হ্যালো। কিন্তু গান শুনে কেন জানি আমার ভয় লাগছে যে হ্যালো কি তোমার কাছ থেকে জিসান উড়ে যেতে চায়, মানে হ্যালো তোমার কি কখনো ইচ্ছে হয় জিসানকে ছেড়ে চলে যেতে বা পাখির মতো উড়ে চলে যেতে?
1: না, ওই জিসানকে সাথে নিয়ে তোমার কাছে উড়ে যাবো।
0: ওরে বাবারে বাবা, হ্যালো কিন্তু সেই একটা মানে সুযোগের সদ্ব্যবহার যাকে বলে, একদম ঠাস ঠাস করে দিয়ে দিচ্ছে সুযোগের সদ্ব্যবহারে। ওকে হ্যালো, তাহলে এই গানটা কি তোমার অনেক বেশি পছন্দ নাকি তুমি মানে জলের গান বা এই ধরনের গান একটু বেশি শুনো এই জন্য এই গানটি শুনালে? বাবারে বাবা, মানে আমি জাস্ট সারপ্রাইজ হচ্ছে, একটার পর একটা আমি জাস্ট সারপ্রাইজ হচ্ছে হ্যালোর ট্যালেন্ট দেখে এবং হ্যালোর কথা শুনে। হ্যালো, এবার নাচ
1: নাচ দেখতে চাও?
0: হ্যাঁ
2: নাচবে।
0: হ্যাঁ
1: এই দেখো কত সুন্দর নাচতে করি।
0: ওয়াও ওয়াও ওয়াও। জিসান তুমি কি গান পারো?
2: আমি হচ্ছে ইউকুলেলে বাজে গান টান
0: গান গাও। তাহলে জিসান এখন একটা গান গাবে আর হ্যালো একটু নাচবে। ওকে,
2: গানের সাথে ওর নাচ
0: হবে না? না, আচ্ছা আচ্ছা, মানে ও আর কি একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে হ্যালো, কারণ ওর যখন জিসান গান গায় তখন হ্যালো আসলে মুগ্ধ হয়ে শুধু শুনেই, তাই না? হ্যালো জিসান, তাহলে তুমি শুধু গান গাও একটা, তোমার কণ্ঠে একটা মানে তোমার রিয়েল কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছি।
2: হচ্ছে মিনারের একটা গান গাই।
0: ইয়েস।

0: 전로차라 전로차라
1: জিসান, আমি মানে কি বলবো ইমপ্রেসড হয়ে গেছি একদম তোমার একটার পর একটা ট্যালেন্ট দেখে। মানে বুঝতে পারছেন আপনারা, আমি যে গেস্ট এনেছি এবং আপনাদেরকে যে আমি কথা দিয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট থাকবে, সেটা কিন্তু আমি কথা একদম সম্পূর্ণভাবে, আমার কাছে মনে হয় যে 100%-এরও বেশি মানে ভালোভাবে আমি পূরণ করতে পেরেছি। একটা ট্যালেন্টেড মানুষ আমার সাথে বসে আছে এবং আমার নিজেকে এখন মনে হচ্ছে যে আমি আসলে কিছুই করিনি জীবনে, এত অল্প বয়সে জিসান এত কিছু করে ফেলেছে। জিসান, এখন আমি মনে করি যে তোমার যতটুকু ফেসবুক পেজ আমি দেখেছি, ভিডিও দেখেছি, বিভিন্ন জায়গায় তুমি শোতে যাচ্ছ, বিভিন্ন জায়গায় তুমি অ্যাটেন্ড করছো, ইভেন্ট করছো, আমার যতটা মনে হচ্ছে যে তুমি অলরেডি সাকসেসের দরজায় ঢুকে গেছো, মানে ঘরে ঢুকে গেছো, তাই না? মানে এখন জাস্ট ওই ঘরটাকে একটু ঘুরে দেখাটা বাকি, তাই না? তো তোমার এখন এক্সপিরিয়েন্সটা কেমন এবং এখন লাইফস্টাইলটা কেমন? মানে রাস্তায় যখন মানুষ দেখে তোমার সাথে সেলফি তুলতে আসে বা এরকম, মানে এই ফেমাস ব্যাপারটাকে কিভাবে এনজয় করছো?
0: এখনো যদিও অত বড় কিছু হয়নি, তবে হচ্ছে মানুষজন আস্তে আস্তে পছন্দ করছে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে এবং হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে আমি হচ্ছে পাপেটের কাজগুলো ছাড়ছি, তো মানুষজন খুবই পছন্দ করতেছে। এবং হচ্ছে আমার হচ্ছে টিকটক অ্যাকাউন্টে, টিকটকে আমি হচ্ছে জাস্ট পাপেটের এই ভিডিওগুলো ছাড়ি, তো ওখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া, শো ইভেন্টের জন্য নাম্বার দেওয়া, তো ওখানে আমার অনেক বেশি ছোট ছোট বাচ্চারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, তো হোয়াটসঅ্যাপে ফোন দেয়, মেসেজ দেয়, ভাই আমি হ্যালোর সাথে কথা বলবো, ভাইয়া হ্যালোকে একটু ফোন ধরে দেন। অনেক মানুষ ভাই, সেদিন একজন আমাকে বলতেছে ভাই প্লিজ আমি হ্যালোর সাথে কথা বলতে চাই, একটু ভিডিও কল দেন। তারপর হচ্ছে আমার এলাকায় দেখলাম যে দু তিনটা ছোট বাচ্চারা, ভাই আপনি পুতুল দিয়ে কথা বলেন না ওই ভাইয়া না, মানে এই যে ছোট বাচ্চারা যে পছন্দ করছে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এবং এই জিনিসটা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ বৃদ্ধ সবাই পছন্দ করে, যে যে জিনিসটা হচ্ছে আমি খুব বেশি মানে উপভোগ করি, আমার কাছে খুব ভালো লাগে। তো এই বিষয়টা হচ্ছে খুবই মানে আরামদায়ক একটা বিষয় আর কি।
1: আচ্ছা, আমি একটু এবার চলে যাব একটু পিছনের দিকে, কারণ আমরা ছোটবেলায় যারা আমরা মিনা কার্টুন বা ইত্যাদি দেখে বড় হয়েছি এবং বিটিভিতে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখে বড় হয়েছি, তারা কিন্তু একটা শো এর নাম না বললেই না, সেটা হচ্ছে মনের কথা। আমি ছোটবেলায় তখন শুধু ভাবতাম যে মানে এই শোটার নাম মনের কথা কেন দেওয়া হয়েছে, এটা তো একটা কার্টুন শো, পুতুলের শো, এটা তো একটা সুন্দর অন্য কোনো নাম দেওয়া যেত। তো এখন বড় হওয়ার পর বুঝতে পারছি যে এই মনের কথা নাম দেওয়ার কারণ কি, কারণ সেইখানে যেই ক্যারেক্টারগুলো ছিল, যে পাপেটগুলো ছিল, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের মনের কথাগুলোই প্রকাশ করত, এই কারণে এই শো এর নাম ছিল মনের কথা। তো তোমার নিশ্চয়ই সেই মনের কথা শো দেখা হয়েছে?
0: হ্যাঁ, মোস্তফা মনোয়ার স্যারের আমার হচ্ছে মনের কথা।
1: উনি এখন আর আমাদের মাঝে নেই, যদিও কিছুদিন আগেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা বিগ লস। আর আমি বলবো যে যদি এই সেই লেগেসিটাকে ধরে রাখতে হয় বা রাখার চেষ্টা আমরা করতে চাই, তাহলে জিসানের মতো ছেলেদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং হ্যালোকে সাপোর্ট করতে হবে, হ্যালোর সাথে থাকতে হবে, তাই না? আচ্ছা, তুমি এবার একটু তোমার অন্যান্য যখন পাপেট শোগুলো দেখো বা যেভাবে তুমি শিখেছো বা দেখেছো অন্যান্য, যেমন মনের কথা কথাই বলি, তখন তোমার কি অনুভূতি হয়েছিল? তখন তুমি হয়তো বা হ্যালোকে তখন আনোনি তোমার লাইফে, তো তখন তোমার কি অনুভূতি হতো এবং কিভাবে তুমি জিনিসটাকে অবজার্ভ করতে, এই ব্যাপারটা একটু এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো।
0: আমি হচ্ছে ছোটবেলা তো আমরা মনের কথা, তারপর হচ্ছে সিসিমপুর, সিসিমপুর বেশি দেখতাম, এই দুইটাই অনেক বেশি দেখতাম। তো যখন সিসিমপুর দেখতাম আমার আসলে খুব এই জিনিসটা খুব বেশি ভালো লাগতো, যদিও এখনকার অনেক ছেলে পেলে সিসিমপুর সম্বন্ধে জানেই না, একদমই জানে না, আমার নিজের ছোট ভাই কেউ জানে না কি সিসিমপুর কি। তো সিসিমপুর যখন দেখতাম কথা বলতো হালুম, ইকরি, তারপর আমি মানে বলতে লাগলাম একা একা যে ওরা কথা বলে কিভাবে, মানে ওরা পুতুল, ওরা কথা বলে নাড়াচড়া করে, তখন আম্মু আব্বুরা বলতো কিন্তু অত কিছু মাথায় নিতাম না, ওই যে ওরা কথা বলে কি মানে অদ্ভুত লাগতো আমার কাছে, ওরা কথা বলে মানে এই জিনিসটা খুব বেশি তখন মানে মজা পেতাম। তো যখন আস্তে আস্তে বড় হইলাম, আমি যখন কাজ বাজ করলাম তখন তো বুঝলাম আসলে কিভাবে কথা বলে বা যাই হোক। তো ওই জিনিসটা বাচ্চাদের এত সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে, পাপেটের মাধ্যমে এত ভালো কিছু শিখাচ্ছে, ওনারা আনন্দ দিচ্ছে, সুস্থ বিনোদন দিচ্ছে, এই জিনিসটা মানে খুবই স্বস্তিদায়ক ছিল।
1: রাইট। এবং সেই সিসিমপুর আর মনের কথার সেই জায়গাটাতে চলে গেলে আসলে একটু মানে আমার মন খারাপই হয়, কারণ আমাদের বাংলাদেশে প্রথম পাপেটের যাত্রা কিন্তু শুরু করেছিলেন আমাদের মুস্তফা মনোয়ার স্যার, আর তার জন্য অবশ্যই অনেক অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক কি বলবো সম্মান অবশ্যই আছে। এবং যখনই মনে পড়ে যে আর কখনো দেখা হবে না,
0: এখান থেকে আমার আসলে খুব একটা আফসোস আছে যে আমার খুব ইচ্ছা ছিল যে মুস্তফা মনোয়ার স্যারের সাথে আমরা দেখা করা এবং পাপনি ওনার সাথে বসা, কিন্তু এটা তো আর হলো না,
1: সম্ভব হলো না। কিন্তু অবশ্যই আমরা এক সময় তোমাকে সেই জায়গাটাতে দেখতে চাই, আমি চাইবো যে সেই রকম কোন শো বা সেই রকম ভাবে তোমাকেও মানুষ ঠিক সেভাবে চিনুক এবং সম্মান করুক আমাদের প্রজন্ম। যেহেতু স্বাভাবিকভাবে মুস্তফা মনোয়ার স্যারকে যারা আমরা পেয়েছি আমরাই মনে রাখবো, কিন্তু যারা পায়নি তাদের কিন্তু সেই পরিমাণ রেসপেক্ট বা সেই পরিমাণ পরিচিতিটা নেই, কিন্তু তারা কিন্তু আবার তোমাকে চিনে তোমাকে আইডল হিসেবে নিতে পারে, তাই না? তো এটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক, আমরা আবারও গল্প আড্ডায় ফিরবো, কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, তুমি একটু বলে দাও তো যে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি তানহা মানে আর যে তানহা থাকে ঢাকা এফএম 90.4 এই লাইনটা বলো তো।
2: প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা ওই হ্যালো না ওই যে তানহা সকাল গেল থাকবে তোমাদের সাথে 8টা থেকে গল্প থেকে গান বাজনা সব করবে, তোমরা তাড়াতাড়ি চলে আসবে সবসময়।
1: এরপরেও যদি আপনারা জয়েন না হন এবং আমার কথা না শুনেন, গল্পতে জয়েন না করেন, মর্নিং মাইকে জয়েন না করেন, তাহলে কিন্তু পিটি দিব, ঠিক আছে? হ্যালো, তুমি পিটি দিবা না?
2: হ্যাঁ, চিংড়ি দিয়ে দেব।
1: হ্যালো, অনেক কিউট, অনেক কিউট, মাশাআল্লাহ, অনেক কিউট। ওকে, আমরা কমেন্টে চলে যাই। আমাকে কমেন্ট করেছেন নাজমুল ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি, এবং লাইভে কেমন লাগছে আমাকে এটা একটু জানাবেন, আর হ্যালোকে কেমন লাগছে সেটাও জানাবেন। বাকি বিল্লা তানজিল, বাংলাদেশে পাপেট প্রথম কে শুরু করেন? আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম মুস্তফা মনোয়ার স্যারকে নিয়ে, তো আশা করি আপনি অ্যান্সার অলরেডি পেয়ে গেছেন। সাব্বির, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন। আমি একটু হোয়াটসঅ্যাপে যাবো, আমাকে হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, আমি মেসেজ একটু পড়বো। আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছেন? অবসান বলছে ঢাকা থেকে, হবিগঞ্জ যাচ্ছি। জিসান ভাইয়ের গানের গলা অনেক সুন্দর, খুব ভালো লাগলো। হ্যালোর গানের গলাও সুন্দর, ভালো লাগছে শুনছি। আচ্ছা, অবসানের জন্য যদি কিছু বলে দিতে জিসান, সে অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছে তোমার জন্য।
0: থ্যাংক ইউ অবসান ভাই, অনেক বেশি থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, তোমার প্রশংসা করছি খুব, তুমি জানো সেটা? হ্যাঁ হ্যাঁ, অবসান ভাই তোমার বলছে যে তোমার গানের গলা অনেক,
1: তিনি এখন রাস্তায় আছেন, ঢাকা থেকে হবিগঞ্জ যাচ্ছেন।
2: আই হবিগঞ্জ গিয়ে ওনার সাথে দেখা করতে চাই।
1: রাইট, উনি মেবি ঢাকায় থাকে কিন্তু কোনো কাজের সূত্রে হয়তো বা হবিগঞ্জ যাচ্ছে, ঢাকাতে থাকলো দেখা করতে পারবে। আর অবসান ভাই আপনার সাথে কিন্তু দেখা করবে। হ্যালো, ঠিক আছে, আপনি কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে ফেলেন। ওর ফেসবুক পেজও তো আছে, তাই না?
0: হ্যাঁ,
1: ফেসবুক পেজে মেসেজ দিলেই হয়ে যাবে, আমার মেনশন দেওয়া আছে আমার পোস্টে, সেখানে চাইলে আপনি মেসেজ করতে পারেন। আচ্ছা, হ্যালো, একটা একটা কিশোর কুমারের গান হলে খুব একটা মন্দ হয় না? হ্যালো, তুমি কি রিকোয়েস্টটা রাখতে পারবে? একটা কিশোর কুমারের গান, অসম্ভব সুন্দর কিছু গান আছে কিশোর কুমারের, চাইলে আমি লিরিক বের করে দিতে পারি, যদি লিরিক না জানা হয়, সুরটা জানা থাকলে চলবে। আমার যদিও গানের গলা একদম বাজে,
2: তাই গাও?
1: আমি একেবারেই বাজে গাই ভাই, আমি কিশোর কুমারের মতো একজন লেজেন্ডারি শিল্পীর গান গেয়ে অপমান করতে চাই না। তো তুমি একটা সুন্দর বাংলা গান যদি কিশোর কুমারের অথবা যে কোনো গান তুমি যদি গাও তাহলে গেতে পারো, চাইলে আমি লিরিক বের করে দিতে পারি তোমাকে। তুমি কি গাইবে, মানে একটু আমাকে জাস্ট বলো
2: দেখি।
1: ও মেরে দিল কে চ্যান, মেরে সপনো কি রানী, ইয়ে শাম মস্তানি, অনেক গান আছে, কোন গানটা গাইতে চাচ্ছো?
2: কিন্তু আমি তো করবো না,
1: পারবে না? মেরে সপনো কি রানী তো খুব ইজি একটা টোন, আই থিঙ্ক এটা তুমি চেষ্টা করবে কি একবার?
2: কিন্তু আমি হিন্দি খুব একটা,
1: হিন্দি খুব একটা পারো না। আচ্ছা, আমি তাহলে বাংলা গানের একটু দেখছি, বাংলা গান কোনটা কোনটা আছে একটু দেখছি।
2: আমি চাইলে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি।
1: ওয়াও, ইয়েস, রাইট, অফকোর্স, তুমি গাইতে পারো। হ্যালো, তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকো, আর আমি এর মধ্যে কিশোর কুমারের বাংলা গান খুঁজে দেখছি তোমার জন্য পাই কিনা।
2: ঠিক আছে,
1: ওকে।
2: আমার করুণ যাহা চা

0: এত সুন্দর,
1: ওয়াও, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার সামনে এখন যারা আছে এবং আমার বাইরেও আমাদের দাদাও কিন্তু খুব ইমপ্রেস হয়ে গেছে একদম হ্যালোকে দেখে, এবং দাদার চেহারা দেখে আমি বুঝতে পারছি দাদা অসম্ভব খুশি হ্যালোকে দেখে, এবং দাদা খুব সারপ্রাইজ হচ্ছে যে কিভাবে সম্ভব হ্যালো কিভাবে কথা বলছে।
0: দাদা আসসালামু আলাইকুম, কি হচ্ছে দাদা?
1: দাদা আসলে ক্যামেরার সামনে কথা বলতে খুব লজ্জা পায়, দাদা একটু কথা বলবেন? আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, হ্যালো তানহাপু কেমন আছো, আমি রংপুর থেকে রাহুল। থ্যাংক ইউ সো মাচ রাহুল মেসেজ করার জন্য, আর লাইভে তো আমাদের কন্টিনিউয়াসলি মেসেজ আসছে। ওয়াও, হ্যালো, অসাধারণ হয়েছে। হ্যালো, কি খবর? তুমি আগের থেকে অনেক কিউট হয়েছো শাহজালাল মারুফ, তুমি আগের থেকে অনেক কিউট হয়েছে। হ্যালো, তোমার স্কিন কেয়ার রুটিন বলো।
0: ওই স্কিন কেয়ার বলতে সকাল গেল ঠান্ডা পানি দিয়ে ওই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ওই দেখে স্কিনটা অনেক চকচক করছে।
1: বাবারে বাবা, ও তো মানে শুধু ট্যালেন্টেড না, মানে ওর জ্ঞান এত ভালো, এত নলেজ এত ভালো। আসলে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলে যে এত ভালো হয়, স্কিনটা অনেক গ্লো করে, এটা তুমি কিভাবে জানলে? মানে আমি জাস্ট সারপ্রাইজ, মানে অবাক হচ্ছে একটার পর একটা। বাই দ্য ওয়ে, আপনারা এই মুহূর্তে আমাকে ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন লাইভে, আর একটু পরে আশা করি একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন হ্যালোর সাথে আমার। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে আমাদের লাইভ, বেশি বেশি করে শেয়ার করে দিন, আমার মর্নিং মাইকের পোস্টও শেয়ার করে দিন, লাইক কমেন্ট করতে থাকুন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILOVE ঢাকা FM, হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। হ্যালো, তুমি আমি এখনই আর কি বিদায় নিব, প্রায় শেষ পর্যায়ে একদম চলে এসেছি। তো বিদায় নেওয়ার আগে তুমি কি কিছু বলতে চাও তোমার দর্শকদের কাছে, বা তুমি মানে যা ইচ্ছা, তোমার মন যেটা ভালো লাগে সেটাই তুমি বলো, মনের কথা বলতে পারো।
0: দর্শকদের সবসময় এটাই বলবো, তোমরা সবসময় সুন্দরভাবে চলাফেরা করবে, এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আমাদের পরিবেশ নষ্ট করবে না।
2: সেটা কিরকম?
0: তোমরা হচ্ছে এই যেখানে সেখানে ময়লা ফেলবে না, যেখানে সেখানে হচ্ছে অলটা চেক করবে না, তারপর গদম খেয়ে খোসা যেখানে সেখানে ফেলবে না। তোমরা আমাদের নদীটাকে রক্ষা করবে, দেশটাকে রক্ষা করবে, প্রকৃতিটাকে রক্ষা করবে, নইলে আমরা সবাই মরে যাব।
2: হ্যাঁ, আমরা হচ্ছে নাইলে সবাই একদম অক্কা পাবো, তাই না?
0: হ্যাঁ, তোমরা হচ্ছে ঠিক মতো বাচ্চাদের জন্য বলছি, তোমরা ঠিক মতো পড়াশোনা করবে তো, পড়াশোনা করবে, কিন্তু সরিয়ে সরিয়ে কক হয় এক দুই সুন্দর সুন্দর করে করবে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর তনহাকে আই লাভ ইউ।
1: আই লাভ ইউ টু। হ্যালো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আর আমি তোমার প্রতি আসলে অনেক বেশি কি বললাম, ওই যে বললাম ইমপ্রেস। আমার বর্তমানে অনেকে আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন, তানহাপু আপনার ক্রাশ কে, আপনার কাকে ভালো লাগে, কেমন ছেলে পছন্দ? আমার হ্যালোর মতো একটা ছেলে পছন্দ, আমি একদম সরাসরি আজকে বলে দিলাম। আমি যদি ফিউচারে কিছু মানে লাইক ডেট করি, তাহলে অবশ্যই আমি হ্যালোকেই ডেট করবো। হ্যালো, তুমি কি রাজি বলো তো?
0: একদম রাজি।
1: তাহলে আমাদের ডেট দেখার জন্য আপনারা ওয়েট করতে থাকুন, অবশ্যই হয়তো বা আমার ফেসবুক পেজে অথবা ঢাকা FM ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, কানেক্ট থাকলে অবশ্যই, ফলো থাকলে অবশ্যই পেয়ে যাবেন যে হ্যালোর সাথে কি আমি আদতে ডেটে যেতে পেরেছি কিনা, বা ডেটে গিয়েছি কিনা, এবং ডেটে যাওয়ার পর আমাদের কি হয়েছে সেটাও অবশ্যই জানতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, হ্যালো, ডেটে যদি যাই তাহলে তখন কি তোমার সাথে তোমার জিসান বন্ধুও যাবে?
0: তুমি কি চোখে আমি তো তোকে নিতে চাই না।
2: আমাকে নিতে চাও না?
1: আচ্ছা, ঠিক আছে, আজকের মতো হ্যালো আমরা বিদায় নিব। জিসান, তুমি কি কিছু বলতে চাও তোমার দর্শকদের জন্য যারা এই মুহূর্তে শুনছে?
2: দর্শকদের জন্য বলতে চাই হচ্ছে সবাই হচ্ছে আমাদের দেশটাকে সুস্থ বিনোদন দিয়ে যেতে আবদ্ধ করতে পারে, তাহলে হচ্ছে আমাদের মনটা সবসময় ফুরফুরে থাকবে। আমরা এই অসুস্থ বিনোদন নিয়ে সবাই কাজ করতে করতে একদম মস্তিষ্ক মন সব হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি বলবো হচ্ছে সবাই সুস্থ বিনোদন নিয়ে কাজ করো, তোমরা চাইলে পাপেট নিয়ে কাজ করতে পারো, তোমরা আমার পাপেটও দেখতে পারো, আমার পাপেট দেখেও হচ্ছে কাজ কিভাবে করতে হয় সেটাও জানতে পারো, তারপর হচ্ছে তোমরা পাপেট নিয়ে আগাও,
1: জিসান অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য, এবং ঢাকা এফএম 90.4 কে আজকে একটা স্পেশাল ট্যালেন্ট দেখিয়ে আলোকিত করে দেওয়ার জন্য। এবং হ্যালোকেও অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। এবং আমি জানি যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন হ্যালোর প্রতি অনেক বেশি ভালোবাসা প্রকাশ করতে চাচ্ছেন, সবার তরফ থেকে আমি হ্যালোকে ভালোবাসা প্রকাশ করে দিচ্ছি। হ্যালো, তুমি অনেক বড় হও, অনেক উঁচু জায়গায় যাও, অনেক সাকসেস হও, তুমি তোমার মাধ্যমে বাংলাদেশ রিপ্রেজেন্ট হোক, এটা আমি চাইব। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল, আর আজকের আমাকে সময় দেওয়ার জন্য, আমার সাথে গল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দুইজনেই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে বিদায় নিচ্ছি, আমি তানহা ছিলাম এতক্ষণ, আমি বোধহয় লাইভ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ফ্রিকোয়েন্সিতে আমি এখনো থাকবো, লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো লাইভ থেকে বিদায় এখন। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইকে জয়েন থাকবেন, ঠিক আছে? তো আজকে বাই বাই, বাই বাই।

0: morning, Mike.
1: আজকের স্পেশাল গেস্টের স্পেশাল ট্যালেন্ট দেখে আপনাদের কেমন লাগলো? আশা করি অনেক বেশি ভালো লেগেছে এবং আজকের মর্নিং মাইকও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আশা করি। এবং এরকম স্পেশাল বা মজার মজার ইন্টারেস্টিং সব গসিপ আড্ডা এবং স্টোরি জানতে এবং গান শুনতে মজার মজার সুন্দর সুন্দর চলে আসতে হবে মর্নিং মাইকে। আগামীকাল ঠিক সকাল 8টায় আবার হাজির হয়ে যাব মর্নিং মাইক নিয়ে। আমি তানহা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকব প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আজকেও ছিলাম, অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। আজকের মতো সবাইকে বাই বাই জানাচ্ছি, মানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।
5: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে। মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4,
2: যাতে আমি ঢাকাইয়া।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: তুই।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি মিড ডে ফিলজে। লিসেনার্স, নতুন একটা দিনের নতুন একটা দুপুরবেলা, আর যে রিদম হাজির আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আমার সাথে। অ্যান্ড লিসেনার্স, আজকের দুপুরটাকে কিন্তু খুব বেশি রাঙিয়ে তুলতে হবে। আমাদের প্লে লিস্ট জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে। গান থাকছে, গল্প থাকছে, আড্ডা থাকছে, বিশেষ বিশেষ কিছু মজার গল্প কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। থাকছে খেলার খবর, থাকছে বাংলাদেশের যেই উমেন্স টিম আছে, এশিয়ান যে ক্রিকেট টিম আছে সেই ব্যাপারে কথা বলবো। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরটা জমজমাট করে তুলতে হবে। আর হ্যাঁ, সাথে তো অবশ্যই গান তো শুনবই। আমরা বাংলাদেশের নাটক প্যানেল নিয়ে কথা বলবো, মুভিজ নিয়ে কথা বলবো। লিসেনার্স, শুরুর এই মুহূর্তেই বলছি, রিদমের সাথে কিন্তু আপনিও যুক্ত হয়ে যেতে পারেন এই আড্ডায়। খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন, আপনিও কিন্তু আপনার মনের কথা রিদমের সাথে শেয়ার করতে পারবেন। পুরো দুপুর জুড়ে আছি, দুপুর না, আমরা একসাথে বিকেল পর্যন্ত কিন্তু আছি, অর্থাৎ 5টা পর্যন্ত আছি আপনাদের সাথে। সো আমাকে কিভাবে লিখবেন বা আমার সাথে কিভাবে কথা বলবেন, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, যেখানে আমি বলে দিয়েছি যে অলরেডি মিড ডে ফিলজ নিয়ে হাজির রিদম। হ্যাঁ, সেখানে কমেন্ট করলেই কিন্তু আমি আপনার মেসেজটা বা আপনার কমেন্টটা পেয়ে যাচ্ছি। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে লিখলেও কিন্তু পেয়ে যাচ্ছি, ফেসবুকের কমেন্ট সেকশনে আসলেও পাচ্ছি, তবে আনফর্চুনেটলি আমি নাম্বারে কিন্তু কাউকে পাচ্ছি না। সো যারা আমাকে লিখতে চাচ্ছেন বা যারা আমাকে মিস করছেন, আমি কিন্তু অবশ্যই সবাইকে মিস করছি। আমি জানি আমার ফ্রেন্ড যারা আছে আমাকে নাম্বারে লিখে বা নাম্বারে লিখছে এই মুহূর্তে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই এখন শুনতে পারছেন, তবে আনফর্চুনেটলি নাম্বারে লিখে এখন কোনো লাভ হচ্ছে না। আমি আবার বলবো পরবর্তীতে যে কখন আমাকে নাম্বারে লিখলে পাবেন, বাট এখন যদি বেশি লিখতে চান বা এখন যদি আসলেই লিখতে চান তাহলে কিন্তু সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। আর আমাদের একটা অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে বন্ধুরা, ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে খুব সহজেই শুনতে পারবেন রিদমকে, শুনতে পারবেন মিড ডে ফিলজ, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, আমরা এই সুন্দর দুপুরটাকে, এই এত সুন্দর একটা ওয়েদার চারিপাশে, আর বাহিরের দিকে তাকালে, গাছের দিকে তাকালে আসলে মনের অজান্তি কিন্তু গান চলছে মনের ভেতর। সো আমরা এখন একটা সুন্দর গান দিয়ে কিন্তু আজকের এই দুপুরটা শুরু করতে পারি। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছিরি ধ্যাচাকে চামড়াইল, গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়ে চালাইলি আসাম। হ্যাঁ লিসেনার্স, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম গানটা দিয়ে আজকে দুপুরটা শুরু করছি। বাইরে তাকিয়েছিলাম গাছের দিকে, তখন মনে হলো যে না, এই গানটা 100-100 যায়। তন্ময় কারণ ফ্রেন্ডসের করা একটা গান, খুব সুন্দর, মানে এই মিউজিকটা তো মূলত এটা অনেক পুরনো একটা গান, এই গানটা এক একজন এক এক প্যাটার্নে কিন্তু কভার করে। সো এই কভারটা মানে তন্ময় কারার

0: আর হচ্ছে অ্যান্ড ফ্রেন্ডস, তাদের যে গ্রুপটা আছে এখানে আসলে যেভাবে কম্পোজিশন করা হয়েছে খুব সুন্দর। গানটা আপনারা শুনতে থাকেন, আশা করছি গানটা শুনেই আপনাদের এই দুপুরের ভাইবটা, বোরিং ভাইবটা কিন্তু কেটে যাবে এবং মিড ডে ফিলের সাথে সবাই মেতে উঠবেন। আমি হৃদম আছি একদম বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথেই।
1: শিশিরে কি ফুটে ফুল

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. It feels like my life ain't mine.
3: Who can relate?

0: Fields.
1: বন্ধু তু হিলো কলবাস, বন্ধু তু হিলো কলবাস, আদর কইরা ঘরে তুলো সো ঘর দইরা নমাস। হে লিসেনার্স, হোয়াটস আপ, ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। লিসেনার্স, দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি, দেখতে দেখতে আমাদের প্রথম ঘন্টা কিন্তু খুব দ্রুতই চলে যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে যে যেখান থেকেই শুনছেন না কেন, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, যুক্ত আছেন। যারা এখন পর্যন্ত যুক্ত হননি, জানি শুনতে পারছেন না, তারপরে সবাইকে বলছি যুক্ত হয়ে যান দুপুরের এই মিড ডে ফিল্ডের আড্ডায়। লিসেনার্স, জমজমাট হয়ে উঠেছে কিন্তু আমাদের দুপুরের আড্ডা। দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকেই চলে এসেছে। শান্তি ইসলাম আছে, হ্যালো ভাইয়া, হ্যালো শান্তি, কি অবস্থা। ইমরান খান আছে দেখা যাচ্ছে আমার সাথে, সারা জীবন শুনলাম আজকে দেখলাম, আমার এতদিন ফোন ছিল না। ওকে ইমরান, গঙ্গাচড়া থেকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ভাইয়া। এই যে, এই যে দেখতে পাচ্ছেন ছবির ভিতরে, এটাই হচ্ছে আপনাদের হৃদম। অমৃত বোস দাদা আছে কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে, দাদা কি অবস্থা। শুভদপুর জানিয়েছে, দাদা শুভদপুর কি অবস্থা, কলকাতা ইন্ডিয়ার কি খবর জানাবেন, আপডেট দিবেন অবশ্যই। শাহরিয়ার চৌধুরী ইমন আছে আমার সাথে দেখা যাচ্ছে কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে যুক্ত হয়ে গেছে আফ্রিদা ওয়াসিমা। ভাইয়া ডানজা কুদুরো গানটা প্লে করেন, ওকে যদি প্লেলিস্টে থাকে অবশ্যই পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি মোহাম্মদ রবিউল হাসান যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ও ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন আছে, লিখেছে কেমন আছেন সবাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নামটা লিখেন নাই, নামটা লিখলে খুব খুশি হতাম। হেই, হ্যালো, হ্যালো, হ্যালো, একদিন আমি চলে যাব। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ঈশানা যুক্ত হয়ে গেছে আমার সাথে। আচ্ছা, ধরো তুমি আলাদিনের চেরাক পেলে তখন তোমার তিনটা ইচ্ছা কি কি হবে। আচ্ছা, আমার প্রথম ইচ্ছা হবে যে যাতে করে আমাকে আরও পরবর্তীতে আমি যখনই বলবো তখনই যাতে হচ্ছে আমাকে একটা করে উইশ ফ্রি দেওয়া হয়, বা একটা করে ইচ্ছা আমাকে ফ্রি দেওয়া হয়। অর্থাৎ প্রথমে আমার উইশ থাকবে যাতে আমার এই ইচ্ছে পূরণের শক্তিটা পারমানেন্ট হয়ে যায়, যখনই চাবো তখনই যাতে আমার একটা করে ইচ্ছে পূরণ হয়। আসসালামু আলাইকুম আরজি রিদম ভাই, শুভদপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে। ও ভাইয়া কি অবস্থা, আশা করছি ভালো আছেন। আচ্ছা যাই হোক, অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এখন আপনাদের সাথে, সেটা হচ্ছে আজ বাংলাদেশের কোন কোন চ্যানেলে কোন কোন খেলা দেখতে পারবেন খেলাপ্রেমী যারা আছেন। আমরা তো মোটামুটি ছেলে মানুষ যারা আছি, আমাদের তো খেলার প্রতি একটা ফ্যাসিনেশন সবসময় থাকে, আমরা কিন্তু সব আপডেট রাখি কখন কোন খেলা হচ্ছে, কখন কিভাবে হচ্ছে না হচ্ছে। সো আমি যদি খেলার খবর একটু দেই, আজকে কোন চ্যানেলে কি খেলা দেখতে পারবেন সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলি, এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ পদকের ম্যাচে আজ সকালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, এরপর ফাইনালি মুখোমুখি হবে ভারত অ্যান্ড শ্রীলঙ্কা, সন্ধ্যায় আছে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার ওয়ানডে। আচ্ছা, এশিয়ান গেমস নারী ক্রিকেট যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ পাকিস্তান, এটা কিন্তু অলরেডি খেলাটা শেষ, আমি সেই ব্যাপারে অবশ্যই কথা বলবো বাংলাদেশ পাকিস্তানের খেলাটা নিয়ে। ভারত শ্রীলঙ্কারটা কিন্তু চলছে 11টা থেকে, সনি স্পোর্টসে পেয়ে যাবেন, সনি স্পোর্টস ওয়ানে। তারপর হচ্ছে সকাল 6টার দিকে কিন্তু সনি স্পোর্টসে আরও দুটা ম্যাচ পেয়ে যাবেন, তারপর হচ্ছে জাপান ভারতের একটা টি-20 আছে সেটাও পেয়ে যাবেন স্টার স্পোর্টসে, এটাও অলরেডি চলছে সকাল 10টা থেকে। তারপর আমি যদি বলি রাতের বেলা একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে নারী চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলা, যারা দেখেন বায়ার্ন ম্যান সিটি আর হচ্ছে বায়ার্ন আর ম্যান সিটির খেলা, সেটা হচ্ছে রাত 10:45 পেয়ে যাবেন আপনারা ফ্যান করে। ওকে, আর্সেনাল কাহার খেলা পেয়ে যাবেন রাত 1টা বাজে ফ্যান করে, রিয়াল মাদ্রিদ আর পিএসজির খেলা, সবার সবার ইমোশন, হ্যাঁ ফ্যান করে পেয়ে যাবেন রাত 1টা বাজে। সো লিজেনার্স, আশা করছি এরকম খেলার খবর যদি আরও পেতে চান বা এই আপডেটগুলো রাখতে চান অবশ্যই মিড ডে ফিল্ডে যুক্ত হতে পারেন, সব ধরনের আপডেট আছে রিদমের কাছে। আচ্ছা, আশা করছি অবশ্যই সবার সাথে শেষ পর্যন্ত কথা হবে, আমি কিন্তু একদম 5টা পর্যন্ত আছি। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করতে থাকেন। আচ্ছা, অমৃত বোস দাদা আরও একটা কমেন্ট ড্রপ করেছে, ফাইনালি ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট এশিয়া কাপে গোল্ড পেল, হ্যাঁ হ্যাঁ, বেস্ট উইশেস ফর দেম। আমি এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, আরও বিস্তারিত কথা বলবো, বাট এই মুহূর্তে, এই মুহূর্তে আর একটা গানে চলে যাবো। তখন যেমনটা গান, একটা গান গাচ্ছিলাম আর কি, তখন বন্ধু তু হিলো কলবাস, বন্ধু তু হিলো কলবাস, আদর কইরা ঘরে তুলস ঘাট দইরা নামাস। হ্যাঁ লিসেনার্স, কার গান, প্রীতমের করা গান, যেটা হচ্ছে সাফায়েত আছে, মমতাজও আছে, খুব সুন্দর, খুব সুন্দর কম্পোজিশন। অ্যান্ড এটা একটা সময় কিন্তু খুবই হাইট একটা গান ছিল, লোকাল বাস, লিটারেলি আমাদের যেই কোনো ফাংশনে দেখা যেত, আমরা বিয়ে শাদির ক্ষেত্রেও হয়তো বা আমাদের কালচারাল যে ফাংশনগুলো আছে সেখানে লোকাল বাস থাকবেই। সো লোকাল বাসের গানটা শুনে আসি, আমি রিদমও খুব জলদি ফিরে আসছি আবার লোকাল বাস থেকে, আশা করছি গানটা এনজয় করবেন সবাই, খুব জলদি ফিরে আসছি, শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: KFM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিজনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। প্রথম ঘন্টা কিন্তু শেষ পর্যায়ে আছে, দেখা যাচ্ছে 2:49, খুব জলদি সময় চলে যাচ্ছে। যাই হোক, রিদম কিন্তু আছে আপনাদের সাথে, আর খুব মজার মজার কিছু বিষয় নিয়ে কিন্তু কথা বলছিলাম, তখন খেলার খবর দিচ্ছিলাম, আরও কিছু মজার বিষয় কিন্তু অপেক্ষা করছে। আশা করছি অবশ্যই 5টা পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমাদের এই আড্ডায়। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে কমেন্ট সেকশনে। দেখতে পাচ্ছি আমার সাথে রবিউল ভাই আছে, অমৃত দাদা আছে, আফ্রিদা ওয়াসিমা আছে, ইমন আছে, দেখা যাচ্ছে ইমরান খান আছে। ওকেই, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। আপনার দিন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার দিন বেশ ভালো যাচ্ছে, গুড আফটারনুন। আচ্ছা, আপনার নামটা লিখে দেন, নামটা লিখলে খুব ভালো হতো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি শান্তি ইসলাম আছে নরসিংদী থেকে। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন শান্তি? ওকে, শান্তি চলে এসেছে মিড ডে ফিল্ডে, শান্তি নেমে এসেছে, ক্লেভার বয়, হোয়াট এভার। জানো, আমার ছোট ভাই বলছে আমার গালগুলো বলে থাপ্পানোর জন্য একদম পারফেক্ট, তাই নাকি? ওকে, ইজানা ইজানা, কি তা খবর ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রিদম ভাই, জীবনের প্রথম প্রথম মেসেজ করলাম, প্লিজ পড়বেন। এই যে পড়লাম পড়লাম, আপনার নামটা লিখে দেন, নামটা লিখে দিলে খুব খুশি হব, ভালো লাগবে, ভালো লাগলো আপনি চলে এসেছেন, যুক্ত হয়ে গেছেন। যাই হোক লিসেনার্স, আমি কিন্তু আছি, পরবর্তী ঘন্টায় আবারও আড্ডা দিব আমরা, এখন এই মুহূর্তে আমরা একটা গানে চলে যাব। আচ্ছা, অনেক তো গান শুনলাম, এখন আমরা বাংলাদেশে বর্তমানে, মানে এই আমি যদি র্যাপারদের কথা বলি যারা র্যাপ করছে, বা পপ মিউজিক যারা করছে, হিপ হপ যারা করছে, এর ভেতরে কিন্তু অন্যতম একটা ব্যান্ড হচ্ছে জালালি সেট, অ্যান্ড জালালি সেট অ্যান্ড তার ফুল টিম, ও দেয়ার ইনসেন ইনসেন। আমরা এখন জালালি সেটের একটা গান শুনবো, বনবাসের সাধন, বোম ডাকাইয়া রাখে রাস্য রাখে দমে, সেই সেই এই গানটা, এই গানটা শুনলে জাস্ট খালি গুজ বাম খায় শরীরের মধ্যে। যাই হোক লিসেনার্স, এনার্জেটিক একটা গান, এনার্জেটিক গানটাতে চলে যাচ্ছে। আশা করছি গানটা শুনলে আমাদের দুপুরের সব যেই বোরিং ভাইবটা আছে কেটে যাবে, অ্যান্ড আমাদের টোটাল ভাইবটা একদম একদম দেখবেন যে টপে চলে এসেছে। লিসেনার, যাই হোক আমি কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসছি খুব জলদি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন মিড ডে ফিলসের সাথে, থাকবেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করতে পারবেন এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4 মিড ডে ফিল্ডের সেকেন্ড আওয়ারে চলে এসেছি। ইটস 3:01, 3:01, খুব জলদি সময় কেটে যাচ্ছে। যাই হোক, লিসেনার্স, দ্বিতীয় ঘন্টার শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। মাইকের অপর প্রান্ত থেকে আসলে আপনাদের এই প্রত্যেক দিনের যে ভালোবাসাটা আছে এর জন্যই কিন্তু আসলে রিদম ছুটে আসে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। ভাই, সকাল থেকে ঢাকা এফ এম শোনা শুরু করেছি খুলনা স্টেশন থেকে, কিন্তু ভাই বাড়িতে পৌঁছাতে এখনো পারিনি, ট্রেন লেট, কিছু করার নেই ভাই। যাই হোক, এরকম ট্রেন প্রতিনিয়ত লেট হোক, তাহলে হয়তো বা ঢাকা এফ এম 90.4 এর সাথে একটা লম্বা সময় জুড়ে থাকার একটা অবস্থান কিন্তু আপনি পেয়ে যাবেন। যাই হোক, দুষ্টামি করছিলাম, আশা করছি খুব জলদি পৌঁছাতে পারবেন বাড়িতে। আর এই যে আসলে যাত্রাপথে এবং এত কি বলবো, যাত্রাপথে এই যে যখন লম্বাটা একটু সময় হয় তখন কিন্তু খুব বোরিং লাগে। সো এই টাইমটাতে যখন ঢাকা এফ এম 90.4 এর সাথে থাকবেন, তাহলে আশা করছি সময় কাটবে বিন্দাস, কারণ একের পর এক আমরা সবাই কিন্তু আছি আপনাদের সাথে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে রাহিম যুক্ত আছে, খিলক্ষেত থেকে শুনছি। ওকে, খিলক্ষেত বলতে এই যে আমাদের এই খিলক্ষেত নাকি? ওরে বাবা, তাই নাকি? খিলক্ষেত তো আমার খুব পুরোনো আড্ডা, খিলক্ষেত আমার বেশ আড্ডা, এবং সেখানে আমার বেশ কিছু ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাই ব্রাদার আছে। আগে আমরাও সেখানে গান বাজনা করতাম অবশ্য। যাই হোক, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, ঈশানা আছে দেখা যাচ্ছে, জানো কিউট ভাই, আমার কাজিনরা মাঝে মাঝে আমাকে উলটঙ্গি বলে ডাকে, কারণ আমি সবসময় উষ্টা খেয়ে পড়ে যাই, সবসময় তেরেং বেরেং করে হাঁটি, তাই নাকি? আচ্ছা, খুব কিউট একটা ব্যাপার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ছোট ছোট মুরগির বেবি, তারপর যে হাঁসের যে বেবিগুলো থাকে তেরেং বেরেং, ওই তেরেং বেরেং সাথে আমার মানে সেটা কেন জানি মিল পেলাম আর কি। আচ্ছা, যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। এদিকে যুক্ত আছে, একদিন আমি চলে যাব। আচ্ছা, কোথায় চলে যাবেন? আপনার ফেসবুক আইডির নামটা বেশ সুন্দর ভাই, ময়মনসিং শেরপুর থেকে। ওকে, শুনছি, আই লাভ ঢাকা এফ এম 90.4। ও, থ্যাংক ইউ সো মাচ, একদিন আমি চলে যাব ভাইয়া। আপনার অরিজিনাল নামটা একটু জানতে চাই, প্লিজ কমেন্ট করে জানাবেন। আহমেদ রাহিন যুক্ত আছে, জীবনের প্রথম মেসেজ করলাম ভাই। ওকে, জীবনের প্রথম মেসেজ, বাট আশা করছি লাস্ট না, এখন থেকে রেগুলার মেসেজ করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, কমেন্ট সেকশনে এদিকে মেহেরিন খান দিয়া চলে এসেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আবার চলে আসলাম আপনার সাথে, কেমন আছেন? দিয়া সিলেট থেকে। দিয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মনে মনে খুঁজছিলাম যে কিরে কমেন্ট সেকশনে আজকে মেহেরিন খান দিয়া কোথায়। আচ্ছা, সুমাইয়া আহমেদ আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি রংপুর থেকে সুমাইয়া, অনেকক্ষণ থেকে ঢাকা এফ এম শুনতে চাচ্ছি বাট পারছি না, কেন, এটার রিজনটা কি? আচ্ছা, আমি দেখি এদিকে টেকনিক্যাল টিমের সাথে যে এটা কি আসলে আমাদের কোনো ইস্যু কিনা। তাছাড়া অবশ্যই আমাদের অ্যাপটাও ট্রাই করতে পারেন, প্লে স্টোর অথবা হচ্ছে অ্যাপল স্টোরে পেয়ে যাবেন আপনার সার্চ করলেই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আরও অনেকে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত আছেন। এই যেহেতু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, এই সময়টাতে আমার মনে হচ্ছে আমরা একটা গান শুনে আসতে পারি। যাই হোক লিসেনার্স, এই ব্যস্ত নগরী, এই ব্যস্ত শহর, এই ব্যস্ত শহরের একটা গান শুনবো, শহরের কাক। শহরের কাকটাও কিন্তু জেনে গেছে, হ্যাঁ লিসেনার্স, এই শহরে কাকটাও জেনে গেছে বাই চিরকুট, যেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর অ্যালবামের একটা গান, খুব সুন্দর একটা গান, খুব সুন্দর গানের কথাগুলো। যাই হোক লিসেনার্স, আমি চিরকুটের এই শহরের কাকটাও জেনে গেছে গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হ্যালো লিসনার্স, ভার্জিন রিদম আবার চলে এসেছে। আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত। লিসনার্স, কি খবর সবার? বলেন কেমন কাটছে আমাদের এই দুপুরবেলা? দুপুরবেলার সময়টা খুবই মানে আসলে এই দুপুরের সময়টা কেমন কাটে এটার কোনো এক্সপ্লেনেশন নেই। দুপুরবেলা দেখবেন আপনার একটু ঝিমঝিম ভাব শরীরের মধ্যে, মনে হচ্ছে যে না যদি একটু ঘুমাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যস্ততার মধ্যে আসলে একটা বিরক্তি চলে আসে দুপুরের এই সময়টাতে। আপনি সকালবেলা কাজ শুরু করবেন, আপনি বিকালবেলাও কাজ করবেন, সন্ধ্যাবেলাও কাজ করবেন, তবে দুপুরের মুহূর্তটাতে একটু মনে হয় যে ইস, নিজেকে যদি একটু সময় দিতে পারতাম। ঠিক এইভাবেই হয়তো বা শরীরটাকে একটু হুড়ুমুড়ি দিয়ে ও ও ও ও। হ্যাঁ লিসনার্স, এই সময়টাকে কিন্তু ইন্টারেস্টিং করে তোলার জন্য মিড ডে ফিল্স নিয়ে হাজির হয়েছে। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। আচ্ছা, আমি সবার সাথেই কথা বলবো, তবে একটা বিষয় আপনাদের সাথে একটু আপনাদের কাছে আমি জানতে চাই। এই যে ধরেন আমাদের বাংলাদেশের যে নাটক সিনেমা যেগুলো চলে, ধরেন এই যে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সিনেমা আসছে বাংলাদেশে, ভালো ভালো কিছু নাটক হচ্ছে, ধারাবাহিক নাটক হচ্ছে, ফ্যামিলির নাটক হচ্ছে, দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর কাজ করা হচ্ছে যেগুলোর মধ্যে অনেক সুন্দর সিজির কাজ করা হয়েছে বা ভালো গ্রাফিক্সের কাজ করা হচ্ছে, খুব ভালো কিন্তু আগাচ্ছে বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়া ইন্ডাস্ট্রি আমি যদি বলি। আর খলনায়কের যে ব্যাপারটা দেখেন, আচ্ছা খলনায়ক বলতে আমরা যেটা বুঝি যে আসলে খলনায়ক বলতে আমরা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার চিন্তা করি মানে মাথার ভেতরে। আপনি ধরেন আমি যদি বলি যে আপনি লাইক আগের দিনের বাংলাদেশের খলনায়ক হিসেবে আপনি কাকে দেখবেন, প্রথমে আপনার মাথায় যেটা আসবে ডিপজল, রাইট? আহো ভাতিজা, আহো। সো বর্তমানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বর্তমান আমাদের এই মিডিয়াতে এখন যারা কাজ করছে বা আমাদের যেই আর্টিস্ট যারা আছে, পুরনো আর্টিস্ট নতুন আর্টিস্ট, সো খলনায়কে ওয়াটটা মাথায় আসলে প্রথমে আপনার কার নাম মাথায় আসে? আচ্ছা দেখেন বর্তমানে মার্কেটের কথা যদি বলি, বর্তমানে মার্কেট কিন্তু একদম টোটালি টপ নোচ, সবাই সবার জায়গা থেকে বেস্ট অ্যাক্টিং করছে। বাট এখানে কিছু কিছু পুরনো নাম আছে যে নামগুলো দিন দিন কিন্তু তাদের অ্যাক্টিং স্কিল দিয়ে তাদের এই যে দর্শকের মন কেড়ে নেওয়া, দর্শকের মন জয় করে নেওয়া যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ইনস্ট্যান্ট লেভেলে চলে যাচ্ছে। প্রথমে যদি বলি আমি শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব ডিনার, তাদের কথা আসলে মানে তাদের আর বলার কিছু রাখে না, কারণ আমরা জানি ছোট থেকেই তাদের অভিনয় দেখে বড় হয়েছি। আর এর ভেতরে যদি আমি সেলিম বলি, চঞ্চল চৌধুরী বলি, ডিনার আহমেদ বলি, মানে এরা কিন্তু হচ্ছে টপ নচ আই থিঙ্ক, মানে তাদের অ্যাক্টিং স্কিল বা তাদের যে ডেলিভারির যে প্যাটার্নগুলো থাকে, চঞ্চল চৌধুরী তো ইনসেন্ট লেভেলের। আয়নাবাজিতে হয়তো বা বুঝেই গেছেন, মানে আয়নাবাজিতে কিন্তু চঞ্চল এটা দেখিয়ে দিয়েছে যে সে একাধারে কতগুলো ক্যারেক্টার একসাথে করতে পারে। আচ্ছা আমি খলনায়কের কথা যেটা বলছিলাম, খলনায়ক হচ্ছে ভিকি জাহিদের আপকামিং একটা সিরিজ যেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য কিন্তু নতুন একটা উপহার হতে যাচ্ছে। আর ভিকি জাহিদের কথা যদি বলি, ভিকি জাহিদকে তো হয়তো বা অনেকেই চিনেন। ভিকি জাহিদ কিন্তু এর আগে পুনর্জন্ম সহ একাধিক ওয়েব কন্টেন্ট বানিয়ে কিন্তু একটা আলোচনার ঝড় তুলে ফেলেছে। আর সেই ভিকি জাহিদ কিন্তু এখন খলনায়ক নামে একটা ঢালিউড সিনেমা নিয়ে আসছে। যাই হোক, এটা এটা অবশ্য আগেও একটা সিনেমা হয়েছে ডালিউডে, যেটা হচ্ছে 1996 এটা রিলিজ হয়েছিল। সেই ছবির পরিচালক ছিল হচ্ছে মনতাজুর রহমান আকবর, আর অভিনয় করেছিল হচ্ছে আমাদের সবার পরিচিত মান্না। যাই হোক, ভিকি জাহিদ কিন্তু এরকম একটা কাজ করতে আসছে যেখানে খলনায়ক হিসেবে দেখা যাবে হচ্ছে আপনার এই চঞ্চল চৌধুরীকে, ইন্তেখাব দিনার ভাইকে, তারপর আমি যদি বলি সেলিম আঙ্কেলের কথা, অর্থাৎ শহীদুজ্জামান সেলিম আর কি। সো তারা থাকছে, আমার মনে হয় যে এটা কিন্তু ইনসেন্ট লেভেলের হবে। আর তাদের তাদের মানে একটা সিরিজে বা একটা এরকম মুভিতে যদি তাদের কথা চিন্তাও করি, আমার মনে হয় যে সেই মুভিটা এমনি এমনি হিট করেছে। আর ভিকি জাহিদ কিন্তু বরাবরের মতোই তার যেই ট্যালেন্ট আছে বা তার যে চিন্তাভাবনা আছে, বিভিন্ন ধরনের মুভি কিন্তু সে খুব দুর্দান্তভাবে ফুটিয়ে তুলছে। আমি যদি পুনর্জন্মের কথা বলি, এই পুনর্জন্ম মুভিটা কিন্তু সরি ওটা একটা ওয়েব কন্টেন্ট ছিল, এটা কিন্তু ভাই ইন্টারেস্টিং ছিল। কে কে দেখেছেন আই ডোন্ট নো, তো আশা করছি এই খলনায়কটাও আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। আর যেহেতু এরকম পছন্দের তিনজন অ্যাক্টর আছে, এর মাঝে খলনায়ক হিসেবে, তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, লিসেনার সেদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে, কিন্তু ত্যারিং ব্যারিং ঈশানা আছে, আরো একজন যুক্ত হয়ে গেছে। হ্যালো রিদম, কি খবর? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কে আপনার নামটা একটু লেখেন, নামটা লিখে দিলে তো খুব খুশি হতাম। এদিকে দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে আছে, একদিন আমি চলে যাব ভাইয়া লিখেছে তার। আচ্ছা, অরিজিনাল নামটা লিখেছে মোশারফ হোসেন। ও ওকে ভাইয়া, ধন্যবাদ মোশারফ ভাই। বাই দ্য ওয়ে মোশারফ ভাই, আমি কিন্তু ময়মনসিং বেশ কয়েকবার যাওয়া আসা করেছি, আপনাদের শেরপুর বলেন, জামালপুর বলেন, দেন হচ্ছে নেত্রকোনা বা আপনাদের ফুলবাড়িয়া, আপনাদের ময়মনসিং রেল স্টেশন, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আপনারা খুব সুন্দর জায়গা থেকে বিলং করেন। না, আমার মনে হয় ময়মনসিংয়ের মানুষও কিন্তু বেশ ভালো, মেয়েদের হিসেবে আমি বলতে পারছি না, ছেলেদের কথা বললাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে ইমরান তুহিন, গাজীপুর শ্রীপুর থেকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন তুহিন ভাই? ভাই তুমি কি রিকোয়েস্টের গান প্লে করো? আচ্ছা, রিকোয়েস্টের গান আমাদের প্লে করা হয় না, বাট আমাদের প্লে লিস্টে যে গানগুলো থাকে সেই গানগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর আপনাদের পছন্দের গানগুলো যদি আমাদের প্লে লিস্টে সাজানো হয়। যাই হোক, গানের কথা যখন চলেই আসলো, একটা সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে, যেটা হচ্ছে শিরিনের করা একটা গান, পাঞ্জাবিওয়ালা অ্যালবামের, না জেনে ভুল বুঝো না। এই এই গানটা আমি তখন খুব ছোট যখন এই গানটা আমি শুনতাম। আর শিরিনের আরেকটা গান হচ্ছে পাঞ্জাবিওয়ালা, এই গান, তারপর হচ্ছে এই যে না জেনে ভুল বুঝো না। এই গানগুলো আসলে একটা সময় কিন্তু খুবই ক্লাসি ছিল, মানে আমাদের শখের একটা জিনিস ছিল। আগে ওই যে MP4 বা MP3 ইউজ করতাম, সেটার ভিতরে হচ্ছে হেডফোন লাগিয়ে গান শুনতাম, সেখানে কিন্তু এই শিরিনের কালেকশনগুলো থাকতো, আমার শিরিনের অ্যালবাম ছিল কিছু। সো এই গানগুলো এখনও মানে মনে পড়ে আর কি। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমি গানটাতে চলে যাচ্ছি। আশা করছি এনজয় করবেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4. Midday Feels.
1: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। এই লিসেনার্স লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আর যে রিদম হেয়ার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। লিসেনার্স, দ্বিতীয় ঘন্টার শেষ পর্যায়ে আছি, 3:45, 3:45 বাজে, খুব জলদি সময় চলে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, তখন মেসেজ পড়ছিলাম। আচ্ছা যাই হোক, আমি এখন সরাসরি আবার একটু মেসেজ চলে যাবো। দেখতে পাচ্ছি এদিকে হোয়াটসঅ্যাপে যুক্ত আছে, ফেসবুকেও কিন্তু কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে সবার আনাগোনা আছে। আচ্ছা, খলনায়ক নিয়ে তখন কথা বলছিলাম, যে সেলিম, শহীদুজ্জামান সেলিম, তারপর হচ্ছে আপনার চঞ্চল চৌধুরী, তারপর ইন্তেখাব দিনার, মানে মূলত ভিকি জাহিদের করা যে একটা প্রজেক্ট আর কি, সেই ব্যাপারে কথা বলছিলাম। খলনায়ক নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন, যে এই কাজ, এই কাজটা কবে আসবে বা কী আসবে। আচ্ছা, এই কাজটা কবে আসবে বলতে, এটা ভিকি জাহিদের একটা কাজ। ভিকি জাহিদ যারা চিনেন, ছোট পর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহিদ, আর ভিকি জাহিদের কাজগুলো কিন্তু খুবই খুবই সুন্দর হয়, ইনসেন লেভেলের হয়। আচ্ছা, এই কাজটার ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু আসলে অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে এর শুটিং চলছে কিন্তু কলকাতাতে। কলকাতায় খলনায়কের প্রথম কিস্তি যে শুটিং আছে, সেখানে শুটিং শেষে যেটা বলা হয়েছে, বা একাধার সে হচ্ছে অনেক ধরনের কিছু নিউজ ফিড বা নিউজ চ্যানেলে যেগুলো আসছে আর কি, যে ছবির প্রধান দুই চরিত্র অভিনয় করছে আফরান নিশু আর তমা মির্জা, আর এই দুই তারকাই হচ্ছে তৃতীয় চলচ্চিত্র। আর প্রথম লটের শুটিংয়ে তারা অংশ নিয়ে বলেছে যে, বা জানিয়েছে যে, খলনায়কের যারা কাজ করছে বা শিল্পী যারা আছে, সবাই কিন্তু খুব আনন্দ নিয়ে কাজটা করছে। আর গতকাল শনিবারে সকালে সিনেমাটি নিয়ে কথা হয় শহীদুজ্জামান সেলিমের সাথে, তিনিও জানায় যে ছবিতে তাকে দেখা যাবে শেয়ার বাজারের একজন বড় ব্যবসায়ী চরিত্রে, বুঝতেই পারছেন। আর সেলিমের সাথে আসলে এই ক্যারেক্টারগুলো কিন্তু খুব সুন্দর করেই যায়। অ্যান্ড সেলিম স্যারের কথা যদি বলি, সে কিন্তু তার দিন দিন আসলে যে প্যাটার্নগুলো দেখাচ্ছে বা তার আউটপুট যেভাবে বের হচ্ছে, ইনসেন ইনসেন। আমি খুব অপেক্ষায় আছি, দেখি আসলে এই কাজটা কতদূর যায়, কতদূর হয়, খলনায়ক দেখার অপেক্ষায় আছি। বাংলাদেশ হয়তো আরও ভালো একটা কিছু পেতে যাচ্ছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে তানজিলা, যুক্ত আছে, সুস্থভাবে বাড়িতে পৌঁছেছি, এখনও আছি ঢাকা এফএম এর সাথে। যাই হোক, ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থেকে কিন্তু বাড়িতে পৌঁছে গেলেন, খুব ভালো লাগলো শুনতে। আচ্ছা, পৃথিবীকে জানাতে চাই, আমার গল্পটা আমি বলতে চাই, তাই নাকি? প্লিজ, আপনার গল্প শোনার জন্যই আমরা আছি, আপনি আপনার গল্প বলেন, আমরা পৃথিবীকে শোনাবো ইনশাআল্লাহ। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত আছে নরসিংদী থেকে। ভাই, আমার মনে হয় আপনার একটা লিসেনার হারিয়ে গেছে, কারণ তার নাম কোনো কমেন্টে পড়তে আর শুনি না। শান্তি ইসলাম নরসিংদী থেকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কেউই হারিয়ে যায়নি, অনেকে নাম্বারে লিখে, তো সো নাম্বারের মেসেজগুলো আপাতত পড়তে পারছি না, যার কারণে ছোটো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য, সো সেই জন্য হয়তো বা নামগুলো শুনতে পারছেন না। বাট আশা করছি আবার যখন সিমে, সরি, আমাদের নাম্বারের মেসেজগুলো আমি কালেক্ট করব, তখন হয়তো বা আমাদের সেই পুরনো চিরচেনা বন্ধুদের আমরা পেয়ে যাব। এদিকে দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু আমাদের সাউদাও চলে এসেছে। আচ্ছা, সাউদা একটা ছবি দিয়েছে, যখন মনে পড়ে লতে আসার ডিসিশনটা আমার নিজেরই ছিল, এখন কান্নাটাও আমার নিজেরই করতে হচ্ছে। যাই হোক সাউদা, আপনি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করছেন নাকি? আমি তো জানতাম না সেটা। ওকে, আচ্ছা, ল ডিপার্টমেন্ট খুবই ক্রিটিক্যাল সাবজেক্ট, এটা আমি আমি দেখছি। আমার সাথে অনেকে আছে যারা ল নিয়ে পড়ালেখা করছে, মানে তাদের নাকে মুখে একটা চুবানি খায়, এরকম একটা সিচুয়েশন। যাই হোক লিসেনার্স, পরবর্তী ঘন্টায় আবারও আসবো, এই মুহূর্তে আর একটা গানে চলে যাই, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে তানজিল মিসবার সোনা বন্ধের গায়ে। আর আশা করছি আবারও পরবর্তী ঘন্টায় চলে আসছি খুব জলদি। শেষ পর্যন্ত অবশ্যই সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন মিড ডিফেন্সের সাথে, থাকবেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: টাইম চেক, এখন সময় বিকেল 4টা।

0: পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: টাইম চেক, এখন সময় বিকেল 4টা।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে আছি, দেখতে দেখতে শেষ ঘন্টায় চলে এসেছি। 4:01 শেষ ঘন্টায় আছি। শেষ ঘন্টা শুরুর এই মুহূর্তে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি যারা যুক্ত আছেন এখন পর্যন্ত। আমি জানি আমার সাথে অনেকেই যুক্ত আছে, হয়তো আমি তাদের মেসেজগুলো পড়তে পারছি না, বাট আমি জানি এখন হয়তো আমার সাথে জানাতুল হীরা আছে, শারমিন আছে, সুমিন যুক্ত আছে, সুমাইয়া আছে, মাম্পির কথা যদি বলি মাম্পি আছে, হয়তোবা উমায়না মেসেজ করছে, হয়তোবা সিরোডি ফুরি তমা মেসেজ করছে, রংপুরিয়ান তমা মেসেজ করছে, তারপর হচ্ছে তানজিলা আছে আমার সাথে। আমি তাদের মেসেজগুলো হয়তো বা পাচ্ছি না, বাট আমি জানি যে আসলে আমার রেগুলার লাইফে কারা যুক্ত থাকে সব সময়। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। নাম্বারের কথা যদি বলি সেখানে কিন্তু নাম্বারে অনেকেই টেক্সট করে, আরও অনেকেই আছে। চিটাগাং থেকে ওয়ারিসা আছে, দেন রাইসা আছে, তারপর আমি যদি বলি জিনিয়ার কথা, জিনিয়ার কথা তো আসলে ভোলা যাবে না, জিনিয়া সবসময় হয়তো বা জিনিয়ার কথা মানে এই স্টুডিওতে যখন এসে বসি তখন জিনিয়ার কথা মাথায় আসবেই। যাই হোক, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, এখন আমাকে শুনছে, বাট আমি তাদের মেসেজগুলো হয়তো বা পাচ্ছি না। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকে যুক্ত আছে। আমার সাথে যুক্ত আছে তানজিল। আচ্ছা, তানজিল কিন্তু সুস্থভাবে পৌঁছে গেছে ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত থেকে। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু আফ্রিদা ওয়াসিমা আছে। ভাইয়া জানেন, স্কুলে থাকতে আমি কখনো লেখাপড়ায় সিরিয়াস ছিলাম না, শেষ মুহূর্তে লেখাপড়া করে পাশ করতাম, আর রাজনীতি করতে হবে এখনো কখনো ভাবিনি, এখন এই প্রধানমন্ত্রীর দায়িত্বটা সিরিয়াসলি নিতে হবে। আচ্ছা আফ্রিদা ওয়াসিম, আপনি কি তাহলে প্রধানমন্ত্রী হয়ে গেলেন নাকি? ও ধন্যবাদ, ধন্যবাদ, পুরো পুরো পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি চন্দন যুক্ত হয়ে গেছে আমার সাথে, শুরু থেকে আছি, খুব ভালো গান শুনছি, চালিয়ে যান। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম চন্দন ভাই, ভালো লাগলো আপনি যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সাউদা আছে। হাই, আজকে অনেক লেট হয়ে গেল, মাত্র ক্যাম্পাস থেকে বের হলাম, ক্লাস ছিল। বাই দ্য ওয়ে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, যতটুকু দোয়া করেছেন ততটুকুই আছি সাউদা। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু মোশারফ ভাই। ভাই, 2025 সালকে খুব মিস করছি, কিছু মানুষ মরে যায় 25-এ, এই গানটা প্লে করেন ভাই, মোশারফ হোসেন। দেখি ভাইয়া, অবশ্যই আমি চেষ্টা করব, যদি প্লেলিস্টে থাকে পেয়ে যাবেন। আর এই গানটা খুব সুন্দর গান। হ্যাঁ রাইট, সাহেব জোহানের করা একটা গান। কিছু মানুষ মরে যায় 25-এ। এই গানের লিরিক্সগুলো খুব হিট করে, এই গানের প্রতিটা লাইন আমার মনে হয় আসলেই মনে হয় মানুষ 25-এ মারা যায়, বা এটা এখানে আসলে একটা ডার্ক সাইকোলজি আছে আই থিঙ্ক। কজ এই গানটা শুনলেই কিন্তু একটা মানে মনের অজান্তে দেখবেন আপনি নিজের সাথে রিলেট খাচ্ছেন, মনে হচ্ছে যে না, গানের মধ্যে হয়তো নিজের কথাগুলি বলছে। এদিকে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে, কেন যে ল পড়া নিয়ে এই বোকামিটা করেছি, মাথায় ঢুকছে না। যখন সাবজেক্ট নিয়েছিলাম তখন তো ব্রেন কাজ করতো, পড়াও মনে থাকতো, বাট এখন তো মাথা কাজ করে না, মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছি, তার উপর বাবার প্রেশার। বুঝতে পারছি। যাই হোক সাউদা, আশা করছি খুব জলদি আপনার পড়ালেখা শেষ হবে, ল ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা শেষ করবেন, আপনার নামের আগে যুক্ত হয়ে যাবে অ্যাডভোকেট সাউদা। অনেক অনেক দোয়া রইল, বেস্ট উইশেস ফর ইউ সাউদা। যাই হোক, যারা যুক্ত আছেন আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর একটা গানে চলে যাই আমরা, আমি খুব জলদি আবার ফিরে আসবো। এখন আমরা দিলরুবা খানের একটা গান শুনবো, ভ্রমর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বীর। এই গানটা খুব সুন্দর, এই গানটা বিভিন্ন প্যাটার্নে গাওয়া হয়েছে, এর মধ্যে দিলরুবা খানের এটা আরও বেশি সুন্দর, এটাতে ডিজে রাহাতের কিন্তু একটা কম্পোজিশন আছে। তো আমি কথা পাড়াচ্ছি না, গানটা এনজয় করেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 95.4.
1: Midday feels.

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আরজু রিদম আবার হাজির হয়ে গেলাম। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, আজরে আসরের আজান হলো, আজানের ব্রেকের পর আবার চলে এসেছি। আশা করছি সব এখন পর্যন্ত যুক্ত আছেন। এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও আমার সাথে যুক্ত আছে তমা। ওকে, কোন তমা এটা? আচ্ছা, হোয়াটসঅ্যাপে তমা চলে এসেছে। তমা, আপনি কোন তমা সেটা আমাকে একটু জানান। সেটা আমাদের সিলোডি তমা, নাকি আমাদের রংপুরিয়ান তমা, নাকি আমাদের চট্টগ্রামের তমা, সেটা তো বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, ইউ আর সো প্রিটি তমা, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে বলছিলেন, নামটা একটু লিখে দেন কষ্ট করে। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি ইমরান তুহিন লিখেছে, ওয়ারফেজের অবাক ভালোবাসা শুনতে চাই, সম্ভব হলে প্লে করবেন। ওয়ারফেজ কিন্তু আসলে একটা ইমোশনের জায়গা। ওয়ারফেজের কোনো কনসার্ট আই গেস আমি আমার মিস হয় না, আমি খুব এনজয় করি। যাই হোক, ওয়ারফেজের গানটা যদি থাকে অবশ্যই অবাক ভালোবাসা আমাদের প্লেলিস্টে থাকে, প্রায় সময় যদি থাকে আপনি পেয়ে যাবেন। সো স্টে টিউনড উইথ ঢাকা FM 90.4। তাহলেই আশা করছি আপনার পছন্দের গান কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমি শেষ মুহূর্তে একটু কথা বলবো এখন আমাদের এশিয়ান গেমসের মেয়েদের ক্রিকেট নিয়ে। আবারও কিন্তু আসলে এক ধাপ নিচে নেমে এলো বাংলাদেশ। 2010-2014 আসরের ফাইনালে উঠে রূপা জিতেছিল বাংলাদেশ, অর্থাৎ ব্রোঞ্জ। 2022 সালে হাংজুতে সর্বশেষ আসরের ফাইনালে দেখা মিলেনি, সেবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জেতে ব্রোঞ্জ, কিন্তু এবার কোনো পদকই জিততে পারল না আমাদের বাংলাদেশের উইমেন্স টিম। যাই হোক, এটা আসলে ব্যাপার না, এগুলো হয়, এটা থাকবেই স্বাভাবিক। যাই হোক, জাপানে কোরগি স্পোর্টস পার্কে আজ এশিয়ান গেমসের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পাকিস্তানের কাছে 31 রানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরলেন আমাদের বাংলাদেশি উইমেন্স টিম, অর্থাৎ নিগার বা মারুফা, আমি যার কথাই বলি না কেন। ব্রোঞ্জিতে তৃতীয় হলো পাকিস্তান। পাকিস্তান টিমের জন্য অনেক অনেক উইশেস রইল। তারপর আমি যদি বলি, টি-20তে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ 5 বারের মুখোমুখি বাংলাদেশ 4 বার জিতলেও এবার এশিয়ান গেমসের পদকে লড়ে পারল না। এ ব্যাপারে আমাদের জন্য হয়তো একটু খারাপ লাগার মতো, বাট আশা করছি আসলে বাংলাদেশ উইমেন্স টিম কিন্তু খুব খুব বেটার খেলছে। তারা কিন্তু আসলে ডে বাই ডে তাদের যে পজিশন ক্রিয়েট করছে বা তারা যেভাবে আগাচ্ছে, যেভাবে তাদের পজিশনটা আসলে ধরে ফেলছে, এটা কিন্তু আসলে খুব ভালো। এবং আমার মনে হয় বাংলাদেশ উইমেন্স টিম আসলে ইন ফিউচার আরও বেশি শাইন করতে পারবে এই ক্রিকেট ওয়ার্ল্ডে। আর আমি একবারই আপসেট হচ্ছি না, আমি অবশ্যই বেস্ট উইশেস জানাচ্ছি বাংলাদেশ টিমকে। দেখেন, যেই ম্যাচটা খেলেছে আজকে, আমি যদি সকালবেলা বলি যে 20 ওভারে 114 রান 7 উইকেটে, ম্যাচ যে আসলে খুব বেশি খারাপ খেলেছে তা কিন্তু না। বাট পাকিস্তানের দিক দিয়ে যদি আবার চিন্তা করি, তাদের হচ্ছে 145 টার্গেট ছিল, তাদের 8টা উইকেট গিয়েছিল, বাট সেই হিসেবে বাংলাদেশে কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স ছিল বলা চলে। তবে আনফর্চুনেটলি আসলে কি বলবো, যে সবটাই তো লাকের ব্যাপার, হয়তো বা এবার আসলে বাংলাদেশের ভাগ্যে হয়ে ওঠেনি। তবে আশা করছি বাংলাদেশ উইমেন্স টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তারা ইন ফিউচার আরও বেটার পজিশনে যাবে, আরও হচ্ছে বড় বড় পদক আমাদের জন্য নিয়ে আসবে। আচ্ছা, দেখি দেখতে পাচ্ছি তমা লিখেছে, রংপুরের তমা। ওকে, রংপুরিয়ান তমা আছে আমাদের সাথে। তমা, আপনিও কি ক্রিকেট খেলেন নাকি? আপনাকে দেখে তো বেশ স্পোর্টসই মনে হচ্ছে, যে আপনি হয়তো বা ক্রিকেট টিকেট খেলছেন বা এরকম কিছু, বা কোনো স্পোর্টসের সাথে যুক্ত আছেন। বাই দ্য ওয়ে, ইউ আর সো সুইট, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন এখন পর্যন্ত। শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় বিদায় নিতে হবে, তবে আছি, বিদায় মুহূর্ত পর্যন্ত আছি আপনাদের সাথে। আমরা এখন আর একটা গানে চলে যাই, আমার মনে হয় এই মুহূর্তে একটা গানে চলে যাওয়া উচিত। আমরা সিমরান রাজের করা পাসুরি গানটা শুনবো, খুব সুন্দর একটা গান। আশা করছি অবশ্যই গানটা এনজয় করবেন সবাই, এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্সের সাথে, থাকবেন আপনাদের ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

লিসেনার্স আপনি চলে এসেছেন, ও সরি খেয়ালই করিনি, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম লিসেনার্স, আপনি শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডিফেন্স। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব জলদি সময়টা কেটে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে যুক্ত ছিলেন। আমি যাওয়ার আগে একটু দেখবো আমার সাথে কমেন্ট সেকশনে আজকে কে কে ছিল। ওকে, হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত ছিল দেখা যাচ্ছে আমার সাথে শেষ মুহূর্তে, কিন্তু যে সুমন ভাই যুক্ত হয়েছে সিলেট থেকে, ওকে সোহেল আহমেদ সুমন, সুমন ভাই হ্যালো হ্যালো। এদিকে দেখতে পাচ্ছি রংপুরিয়ান তমা যুক্ত আছে আমার সাথে, আফ্রিদা ওয়াসিমাও গুড বাই জানিয়েছে, গুড বাই ভাইয়া ভালো থাকবেন। হ্যাঁ, আমিও বিদায় মুহূর্তে আছি, বিদায় নিতেই এসেছি। কেমন লাগলো আজকের দুপুরটা? খুব সুন্দর সময় কেটেছে, খুব সুন্দর আড্ডা দিয়েছি আপনাদের সবার সাথে, আশা করছি সবার মনটা একটু হলেও ভালো করে দিতে পেরেছি, আর আশা করছি বাকি যে দিনটা বাকি আছে এখন পর্যন্ত পুরোটা দিন খুব সুন্দরভাবেই কাটবে। যে যেখান থেকে শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা মেসেজ করে আমাকে পাননি বা আমি আপনাদের কথা আসলে খুঁজে পাইনি সবাইকে অনেক সরি, বাট আমি আছি রিদম কিন্তু আপনাদের সাথেই আছে, সবার সাথে কথা হবে সবার সাথে আড্ডা হবে। আজকের মধ্যে এখানেই বিদায় জানাতে হচ্ছে, খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব আমরা, আবারও আগামী দিন কিন্তু হাজির হয়ে যাবো দুপুরবেলা ঠিক একই সময় অর্থাৎ দুপুর 2টা বাজে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আর বিদায় মুহূর্তে কোন গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি আমরা? জলের গানের একটা গান শুনতে শুনতে একটা বিদায় নিব, গানটা হচ্ছে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হ্যাঁ লিসেনার্স, পাখির মতো উড়তে উড়তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, কথা হবে আবারও খুব জলদি, সবাইকে টাটা আল্লাহ হাফেজ।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 আড্ডা। অবশ্যই আড্ডা পর্যন্ত আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই থাকবো।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 এর আড্ডা। অবশ্যই আটটা পর্যন্ত আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই থাকবো, আর অবশ্যই আপনার যে যে কথাবার্তাগুলো আছে

মানে এক একজনের উত্তর দেওয়ার ধরন দেখে বুঝতে পারে যে আজকেরটা কঠিন হয়ে গেছে, আজকেরটা সহজ হয়ে গেছে, এরকম ব্যাপারটা। যাই হোক, তবে আমার মনে হয় যে আমার বন্ধুরা অনেক বেশি পরিমাণ স্মার্ট, তো সেই ক্ষেত্রে যত কঠিন ধাঁধাই আমি দেই না কেন আমাকে তারা হারাবেই। ওকে, সো আজকের যে ধাঁধাটা হচ্ছে, এমন কোন জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি? এটাই হচ্ছে আজকের ধাঁধা। এমন কোন জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটাকে। ইউজুয়ালি কি হয় যে আমরা কোনো কিছু যদি দিয়ে দিই, ওইটা আবার মানে এটা তার কাছেই চলে যায়। ধরেন আপনার কাছে 100 টাকা আছে, আপনি 50 টাকা দিলেন, তো আপনার কাছে থাকবে এখন 50 টাকা, বাকি 50 টাকা কিন্তু আর আপনার থাকবে না, ওইটা তো তার হয়ে গেল, তাই না? কিন্তু এটা এমন এমন কি জিনিস যেটা আপনি কাউকে দেওয়ার পর আপনার কাছেও থেকে যায়? তো সেটার উত্তরে আপনি পাঠাবেন, সিফাত আছে অবশ্যই, সেই উত্তরগুলো দেখবো এবং শেষ মুহূর্তে জানিয়ে দেবো আজকের ধাঁধার সঠিক উত্তর কি, মানে শেষ ঘন্টায় জানাবো। তো আমাকে জানাতে পারেন আপনি যেভাবে, সেটা হচ্ছে SMS এর মাধ্যমে, WhatsApp এর মাধ্যমে। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904, আবার বলছি 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি SMS বা WhatsApp এর মাধ্যমে পাঠাতে পারেন। তাছাড়া আপনি ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজে এসেও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার উত্তরটি জানাতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM। আমাদের সঙ্গে ইমরান তুহিন যুক্ত হয়ে গেছেন, হাই জানিয়েছেন, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন আপনি? অমৃত বোস যুক্ত হয়ে গেছেন, লিখেছেন শুভ বিকেল কলকাতা ইন্ডিয়া থেকে আমাদের বন্ধু। আলহামদুলিল্লাহ বন্ধু, খুবই ভালো লাগলো যে আপনি জয়েন করে ফেলেছেন। অবশ্য আপনি প্রতি সময় একেবারে প্রথমেই জয়েন করেন এবং শুভ বিকাল আপনাকে, আর আশা করছি আপনাদের জায়গায়। আচ্ছা, গরম কেমন ওইখানে বলেন তো? আমাদের এখানে কিন্তু ভালোই মোটামুটি গরম আছে। আচ্ছা, এটা কে? এটা হচ্ছে আমাদের একজন বন্ধু, আমাদের বন্ধু একটা উত্তর দিয়েছেন হলে, আচ্ছা তিনি উত্তরটা দিয়েছেন কিন্তু আমি এখনই উত্তরটা বলছি না, বললে আবার অনেকে কপি করতে পারে। ভাইয়া কেমন আছেন? গাজীপুর থেকে শুনছি। থ্যাংক ইউ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। অবশ্যই জানাতে থাকবেন কথাবার্তাগুলো, আর আরও আরও কথাবার্তা তো হবেই, আমাদের কথাবার্তা চলতে থাকবে। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে পাঞ্জাবি ওয়ালা অ্যালবাম থেকে শিরিনের কণ্ঠে পাঞ্জাবি ওয়ালা। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা মেট্রো 9040।

আমাদের আড্ডা চলছে মানে ঢাকা মেট্রো 9040-র আড্ডা, এবং বন্ধুরা কিন্তু আস্তে আস্তে অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ, এবং আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছে। আমাদের নুসাইবা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এবং নুসাইবা আজকে ছবি দিয়েছেন অবশ্যই, এবং তার ক্রিয়েট করা বা তার বানানো বেশ কিছু জোস কেকের ছবি কিন্তু পাঠিয়েছেন। আপনি কিন্তু অনেক বড় হবেন ইনশাল্লাহ, ঠিক আছে? একসময় যে আপনি যদি ধরে রাখেন এই ব্যাপারটা, আপনার এই ক্রিয়েটিভিটিটা, আপনার এই কাজটাকে ধরে রাখেন এবং এটার ভিতরে যদি শ্রম দেন এবং বুদ্ধি কাটান, ডেফিনেটলি আপনি এটার ভিতরে আরও অনেক বড় হবেন। অনেক অনেক দোয়া রইল নুসাইবা, এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, কথাবার্তা হবে, এবং যারা আসতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলতে পারেন। 01841-904-904 এটা হচ্ছে আমাদের নম্বর। এখানে আরও যারা যারা আছেন একটু দেখি আমি, আমাদের এটা কোন বন্ধু, আমাদের আমাদের বন্ধু তমা, আমাদের তমা, তমাও কিন্তু ছবি পাঠিয়েছিলেন এবং তমা একটা উত্তরও দিয়েছেন। তমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বেশ কিছু বন্ধু গানের রিকোয়েস্ট করছেন, গানের অনুরোধ রাখতে পারছি না বন্ধু, দুঃখিত। আচ্ছা, এখানে আমাদের অমৃত বোস, তিনি একটা উত্তর কিন্তু ইতোমধ্যে দিয়ে দিয়েছেন। অমৃত বোস আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা যাক আপনার উত্তরটা হয়েছে কিনা। আর এদিকে আমার সঙ্গে আরও যারা যারা আছেন ফেসবুকে আছেন, আছেন SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা, তো আমি একে একে পড়ার চেষ্টা করি আমার বন্ধুদের কথাবার্তাগুলো। যেমন আমার সঙ্গে আছেন হচ্ছে বাপ্পি, লালমনিরহাট থেকে আছেন তিনি। লিখেছেন যে এই শো কখন কখন হয়, এই শো যে প্রতি মঙ্গলবার বুধবার বিকেল 5টা থেকে হয়। আচ্ছা, আর এদিকে আছেন আমাদের বন্ধু আলিশা, আলিশা আছেন আমাদের সঙ্গে। হাই ভাইয়া, হাউ আর ইউ? আই এম ফাইন, কি অবস্থা আপনার আলিশা, আপনি ভালো আছেন? আলিশার সাথে যদি একটা এন লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব আলিশান হয়ে যায়, তাই না? সো এটা এটা কিন্তু ভালো, আপনি একদম পুরো দামি একটা নাম রেখেছেন, এবং নিঃসন্দেহে আপনি আরও বেশি দামি, নামের চেয়েও বেশি দামি আপনি, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আরও যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন হচ্ছে, দেখি তানজিন আছেন সিলেট থেকে। তোমার ভয়েসটা মাশাল্লাহ, থ্যাংক ইউ, দোয়া করবেন বেশি করে। আচ্ছা, সামি আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। আবদুল্লাহ আছেন আমাদের সঙ্গে, না না, আবদুল্লাহ সানার পার থেকে, এটা হচ্ছে আমাদের বন্ধু আবদুল্লাহ। আচ্ছা, আবদুল্লাহ, ঠিক আছে, সানার পার হচ্ছে জায়গাটার নাম, দুটো একসাথে এসেছো তো এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। সিফাত কেমন আছো, তোমাকে অনেকদিন থেকে শুনি, আজকে মেসেজ করলাম, অবশ্যই পড়বা, অবশ্যই পড়বো। এটা হচ্ছে আমাদের বন্ধু আরশি রংপুর থেকে, আরশি অ্যান্ড মনি। আর আচ্ছা, তারপর তুমি উত্তর দিয়ে, হ্যাঁ আমি বলে দিতে নিয়েছিলাম উত্তরটা। যাই হোক ভাইয়া, একটা গানের রিকোয়েস্ট, গানের রিকোয়েস্ট তো রাখা যাচ্ছে না বন্ধু, দুঃখিত। নিশি লিখেছেন, আসসালামু আলাইকুম সিরাজ ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম নিশি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আচ্ছা, আমার FM এর বন্ধুরা সবাই কেমন আছে? আর দাদার আনসার হলো, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। জানি না সঠিক হবে কিনা, ভাইয়া গো আমার ফোনে টাকা নেই তাই আর SMS দিতে পারবো না, কিন্তু পুরো SMS সময় আছি। ওকে, ঠিক আছে নিশি, থ্যাংক ইউ, দোয়া করি আপনার বেশি বেশি করে টাকা চলে আসুক, যাতে টাকা আপনি মোবাইলে দিতে দিতে মোবাইল থেকে যেন আর কি টাকা বের হয়ে যায় এরকম যেন হয়। হ্যালো তুফান ভয়েসের সিফাত ভাই, ওকে, কি দেখা খবর বালানি? আমি বি তমা ফ্রম, আছি আমি বি তমা ফ্রম সিলেট। তমা, স্বাগত জানাচ্ছি আপনাকে, আমাদের সিলেটই তমা যুক্ত হয়ে গেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আজকে মনে একটু গরমটা বেশি লাগছে। এই ওয়েদার মানে এই সময়টাতে না, মানে এটা খুব টাফ যে এই যে কখন গরম কখন ঠান্ডা কখন কি হবে এটা বোঝাটা অনেক কঠিন এই মুহূর্তে আসলে। যাই হোক, তারপরেও আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়েদার আপডেট একটু দিতে চাই। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস, এবং তাপ মানে ফিলস লাইক 37, মানে বুঝেই যাচ্ছে মোটামুটি ভালোই গরম আছে। তবে মাঝে মাঝে এখানে বিভিন্ন মানে তাপমাত্রার পরিমাণ দেখানো হলো অনেক সময় কিন্তু আমাদের অনুভূতিটা বা অনুভবটা অন্যরকম হয়। হ্যাঁ, যেমন ঠান্ডা লাগে, দেখা যাচ্ছে অনেক গরম কিন্তু আমাদের ঠান্ডা লাগছে, আবার অনেক ঠান্ডা কিন্তু আমাদের গরম লাগছে, এরকম হয়। এটা মনে হয় নিজের পার্সোনাল আর কি একটা টেম্পারেচার। যাই হোক, এখানে আছেন আমাদের সঙ্গে পল্লবী নাগেশ্বরী থেকে, লাভ ইউ ভাইয়া, কেমন আছো? লাভ ইউ টু, আলহামদুলিল্লাহ ভালো আছি। লুবাইনা আছেন, হেই ওয়ার্ল্ড লিডার, কেমন আছো? জানি মনটা ভালো, জানো মনটা ভালো নেই, কারণ হচ্ছে মজার অনুষ্ঠান চক্কর বক্কর কাল শুনতে পাইনি। আহারে আহারে আহারে, আর ওয়ার্ল্ড লিডার কবে হলাম আমি? মারামারি লেগে যাবে তো আমার সঙ্গে, ওই যে আপনার কি বলে এটাকে, ডোনাল্ড ট্রাম্প, তারপরে পুতিন, সবার সঙ্গে মারামারি লেগে যাবে আমার, যে এই বেটা আমরা লিডার তুমি কোত্থেকে আসলা? আচ্ছা যাক, আর সানডে শোটা মিস হলো, ফ্রিকোয়েন্সি এত ঝামেলা করলো কেন কাল? আসলে আপনার, আমি তো এই ধরনের শুনি নাই, হয়তো বা কোনো আপনার এরিয়াতে অথবা আপনার বাসার আশেপাশে হয়তো বা নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হচ্ছিল। আচ্ছা, আর হচ্ছে যে তোমাকে যে আমি ডাকলাম সেটা হলো তোমার অর্থ সুন্দরের নামটা, আচ্ছা ও আচ্ছা ওকে, আচ্ছা তিনি আরেক জায়গায় মানে লিখেছিলেন, ওকে ফাইন বুঝলাম। হ্যালো ভাইয়া, আমি মুইন, আচ্ছা তারপর তিনি গানের রিকোয়েস্ট করেছেন, ওকে। শুনো ফুল SMS পড়বা? আচ্ছা ঠিক আছে পড়বো, এটা হচ্ছে কি লিখেছে দেখি,
পড়তে হবে, আমার এসএমএসটা পড়লে চলবে না, মানে আচ্ছা অনেক রোম্যান্টিক কথাবার্তা লেখা আর কি। যাই হোক, আর গিয়ে বলবো তুমি, ওকে সুমিন আমি এটা আবার অফিয়ারে পড়ে নিচ্ছি, বেশি রোম্যান্টিক পড়া যাবে না তো, বুঝেন নাই। আচ্ছা, লিখেছে আফিয়া রংপুর থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরো আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ফাহিম ডামরা থেকে, ওকে। আরেকজন বন্ধু, নাম ঠিকানা কিচ্ছু নাই, শুধু মিস করছেন তিনি আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা ভাই, রংপুরে যেতে বলছেন এক বন্ধু, তো রংপুরে গেলে অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে, আমার মনে হয় আমার বেশিরভাগ বন্ধুর সঙ্গে দেখা হবে রংপুর গেলে, কারণ রংপুরের অনেক অনেক বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হন প্রতিনিয়ত, এবং আমরা সত্যি কৃতজ্ঞ তাদের প্রতি যে এত এত মানে সময় দেন আপনি অবশ্যই আমাদেরকে। আমাদের সঙ্গে ফেসবুকে যারা যারা আছেন কিছু কথাবার্তা পড়বো, তারপর আমরা গানে চলে যাব। যেই কথা পড়বো, সায়েম খান তিনি একটা উত্তর দিয়েছিলেন, আরও আছেন সুমাইয়া শিফা তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। কাজী আজমেরি আছেন, বাবা সবে অনেক উত্তর দিচ্ছেন। ঈশিতা ইয়াসমিন মুক্তা আছেন আমাদের সঙ্গে, ওকে। সোহেল মাসুদ আছেন আমাদের সঙ্গে, সোহেল মাসুদ শুধু উত্তর দিতে আসেন ইদানিং। আচ্ছা, আফরোজা সরকার সীমা আছেন, আরও আছেন শান্তা আক্তার, ওকে। অনেকেই আজকে কিন্তু একদম পুরো স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিচ্ছেন, ভেরি গুড, এটা খুবই ভালো লাগছে যে না মোটামুটি সবার মাথার কিছুটা ধারণার ভিতরে আসছে। এর মধ্যে মানে কিন্তু এই না যে না সবাই সঠিক উত্তরই দিচ্ছেন, এটার মধ্যে ভুল উত্তর অনেকের আছে। তো আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে যদি মনে হয় যে না আপনার উত্তরটা ভুল, আপনি কিন্তু পুনরায় আরেকটা উত্তর দিতে পারবেন, অবশ্যই আমার উত্তর কনফার্ম করার আগেই, মানে সাতটার আগেই আপনাকে দিতে হবে। তবে প্রশ্ন করতে পারবেন না এটা নাকি এইটা, এটা নাকি এটা, এটা বলা যাবে না। যে কোনো একটা উত্তর দিবেন, ডিরেক্টলি দিবেন, যদি মনে হয় যে না এই উত্তরটা আমার ভুল হয়েছে, আপনি পরবর্তীতে আরেকটা এসএমএস এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার সঠিক উত্তরটা আপনি আবারও পাঠিয়ে দিতে পারেন, ওই একটা মানে যেটা খুব কনফিডেন্টলি আপনি দিচ্ছেন। এনিওয়ে গানে চলে যাব, প্রীতম হাসানের গান 700 টাকার গান, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

স্মাইলসের জনপ্রিয় সেই গান জ্বালা জ্বালা জ্বালা, কত যে জ্বালা অন্তরে জ্বালা, তারপরে আবার বাইরে যখন রোদ বেশি থাকে তখন গায়ের জ্বালা, মানে কত কত যে জ্বালা, আবার কারো ভালো দেখলে জ্বালা, আবার কেউ কষ্ট দেখলে জ্বালা, জ্বালার কোনো শেষ নেই, জ্বালা সবসময় থাকি। যাক শীতের সময় আসছে, জ্বালাটা হয়তো একটু কমবে না, তবে শীতের সময় কিন্তু আবার শীতের সময় আবার একটু দেখা গেছে যে তখন আবার স্কিন ফেটে আবার জ্বালাটা বেড়ে যায়, মানে জ্বালা থাকবে, জ্বালা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এনিওয়ে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আছি আপনার সঙ্গেই ঢাকা মেট্রো 9040 নিয়ে। আমার বন্ধুরা লিখছেন কথাবার্তাগুলো, আজকে একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটার উত্তর দেওয়ার চেষ্টা করছেন আমার বন্ধুরা, অনেকেই অনেক উত্তর দিয়েছেন, আমি ধাঁধাটা আরও একবার বলতে চাই যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদের জন্য। এমন কোন জিনিস, এমন কোনো জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি? এমন কোন জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি? সেটার উত্তরে আমি জানতে চেয়েছি। বন্ধুরা কিন্তু লিখছেন, খুব সুন্দরভাবে লিখছেন, বিভিন্ন জায়গায় লিখছেন, ফেসবুক কমেন্টে লিখছেন, এসএমএস কমেন্ট, আর মানে হোয়াটসঅ্যাপ সবকিছু। এটা অবশ্য হয়, এটা আমার ক্ষেত্রে হয় অনেক সময়, আমি যখন আমার সামনে বা স্ক্রল করতে করতে কোনো এরকম কিছু চলে আসে তখন আমি ট্রাই করি এটা সমাধান করার জন্য, অথবা যদি ফ্রি থাকি মনের ভিতরে অনেক প্রশ্ন আসতে থাকে যে এটা কি এটা হবে, এটা কি ওইটা হবে, অনেক কিছু আসতে থাকে মাথায়। যাই হোক, আমার বন্ধুদের মাথায় আসে, এটা খুবই ভালো একটা ব্যাপার, ব্রেনটা একটু আর কি পরিশ্রম করে আর কি ওই ক্ষেত্রে। আচ্ছা, আমাদের সঙ্গে যারা যারা আছেন আমি একটু পড়বো একে একে করে। আমাদের অর্চনা রায় কিন্তু যুক্ত হয়ে গেছেন, বেশ অনেকক্ষণ কথা হলো অর্চনা রায়ের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে। তো অর্চনা রায় লিখেছেন, কেমন আছো গো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, অর্চনা রায়ের সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, এটাই দোয়া করি আমরা। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন, কি লিখেছেন দেখি অবসান, আরে অবসান তো জোস দুইটা ছবি পাঠিয়েছে, কি লিখেছে উনি? আসসালামু আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধু। একটু ঝিমঝিম ব্যাপার একটা কাজ করছি, আমি জানি না কেন। আচ্ছা, লিখেছে অবসান বলছি, হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, সকালে আসছিলাম, কাজ শেষ করে ব্যাক করছি। এক এক জায়গায় প্রকৃতি এক এক রকম, হবিগঞ্জ জেলাটা আমার কাছে সবুজ শহর মনে হয়, চোখটা জুড়িয়ে যায়, ভালো লাগে এই সিলেট বিভাগের জেলাগুলো। আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে পছন্দ জায়গা শ্রীমঙ্গল। ওকে অবসান, আপনাকে আমি একটা আইডিয়া দিই, আপনাকে আমি মানে যখন থেকে চিনি বা যখন থেকে আপনার সঙ্গে আমার কথা হয়, আমি দেখেছি যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার যেতে হয় কাজের জন্য। আপনি যদি পসিবল হয় আপনি কিন্তু আসলে সেই সব জায়গার ব্লগ করতে পারেন, অথবা সেই সব জায়গার বেশ কিছু সুন্দর দৃশ্যগুলো যেমনটা এখন পাঠিয়েছেন ছবি, এরকম কিন্তু দৃশ্য ধারণ করে রাখতে পারেন, ঠিক আছে? এটা একটা সময় স্মৃতি হয়ে থাকবে, যখন আপনি আর বাইরে খুব বেশি মুভ করবেন না বা বাইরে এত ঘোরাফেরা করবেন না, পরিবারের সঙ্গে থাকবেন, তখন পরিবারকে দেখাবেন যে আপনার কী কী এক্সপিরিয়েন্স হয়েছে এইসব কাজগুলো। প্রত্যেকটা জায়গায় আপনি যে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় এক একটা করে স্টোরি হচ্ছে, এক একটা করে গল্প হচ্ছে, সেই গল্পগুলোকে আপনি স্মৃতি হিসেবে রাখতে পারেন কিন্তু, এবং সেটা সকলের কাছে পৌঁছে দিতে পারেন অবশ্যই। আরও আছেন আমাদের সঙ্গে কি শামকা সালাম, রায়হান সৈয়দপুর থেকে, রায়হান স্বাগত জানাচ্ছি আপনাকে। আচ্ছা, আমাদের তৌহিদুল যুক্ত হয়ে গেছেন বনশ্রী থেকে, কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তৌহিদুল লিখেছে, আছি পুরোটা সময় জোর উস্তাদ, ওকে থ্যাংক ইউ। আরেকজন বন্ধু আমাদের মাহাদি, তিনি হচ্ছে সিলেট থেকে, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকেই। এখানে আরো লিখেছেন, ভাইয়া আমার ধাঁধার আনসার পাইছেন? ধাঁধার আনসারটা তো মনে হয় আপনি একটু আগে দিলেন মনে হয়, না কই ধাঁধার আনসার তো দেন নাই তো? আমি ও আচ্ছা বলেছে, ইটস ইউ ম্যান, আমি কেমনে কি? এনিওয়ে, আমাদের সঙ্গে যারা আরো আছেন আমি একটু দেখি, এসএমএস এর মাধ্যমে অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সালিহুরের মনে হয় কিছু একটা দেখলাম যে সালিহুর বলছে নতুন বন্ধুদের মতো, এই যে সালিহুরকে পেয়েছি আমি, লিখেছেন সবার আগে টেক্সট করলাম, আজকে আমার টেক্সট জানা। এই কথাটা শুনে আমার সাথে সাথে মনে হয় সালিহুর কি এটা আমাদের আগের সালিহুর নাকি নতুন কোনো বন্ধু সালিহুর নামে লিখেছিলেন? তিনি যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো তো, ধাঁধার আনসার তারপর তিনি একটা দিয়েছেন, ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি সালিহুর, থ্যাংক ইউ। আরও আছেন আমাদের সঙ্গে কে কি লিখেছে দেখি একটু, আমাদের সঙ্গে আছেন ইমন, ইমন লিখেছেন কি, সিফাত ভাই ইমন দিনাজপুর থেকে শুনছি, ওকে ধন্যবাদ আপনাকে, দিনাজপুরের একজন বন্ধু পাওয়া গেল এখানে। আরও কে কে আছেন একটু দেখি, তিনি লিখেছেন ধাঁধার উত্তর, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে জুলি কেরানীগঞ্জ থেকে আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ঢাকা মেট্রো 9040 সিফাত ভাইয়া হিরো, বাকি সবাই জিরো। ওরে বাবা, না না আমি জিরো, বাকি সবাই হিরো। আচ্ছা, তিনি একটা উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ জুলি। আরও আছেন আমাদের সঙ্গে সোহেল, তিনি একটা উত্তর দিয়েছেন, ঠিক আছে। এখানে আছেন ভাইয়া ভালো আছেন, বাসার সবাই ভালো আছে? জিনিয়া জিনিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি এরকম গ্যাপ দেন কেন বলেন তো, ব্যস্ত পড়ালেখা নিয়ে অনেক বেশি। সিলেট থেকে হালিমা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন নিজের সাথে যত সুন্দর বউ থাকুক না কেন, পাশ দিয়ে যদি অন্য কেউ হেঁটে যায় তার দিকে তাকিয়ে প্রেমে পড়ে যাওয়ার নামই হলো না। এটা আপনার সাথে একটা ভুল ধারণা, সবাই তার একরকম হয় না,
এবং সবাই এক মানে এক স্টাইলে চলেও না, এটা কারণ এরকম ভাবে যখন আপনি, আমি কিছুদিন আগেও আমাদের এই আড্ডাগুলোর ভিতরে আমি এই জিনিসগুলো শেয়ার করেছিলাম যে যখন মনে করেন যে কেউ একটা কোনো পুরো টোটাল কোন একটা ঘটনার উপর বেস করে পুরো ছেলে জাতির উপরে ওইটাকে চাপিয়ে দিল, ঠিক তেমনইভাবে আপনি যদি একটু খোঁজ খবর নেন অথবা যদি একটু মনে করেন তাহলে দেখবেন যে ঠিক মেয়েদের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা আছে যেটার জন্য ঢালাওভাবে মেয়েদেরকে মানে বলা হচ্ছে। তো এই দুইটাই আসলে রং, ছেলে মেয়ে বলেন বা যেটাই বলেন সব মানুষের মধ্যেই আসলে অনেক বিভিন্ন রকম মানুষ থাকে, এক একজনের নেচার এক এক রকম থাকে, কিছু কিছু হয়তো বা স্টাইল মিলে যেতে পারে, বাট তার মানে এই না যে না পুরোপুরিটা আসলে তার মতো। তাহলে আপনি যখন কোনো ছেলেকে একদম ডিরেক্টলি সবার মানে অনেক লজিক দিয়ে খারাপ বানানোর চেষ্টা করবেন, ঠিক ওই ছেলেটা আবার চেষ্টা করবে আপনাকে বিভিন্ন লজিক দিয়ে খারাপ বানানোর জন্য, মানে খারাপ মানে বুঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে আসলে এটা একটা মানে আমার কাছে মনে হয় না যে আসলে লজিক্যাল মনে হয় না, আমার কাছে মনে হয় যে এটা কোনো ব্যক্তিগত ক্ষোভের কারণে আসলে কেউ হয়তো বা তার পছন্দের মানুষটি তাকে ধোকা দিয়েছে অথবা তার ঘরের কেউ তাকে ধোকা দিয়েছে এবং তিনি সেটার উপর বেস করে পুরো টোটাল বিশ্বের সবাইকে দোষারোপ করছেন। তো এটা আসলে রং, এটা আপনার ব্যক্তিগত আসলে একটা হয়তো বা রাগের একটা বহিঃপ্রকাশ, আর কিছুই না এখানে। শারমিন আক্তার মুবারিকা, সিবাদ ভাইয়া শুভ বিকাল, আমাকে কি ভুলে গেছেন? না ভুলবো কেন মুবারিকা, আমি তো কতদিনও আপনার এসএমএস পড়লাম, এত তাড়াতাড়ি ভুলি না, আমার ব্রেন এত খারাপ না আবার। আচ্ছা পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া রে কবে সিক হয়ে পড়েছি, আচ্ছা খুবই সিক হয়ে পড়েছি, আগের তুলনায় পলিপাসের প্রবলেম বেড়েছে, গত চার দিন ধরে নাকের বাম সাইডে দিয়ে শ্বাস নিতে পারি না, খুব কষ্ট হচ্ছে, দোয়া করবেন। রানী ফ্রম হাতিবান্ধা, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরে আছেন এখন রানী। রানী আপনি একটা ভালো ডক্টর দেখান এবং তারা কিন্তু দেখাশোনা করে তারপরে কিন্তু আপনাকে একটা ড্রপ দিবে বা কোনো একটা মেডিসিন দিবে যেটা আপনার জন্য উপকারী হবে, ঠিক আছে? আমার মনে হয় যে আপনার আসলে এটা করা উচিত, আপনি হয়তো বা গেছেনও ডক্টরে গেছে, যদি এই ডক্টরের কাজ না হয় আপনি অন্য কোনো ডক্টরকে দেখাতে পারেন। ডিএফএম মৈত্রী, মৈত্রী লিখেছেন ভাইয়া আপনার শিহরণ গানের ক্রেজি ফ্যান হয়ে গেছি, এটা শুন এত সুন্দর, থ্যাংক ইউ মৈত্রী। শিহরণটা আসলে আমার খুব পছন্দের একটা গান এবং আমার অনেক আগের একটা গান, আমার একজন ফ্রেন্ড, আমি যখন কথা অ্যালবাম রিলিজ করি তারও আগে আমার একজন ফ্রেন্ড যিনি বাইরে থাকেন এবং তিনি ওই গানটা শুনে আমাকে বলেছিলেন যে মিনহাজ তুমি অ্যালবাম বের করো, আমি কি অ্যালবাম বের করবো, আমার অ্যালবাম কেউ শুনবে না, পরবর্তী আমি শুনবো, তুমি বের করো সবাই শুনবো আমরা। ওকে, সো আমি আসলে আমার শখ বশতেই আসলে কথা অ্যালবামটা করেছিলাম এবং সবার প্রথমে এই জন্যই বলে নিলাম যে কথা অ্যালবামের অনেক পরে কিন্তু শিহরণ বের হয়েছে, অথচ আমার গানের ইন্সপিরেশন অথবা যদি গান মানে অ্যালবাম বের করতে চাওয়ার যে ইচ্ছাটা এটা জেগেছিল কিন্তু শিহরণ থেকেই, যদিও শিহরণের সেই মিউজিকটা অন্য একটা মিউজিক ছিল বা একটু অন্যরকম মিউজিক ছিল, পরবর্তীতে এটা আবার নতুন জেনারেশনের সাথে মিক্স করে বা ম্যাচ করে বানানো হয়েছে। থ্যাংক ইউ মৈত্রী গানকে এত ভালোবাসার জন্য। সাইদুল ইসলাম সোহাগ, আচ্ছা ভাইয়া আমার আগের মেসেজটা কি পড়েছেন? না মানে আমি একটু বাইরে গিয়েছিলাম তো তাই। আচ্ছা ভাইয়া আমার সোনা বন্ধের গায়ে যেমন আগুন, আচ্ছা গানটা প্লে করে দিয়ে না, রিকোয়েস্টে গান প্লে করতে পারছি না বন্ধু, দুঃখিত, যদি প্লে লিস্টে থাকে ডেফিনেটলি প্লে হবে। আচ্ছা এই জায়গায় হচ্ছে আমাদের বন্ধু, বন্ধু লাগবে নাকি বান্ধবী? মুরা চৌধুরী, মুরা চৌধুরী আমাদের এই আড্ডায় আসলে কোনো কিছুর অভাব নেই, আমাদের সব ব্রিলিয়ান্ট সব সুন্দর মানুষগুলো আমাদের এই আড্ডার ভিতরে থাকে। সিলেট থেকে তমা আছি, ধাঁধার উত্তর হলো, তারপর তিনি উত্তর দিয়েছেন, ওইগুলো মানুষকে দেয়া যায় আবার রাখাও যায়। ওকেই ওকেই, অনেক অনেকগুলো উত্তর দিয়েছেন আর কি। আরেকজন আছে সিবাদ ভাই, সিলেট থেকে অন্তরা, ওকে অন্তরা, গত বুধবারে আপনি আপনাকে এটা বুঝাতে চেয়েছিলাম যে আপনার ভয়েসটা এত সুন্দর, গান এত সুন্দর, কুরআন তেলাওয়াত না জানি কত সুন্দর, যদি একবার শুনতে পারতাম, আমার খুব ইচ্ছা, আমার নিজের কাছেও খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে, আমার শুনতেও ভালো লাগে, তবে আমি আসলে অত গুণী জ্ঞানী না, তবে আমি আমার অনেক পছন্দের মানুষ আছে এই ব্যাপারে। আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, যে আপনার যে কল্পনার জায়গাটা বা আপনার যে ভালো লাগার জায়গাটা এত সুন্দর বিস্তৃত এত প্রসারিত। ওকে আমরা একটা গানে চলে যাবো, এই গানটা আমার খুব পছন্দের একটা গান, সেটা হচ্ছে কুরাতুল আইন বালুচের কণ্ঠে, এই সিঙ্গারের নাম আমার মানে ফার্স্টে আমি দেখে ভাবছিলাম যে আচ্ছা এটা কি ওনার নাম নাকি এটা আসলে কোনো কোম্পানির সাথে ওনার নাম একটা অ্যাড হয়েছে, আমি মিলাতে পারছিলাম না, পরে আমি অনেক ই করে দেখলাম যে না এটা হচ্ছে তার অরিজিনাল নাম এবং তিনি জোস একটা মানে তার একটা জোস ভয়েস কোয়ালিটি আছে, আমার সামহাও প্রথমে মনেই হয়েছিল যে ফিমেল অরিজিৎ সিং যদি বলা যেতে পারে তাহলে তাকে, তার অন্যান্য গানগুলোর ভিতরে তার গলা একটা ক্র্যাক হয় যেটা আমার খুবই পছন্দ। সো আমরা এই গানটা এখন শুনে ফেলবো, সাম্মি মেরি ওয়ার বাই কুরাতুল আইন বালুচ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরছি পরবর্তী ঘন্টায়।

0: listening to Taka FM 90.4.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: Taka FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: Country's first full HD FM station, Taka FM 90.4.

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার পুরনো বন্ধু সিফাত। আর যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খেলাধুলা নিয়ে একটু বলতে চাই। বিকাল থেকে তো সন্ধ্যা চলে আসলাম, আচ্ছা সবার আগে গুড ইভিনিং। আর খেলার কথা যদি বলি, 6 অক্টোবর কিন্তু নামছে, যারা মেসি ভক্ত আছেন, আমি নিজেও অবশ্য মেসি ভক্ত, আর তিনি কিন্তু নামছেন আজকে শেষবারের মতো যতটুকু শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে, বিশেষ জার্সি তিনি আসলে পরবেন। এবং তারপর কি হবে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ আসলে দেখতে চায় যে যে মানুষটা এত একটা দীর্ঘ সময় আমাদেরকে খেলার মাধ্যমে এন্টারটেইন করলো, তার বিদায়টা আসলে কিভাবে। এবং আর্জেন্টিনা নিজে মানে খোদ জানিয়েছেন যে আসলে তারা তাদের এই সুপারস্টারকে মানে ফুটবল ঈশ্বরকে তারা খুব সুন্দরভাবে আসলে বিদায় জানাতে চায় এবং সম্মানের সাথে আসলে বিদায় জানাতে চায়। তো তারপর তো আসলে আমরা দেখলাম যে মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটলো এবং ফাইনালি মেসি হয়তো বা নামছেন যতটুকু খবর আছে। তো সেই ক্ষেত্রে হয়তো বা মানুষ আমরা সবাই আসলে ওয়েট করছি 6 অক্টোবর রাতে কিন্তু এই আসলে অপেক্ষাটা ফুরাবে এবং আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। ওকে, সো আশা করছি যে সেই খেলাটাও একটা উপভোগ। সবচেয়ে বড় ব্যাপার কি মেসির, আমি ব্যক্তিগতভাবে ফুটবল যতটুকু বুঝি ততটুকু আমি মানে তার যে খেলার স্টাইল বা তিনি যেভাবে আসলে প্লে মেক করেন, সো সেখানে আমি আসলে অন্য কোনো প্লেয়ারকে এরকম দেখিনি যত স্টার প্লেয়ারই হোক। এবং তিনি এত সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে নিয়ে আসেন এবং তার এই বয়সেও তিনি যেই স্পিডে খেলেন, যেই টেকনিকে খেলেন, সেটা আসলে অতুলনীয় এবং অসাধারণ। আচ্ছা যাই হোক, তো নতুন একটা এই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার দলে আর কি যে 10 নম্বর জার্সি নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছিল যে 10 নম্বর জার্সিটা পরবর্তীতে কে পাবে এবং ক্যাপ্টেন্সিটি আবার কে পাবে। লাস্ট মনে গতদিনই একটা নিউজ দেখছিলাম যে কুটি রোমিও মানে হয়তোবা উনি হয়তোবা অধিনায়ক হতে পারেন এবং নিকো পাস কিন্তু 10-এ আসতে পারেন, অথবা আরও অনেকগুলো নাম আছে, দেখা যাক ফাইনালি আসলে কি হয়। তো নতুন 10 নম্বর জার্সিটি মেসিরই, তবে দেখতে একটু অন্যরকম, মানে নতুন খেলায় আর কি, লাস্ট খেলায় তার যেটা হবে শেষ ম্যাচ। তার অবশ্য একটা ক্যাপশন লেগেছিল লিওনেল মেসির, সেটা হচ্ছে শেষ ম্যাচ আজীবনের স্মারক জার্সি, শেষ লড়াই আজীবনের জন্য স্মারক এক পোশাক। এবং তিনি কিন্তু তার আসলে মানে এক্সান্ডারে বা ইনস্টাতে কিন্তু তিনি এটা অলরেডি শেয়ার করে ফেলেছেন, উইচ ইজ ভেরি গুড। সো আমরা দেখি ফাইনালে কি হয় আসলে খেলাটার ভিতরে, তার সেই জাদু আমরা দেখতে পারি কিনা, জাদু তো দেখবো আসলে, তার প্রতিটা মুভমেন্টই এক একটা জাদু। এদিকে যারা আছেন আমাদের সঙ্গে ফেসবুকে আছেন, দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নাজিয়া ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো, আনসারটা হবে। তারপর তিনি উত্তর দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম নাজিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের তৌহিদুল কিন্তু ফেসবুকে যুক্ত হয়ে গেছেন এবং তিনি প্লে লিস্টের প্রশংসা করেছেন, ধন্যবাদ তৌহিদুল আপনাকে। আমাদের অবসান লিখেছেন জি ভাই, কি লিখলেন জি, মুকুল ভাই আমাকে এই পরামর্শটা দিয়েছিল, তারপর থেকে একটা পেজ খুলেছিলাম, এখন খুব বেশি একটা সময় দিতে পারি না, তবে আমি সব জায়গায় ছবি ভিডিও কালেক্ট করে রাখি, সময় পেলে এফবি পেজ এন্ড ইউটিউবে কিছু ভিডিও রিলস আপলোড করি। ভেরি গুড, এটা এখন থেকে অভ্যাস করেন। আমি বাসে বসে যখন এই প্রকৃতিগুলো দেখি আমার মন ভরে যায়, আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। জি, মাঝে মাঝে মনে হয় যদি আমার এমন চোখ দুইটা না থাকে আমার আফসোস থাকবে না, কারণ আল্লাহর সৃষ্টির এই অপরূপ সৌন্দর্য আমি দেখেছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি অনেকগুলো আসলে কাজের মাধ্যমে বা কাজের থ্রুতে আপনার আসলে অনেক জায়গায় ঘোরা হচ্ছে, তো এটা ভালো। এটা এটা তো আর সবসময় থাকবে না, একটা সময় আপনি নিজে ক্লান্ত হয়ে যাবেন, আপনি হয়তো বা অবসর নেবেন এই কাজ থেকে, কিন্তু আপনার কাছে এই স্মৃতিগুলো রয়ে যাবে এবং এই স্মৃতিগুলো সবসময় আপনাকে আসলে আনন্দ দিবে আপনার কষ্টের সময়ও। আচ্ছা, এখানে লিখেছেন বন্ধু কি ঠান্ডা ট্যাঙের শরবত বানিয়েছি কেউ খাবেন, আচ্ছা সাথে ছবিও দিয়েছেন, এটা হচ্ছে আমাদের জাহরা। জাহরা সবসময় মানে কমপ্লিট ছবি দেয় না, জাহরা হচ্ছে মানে একটু অ্যাস্থেটিক টাইপের ছবি সবসময় দেয়, তো এটার কারণটা আমি আসলে জানতে চাইবো জাহারার কাছে। এবং জাহারা যে শরবত বানিয়েছে, দিলে তো খাবোই, না দিলে কি কিভাবে, সাদলে তো বলবো যে না না না ঠিক আছে থ্যাংক ইউ, কিন্তু জোর করে দিতে হবে যে না খেতে হবে, খান, আরে আপনারা ঘেমে গেছেন খান, এরকম তো ই করতে হবে। ঠিক আছে জাহারা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা মোশারফ হোসেন আছেন, মোশারফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেড়াবো নরসিংদী থেকে, তিনি লিখেছেন হচ্ছে আমাকে স্বাগত কি আপনাকে স্বাগত সিফাত ভাই, ধন্যবাদ আপনাকে বন্ধু। আরও আছেন আমাদের সঙ্গে যারা যারা SMS এর মাধ্যমে, আমি একটু পড়বো তাদের কথা ভাইয়া। আচ্ছা ধুর, মাথা ব্যথা শুরু হলো আপনার ধাঁধা নিয়ে ভেবে মনে হয় পারবো না, যাই হোক আপনাকে শুধু ভাইয়া ডাকতে ভালো লাগে না, তাই ভাবছি দুলা ভাই বলে ডাকবো। ওরে বাবা রে বাবা, ডাকতে পারবো কি আমি জুই, আপনার যেটা মন চাইবে সেটা তো আপনার মন, তাই না, আপনি ডাকবেন। কিন্তু যে দুলাভাই হিসেবে যে আছে না, আমরা যেমন আমাদের দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিতাম, এটা ওইটা আবদার করতাম, এটা আপনি করতে পারবেন না, কারণ তখন আপনার কাগজ দেখাতে হবে যে আসলে কোন ইসে কোন আঙ্গিকে আপনি আসলেন, কোন ভঙ্গিমায় আপনি আসলেন, সেটার একটা ব্যাপার আছে।
ভাইয়া যেটা সঠিক উত্তর সেটাই আমার উত্তর, জুই সবচেয়ে আর কি মানে কি বলে এটাকে ফাঁকিবাজি উত্তর দিল আর কি। সানিম আছেন, শুভবিকাল, ভুলে গেছো কি? আমি ভুলিনি, সাথে আছি পুরো সময় আমাদের সানিম। সানিম একদমই ভুলি নাই, কেন ভুলবো আপনাকে বলেন তো, আপনি তো নিয়মিত থাকেন আমাদের সঙ্গে। এখানে আছেন আমাদের বন্ধু, অনেকদিন পর আপনাকে আবার মেসেজ দিলাম, শুনি না অত আজকাল, তোমার শো এর টাইমে প্রাইভেট থাকে আর রবিবারে শুনি, বাট মেসেজ করি না। যাই হোক, আমি জুই ফ্রম আরেকজন জুইকে আমরা পেয়েছিলাম, দুইটা জুই আমাদের এখন, বরিশালের জুই এটা, মেবি আমাকে ভুলে গিয়েছো, বাট এখন থেকে সবসময় মেসেজ করার চেষ্টা করব, তাহলে আর ভুলবো না আমাকে। তা তো অবশ্যই, নিয়মিত SMS করলে কেন ভুলবো আপনাকে। ভাইয়া তোমার কোন গানগুলো ভালো লাগে? আমার আসলে স্পেসিফিক কোনো গান এরকম আমার মনে পড়ে না, তবে যে গানগুলো ভালো মানে আমার যেই মোমেন্টে বা যেই সিচুয়েশনে আমি গানটা শুনছি ওইটার সাথে যদি মিলে যায় তখন আমি শুনি, ভালো লাগে আর কি। রাশি রংপুর থেকে তিনি একটা উত্তর দিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে রাশি। ওকে, আমরা আরও আরও কথাবার্তা, অনেক কথা রয়ে গেছে অবশ্য। আচ্ছা, মৈত্রী কি লিখেছেন? দাদার আনসার মেবি, আচ্ছা একটা উত্তর দিয়েছেন, আপাতত উত্তরটা বলছেন, একটু ওয়েট করতে হবে, এই ঘন্টাটা শেষ হলে আমি পরবর্তী ঘন্টায় বলে দিব। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে মেনলি হচ্ছে নুসরত ফাতে আলি খানের গান, এবং পরবর্তীতে গানটা বিভিন্ন জন বিভিন্নভাবে কাভার করেছেন, তার মধ্যে এইটা একটা। এই গানটা গিয়েছেন হচ্ছে সোনু কাক্কার, এবং সোনু কাক্কার নিয়ে যদি বলি, সোনু কাক্কার হচ্ছে নেহা কাক্কারের বোন, নেহা কাক্কার এবং টনি কাক্কারের বোন, এবং তারা তিন ভাই বোন মিলে অনেকগুলো গানও করেছেন, নিজেরা কাভার করেছেন। তবে সোনু কাক্কা এক একজনের ভয়েস স্টাইল টেক্সচার এক এক রকম, তো ভালো লাগে ব্যাপারটা, যদিও একটা জায়গায় মিল থাকে, তাদের একটা ক্র্যাকের ব্যাপার থাকে ভয়েসে, তো সেটা একটা মিল আছে। তো আমরা এখন মেরে রাশিক আমার ভাই সোনু কাক্কার আমরা শুনে ফেলবো, তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

90.4 এ সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং ধাঁধা দিয়েছিলাম, ধাঁধার উত্তর দিচ্ছেন আমার বন্ধুরা, ভেরি গুড। আমার বন্ধুরা আসলে অনেক ব্রিলিয়েন্ট, এর মধ্যে আবার ভুল উত্তর আছে অনেক অনেক। তো এইটা বলার সাথে সাথে অনেক বন্ধু আবার কনফিউজ হয়ে যায়, আরে আমারটা ভুল হলো নাকি। তো আপনি কিন্তু আবার আপনার সঠিক উত্তরটা এখন যেটা ভাবছেন সেটা কিন্তু পাঠাতে পারেন আমাকে, নম্বরই একটাই 01841904904। আর ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি? এমন কোন জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে। অবশ্যই আপনি আমাকে পাঠাতেই পারেন, এবং নম্বরটা তো বললামই, ফেসবুকের অ্যাড্রেসটাও একটু বলে দিই, facebook.com/ilovedhakafm। এখানে কিন্তু আপনি আমাদের রিলসও পাবেন, গতদিনও রিলস দেওয়া হয়েছে, আপনি কিন্তু শেয়ার করতে পারেন। আমি আর রিদম ছিলাম ওই রিলসের ভিতরে, তো আশা করি মজা পাবেন, দেখবেন। এবং অন্যান্য যে আমাদের মানে মানে আপনার যে শোগুলো আছে, ভালোবাসার বাংলাদেশ বলেন, জীবন গল্প বলেন, এগুলোর ক্লিপসগুলো বা শোগুলো কিন্তু আপনি এখানে আসলে পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আছেন তারিক খান, লিখেছেন হাই ভাই, হ্যালো তারিক, কেমন আছেন আপনি? নাজিয়া ইসলাম লিখছে, ভাইয়া জানো তোমার ভয়েসটা মাশাল্লাহ অনেক কিউট। থ্যাংক ইউ ভেরি মাচ নাজিয়া, আপনিও তো কিউট, এই জন্যই তো আপনার কিউট লাগছে আমার ভয়েস। আচ্ছা, এখানে আরও আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা, আমি একটু পড়বো, আগের দিনগুলো কত ভালো ছিল। আচ্ছা, লিখেছে এইদিকে বৃষ্টি পড়ছে গো ভাইয়া, কখন জানি কারেন্ট চলে যায়। আচ্ছা, অনেকদিন পর কথা গানটা শুনছি, খুব ভালো লাগছে, পুরনো কথা মনে পড়ে যায়। ইয়াস, আমার প্লেলিস্টে ছিল গানটি, আগের দিনগুলো কত ভালো ছিল। ওই যে মুরব্বীর একটা কথা বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ, বুঝছেন তো? এটা আসলে কয়েকটা ব্যাপারে আমার কাছে মনে, আমি ভেবেছিলাম ব্যাপারটা নিয়ে যে আসলে ঘটনাটা কি, এরকম কেন হয়, কারণ আমরা আস্তে আস্তে বড় হই, আমাদের তো ভালো থাকার কথা, তাই না? তারপর আমরা কেন আগের দিনে আসলে হারিয়ে যাই, এটার বেশ কয়েকটা কারণ আছে। আমরা আসলে বড় হই, এটা একটা বিষয়, এই বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব অনেক বাড়তে থাকে। আর কোনো মানুষই আসলে খুব দায়িত্ব নিয়ে বা দায়িত্বটাকে খুব আনন্দ সহকারে যে দায়িত্বটা পালন করবে এটা খুব কম হয়। মানে এমন এমন কিছু চলে আসে জীবনে চলার পথে যে জিনিস যেগুলো আমরা একেবারেই নতুন এবং এগুলো আমাদের কাছে অনেক বেশি পরিমাণ কঠিন। তো সেই সময় মনে হয় যে ছোটবেলায় তো ভালো ছিলাম, কারণ বাবা মার উপর, বাবা মাই দেখতেন ওই সেইগুলো, আমাদের উপরে ছায়ার মতো থাকতেন সবসময়, এবং যত ঝড় ঝাপটা যা কিছু আসতো তাদের, তারা এগুলোকে রিমুভ করতেন বা তারা এগুলো থেকে আমাদেরকে সেভ করতেন, অবশ্যই সৃষ্টিকর্তা সেভ করতেন তাদের মাধ্যমে। তো ঘটনাটা বেসিক্যালি এরকম, আপনি আরও যত বড় হতে থাকবেন তত আপনার দায়িত্ব বাড়তে থাকবে, তত বিভিন্ন জিনিস আপনি ফেস করতে থাকবেন, এবং সেগুলো ফেস করার মাধ্যমে আপনি দিন শেষে একজন অভিজ্ঞ মানুষ হিসেবে মানে পৃথিবীতে থাকবেন ইনশাল্লাহ। এবং তখন আপনার দেখবেন যে একটা সময় যে আপনার কাছে মনে হবে যে কোনো খুব কঠিন কোনো কিছু আপনার কাছে মনে হবে যে না, এই জিনিসটা আমি ফেস করেছি, এই জিনিসটা এইভাবে করলে সমস্যা হতে পারে, ওইভাবে ট্রাই করা যায়। সো তখন অভিজ্ঞতাটা আবার খুব ভালো লাগবে আপনার কাছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এখানে আমাদের বন্ধু আরও আছে ইব্রাহিমপুর থেকে, আমাদের বন্ধু কি লিখেছে, না বন্ধু এখন এই শোরের প্যাটার্নটা আসলে অন্যরকম, সো এই জায়গায় আপনার এই মানে রিকোয়েস্টটা রাখতে পারছি না, দুঃখিত। আচ্ছা, আমি আপনাকে অনেকদিন ধরে শুনি কিন্তু মেসেজ করি না, সো আমি আজকে প্রথম মেসেজ দিচ্ছি, প্লিজ ভাই আমার মেসেজটা পড়বেন না। এটা আসলে বন্ধু মানে অনেকদিন পরে দিলে বরং আপনার SMS না পড়ার সম্ভাবনা অনেক বেশি, আপনি যদি নিয়মিত থাকেন তাহলে পড়ার সম্ভাবনা আরও অনেক বেশি। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু আমাদের জাহরা, যারা এইবারও অ্যাস্থেটিক ছবি দিয়েছে, ব্রাজিল শুধু একটা দেশ নয়, ফুটবলের মাঠে এক টুকরো আবেগ যেখানে প্রতিটা পাসে স্বপ্ন আর প্রতিটা গোলে আনন্দ। নিঃসন্দেহে এটা যে যা যেই দলের ফ্যান অবশ্যই সেই দলের প্রতি ওই ভালোবাসা থেকেই তারা ওই দলের ফ্যান। তো আপনি যেমন ব্রাজিলিয়ান ফ্যান, ব্রাজিলের অনেক অনেক অর্জন আছে, তো স্বাভাবিকভাবেই ব্রাজিল নিয়ে আপনার স্বপ্ন থাকবে, এটাই স্বাভাবিক এবং এটাই সত্যি। আছেন সুজন মাঝি, কেমন আছো ভাই তুমি আর বাকির? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজন মাঝি কিন্তু ইদানিং ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়, এটা কিন্তু খুবই ভালো। এখানে কি লিখেছে আমাদের বন্ধু, আচ্ছা লিখেছে অ্যাবসোলিউটলি রাইট ভাইয়া, ওকে। আচ্ছা, আমাদের সঙ্গে SMS আছেন বন্ধুরা, SMS গুলো পড়ি একটু। আমাদেরকে লিখেছেন লুবাইনা, লুবাইনা কি লিখেছেন, আমার চট্টগ্রাম থেকে লিখেছেন লুবাইনা, আমার তুফান সিফু ভাইয়া, এই তুফান এই নামটা শুনলেন আমার তুফানের ব্যাকগ্রাউন্ড মানে কানের ভিতরে বাজতে থাকে, ওই যে তুফান এলো রে তুফান। ওকে, আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের বাংলাদেশি সিনেমা এত সুন্দরভাবে রায়হান রফি ফুটিয়ে তুলেছে, তাও আবার সেখানে শাকিব খানকে ডিফারেন্ট একটা লুকে দিয়েছে, আমার এখনও খুব ভালো লাগে এই সিনেমাটা, এই সিনেমার গান সব কিছুই। আচ্ছা, বাটন ফোনওয়ালাদেরকে এভাবে পর করে দিলা, একদমই না। আচ্ছা, আমি যেমন এই যে যতগুলো SMS পড়লাম একটাও আমি জানি না কারা অ্যান্ড্রয়েড দিয়ে SMS করেছে, কারা বাটন ফোনে SMS করেছে, কারা আইফোন দিয়ে SMS করেছে। এনিওয়ে, রবিবার থেকে আমাদের কোনো মেসেজ পড়া হয়নি, খুবই মন খারাপ ছিল, এটা আরেকটা ভুল ধারণা। রবিবার দিন আমি আমার মোটামুটি সব SMS-ই পড়েছিলাম, হয়তো আপনার SMS-টা আমার কাছে আসেনি। আচ্ছা, আজ তুমি পুরনো মেসেজগুলো পড়লা, থ্যাংক ইউ সিফু দাদা, আর দাদার উত্তর হবে, তারপর দিন একটা উত্তর দিয়েছেন, ওকে। কিভাবে মনে হলো যে এটা উত্তর হবে একটু বলেন তো।
আচ্ছা ভাই, আমার মনে অনেকদিন ধরে একটা কথা ঘুরছে, কথা হলো বিদেশে কি ভূত আছে সিলেট থেকে আনিকানুর? বিদেশে সবচেয়ে বেশি ভূত আছে, আপনি যদি একটু নেট ঘাটাঘাটি করেন, আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন সমস্ত ভূতের ছবি বিদেশেরই। আমাদের দেশে হয়তো বা রিসেন্ট টাইমে শুরু করা হয়েছে কিছু কিছু সিনেমা, তার মধ্যে রায়ান রাফির আন্ধারটা আমি একটা ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা আমার ডিফারেন্ট লেগেছে। তারপরে জাজ মাল্টিমিডিয়ার বেশ কিছু মুভি বের হয়েছে জিন দিয়ে, সো এগুলার বাইরে। তারপর আরেকজন ডিরেক্টর ছিল FDC-র, ইকবাল সম্ভবত, উনার একটা এরকম আছে মনে হয় ভূত রিলেটেড, লাস্ট কত কয়েকটা ঈদে, মানে গত ঈদে মনে হয় বের হয়েছিল। তো আপনি যেটা ডাউট করছেন এটা হচ্ছে, আমার তো মনে হয় ভূত বেশিরভাগ সময় বাইরেই থাকে। এই যে আপনি যতগুলো মুভি দেখেন, আপনি দেখেন ম্যাক্সিমাম ভয়ঙ্কর মুভিগুলো সব বাইরেরই, আমাদের দেশের না কিন্তু, ইভেন তো বলিউডেরও না, ঠিক আছে? সো বুঝতেই পারছেন নিশ্চয়ই। রানী লিখেছেন, ধাঁধার আনসার ওকে দিয়েছেন, ভাইয়া ডক্টরের দেখিয়েছি তিনবার, ওষুধও ডোজ কমপ্লিট করেছি, তখন প্রবলেমটা ভালো হয়েছিল, বাট এখন আবার বাড়ছে, তাই আগের ওষুধটা আজ খেলাম। আপনি ওষুধটা খাওয়ার সাথে সাথে আবার এটাও একটু চিন্তা করবেন যে ডাক্তার নিশ্চয়ই কিছু জিনিসে আপনাকে বিধিনিষেধ দিয়েছেন, সেগুলোকে মেনে চলেন। ধরেন আপনার জ্বর, হ্যাঁ ধরেন আপনার ঠান্ডা, তো এই ঠান্ডার ভিতরে আপনাকে ডাক্তার ওষুধ দিল, কোনো একটা ওষুধ দিল, ঠান্ডাই করলো, আপনার ঠান্ডা ভালো গেলো, পরের দিন থেকে আপনি আবার আইসক্রিম, ঠান্ডা পানি, বরফ খাওয়া শুরু করে দিলেন, তো লাভ নেই তো ওই ওষুধকে, কারণ তারপরে তো আপনি আপনার আগের লাইফ স্টাইলই চলে গেলেন, তাই না? সো ওই জায়গাটাও ঠিক করতে হবে। আচ্ছা, মিনহা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, মিনহা দুঃখিত রিকোয়েস্ট রাখতে পারছি না বন্ধু, কারণ আপনি তো নতুন, পুরনো বন্ধু, আপনি জানেন না এটা যে রিকোয়েস্টের গান, রিকোয়েস্ট নিয়েই তো প্লেলিস্ট সাজানো হয়, আলাদাভাবে তো স্পেসিফিক ওই দিনই ওই রিকোয়েস্টটা প্লে তো করা হয় না মিনহা। আচ্ছা, হাই রে অবসান ভাইয়ের কপাল, কত ঘোরাঘুরির, আর আমি সিলেটে থেকেও সিলেটের কোনো কিছুই দেখিনি, মন চায় পুরো পৃথিবী ঘুরে দেখতে। তোমা তোমা, আপনার এই স্বপ্ন সত্যি হোক সিলেট থেকে যে তোমা, আমরা অবশ্যই দোয়া করি। তবে আপনার ওই যে প্রথম কথাটাতে আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণটা হচ্ছে তিনি আসলে যেমন আমরা শখে ঘুরতে চাই, তার বিষয়টা আমার যতটুকু মনে হয় অবসানের সঙ্গে যতটুকু কথা বলেছি, অবসান মনে হয় না যে আসলে শখে ঘুরতে যায়, তার কাজের কারণে আসলে ঘুরতে হয়। তো যখন একই জিনিস, ধরেন কক্সবাজার আপনি যাবেন ঘুরতে, এটাতে এক মজা, কক্সবাজার আপনি যাচ্ছেন কাজ করতে, ওইটাতে আবার আরেক ধরনের ব্যাপার, ঠিক আছে? তো দুইটা দুই রকমের, তা এটা একটা কষ্টের কথা যে তোমা সিলেটে থেকে সিলেটটা ঠিক মতো ঘুরেননি। তবে আমি অবশ্যই দোয়া করি যে আপনি সিলেটটা আগে ঘুরে তারপর হচ্ছে বাইরেও শখের জন্য ঘুরতে যান, ওকে? মুকুল ভাই আমার SMS পড়ে না, মুকুল ভাইকে বলবেন আমাদের SMS পড়তে, ধাঁধার উত্তর দিয়েছেন তিনি।

আচ্ছা, কুমিল্লা জেলার তিতাস থানার বন্দারামপুর গ্রাম থেকে আফিফা মুবাশ্বিরা সামিহা, আপনি যদি কমেন্ট করেন অবশ্যই মুকুল ভাই পড়বে। মুকুল ভাই আসলে SMS হয়তোবা তার খুব একটা পড়া হয় না। আচ্ছা, আসমি সিলেট থেকে লিখেছেন, ওর জবে প্রবলেম চলছে তাই প্রপোজাল পাঠাতে পারছে না ভাইয়া। আজ তানহা শুনে আমার সাথেও বলেছে তুমি খুব গুছিয়ে কথা বলো, যেমনটা AI বলে, তাই নাকি? ওকে, তাহলে আমরা কী বলা যায়, মানে AI বলবো নাকি? আচ্ছা শুনেন, কোনো কিছু পেতে হলে ওইটা সাথে সাথে হয় না, হ্যাঁ, ওইটার জন্য পরিশ্রম করতে হয়, ওইটার জন্য অনেক টেকনিক থাকে। এবং যখন আপনি কোনো কিছু খুব কষ্ট করে পরিশ্রম করে পাবেন তখন সেটার দাম থাকবে অন্যরকম। আবার যেটা আপনি খুব রেডিমেড পেয়ে যাবেন সেটা দেখবেন খুব রেডিমেডলি চলে যাবে আপনার লাইফ থেকে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক আসমি, আপনার বাকি দুই বোনার আসছো না নাকি? আচ্ছা যাই হোক, নিশি লিখেছেন, ও ভাইয়া গো আয়সা পড়ছি আবার টাকা ধার নিয়া, কোনো কেন মন কি নিয়ে খন মনটা শান্তি হলো নিশি, যাক আলহামদুলিল্লাহ। কি ভালোবাসা নিশি, থ্যাংক ইউ নিশি, এই নিশিতে আপনার SMS পেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, শেষ পর্যন্ত সাথেই আছি, আর মেসেজ যাবে না তাই আর মেসেজ করব না। জুলি কেরানীগঞ্জ থেকে তিনি লিখেছেন, আমি বলেছিলাম না ভাইয়া, বলেছিলাম না আমার ভাই আসছে, আরে না আমি জানি না সে যে আমার ভাই নাকি বোন, এই মাসের 30 তারিখে ডাক্তার বলবে আমার ভাই নাকি বোন, একটা নাকি দুইটা, যখন ডাক্তার বলবে তখন তোমাকেও বলবো, দোয়া করো যাতে ভাই হয়, কারণ আমরা অলরেডি এক ভাই এক বোন, তাহলে আরেকটা ভাই আসলে ভালো হোক, ভালো না? যাক আপনাদের উইশ পূরণ হোক, দোয়া করি অবশ্যই। আমাদের জুলি লিখেছিলেন কেরানীগঞ্জ থেকে। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, সুন্দর একটি গান, সেটা হচ্ছে ট্রয় সিভানের গান হ্যাপি লিটল পিল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot music.
2: ওকে, সময় কিন্তু চলে আসছে আস্তে আস্তে। সেটা হচ্ছে যে আজকের ধাঁধার সঠিক উত্তর কি হবে, আরেকটু ওয়েট করতে হবে, তারপরে আমি জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে বলছি, সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে, এবং একটা ধাঁধা দেওয়া হয়েছে। যদি কোনো বন্ধু চান, না এখন আর ধাঁধার উত্তর দিয়ে আসলে লাভ নেই, তারপরে আমি ধাঁধার একটু বলে দিব। আজকের ধাঁধাটা ছিল হচ্ছে এমন কোনো জিনিস যা অন্যকে দেওয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি? তো আমার বন্ধুরা যারা যেভাবে পেরেছেন উত্তর দিয়েছেন, এখন সময় হচ্ছে বা মানে সময় চলে আসছে ইনফ্যাক্ট যে সঠিক উত্তরটা কি হবে। তবে তার আগে আমার বন্ধুদের কথাবার্তা পড়বো, আর একটু সময় দেই না নাকি? দুষ্টু মিষ্টি মেয়ে আছে, তিনি একটা নাম দিয়েছেন, ওকে মানে উত্তর দিয়েছেন। তারিক খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বেশ কিছু বন্ধু। যাই হোক, আমাদের অর্চনা লিখেছে, এদিকে বৃষ্টি পড়ছে গো ভাইয়া, কখন জানি কারেন্ট চলে যায়, এটা আমরা পড়েছিলাম। এবং বৃষ্টি আসুক, বৃষ্টিটা তো আমরা আসলে চাই, বৃষ্টি আসে তারপর আবার যে গরমটা নিয়ে আসে এটা ভয়ঙ্কর। আচ্ছা, আপনি আমার মেসেজ পড়লেন না ভাইয়া, আমার মনটা খারাপ করে দিলেন। কই পড়লাম না? আচ্ছা, এই যে পেলামই তো মাত্র, আমি এই যে এখন পেলাম, এই যে পড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সাথী রংপুর ময়নাকুটি থেকে বলছি, আমি আপনাকে অনেকদিন ধরে শুনি কিন্তু মেসেজ করি না। তো আজকে না, এটা তো ভুল করে ফেললাম আমি নিজে, কারণ আপনার মেসেজ আমি পড়েছি, আসলে দোষটা আপনার, কারণ আপনি শুনেন নাই, আপনি মেসেজ করে চলে গিয়েছিলেন। আচ্ছা, সুজন মাঝি লিখেছে, না ভাইয়া এখন অতটা ব্যস্ত নাই, কারণ মাত্রই সেমিস্টার ফাইনাল দিলাম, তো নিউ সেমিস্টারে ক্লাস নেক্সট মান্থ থেকে, তাই আপাতত অনেকটা ফ্রি বললেই চলে। ওকে, সো এনজয় করেন সময়টাকে, এবং আশা করছি আপনার ভালোই লাগছে। সুজন, সুজনকে আমরা একেবারে স্কুল লাইফ থেকে পাচ্ছি, যে সুজন আমাদের সঙ্গে নিয়মিত থাকতেন, ভালোই লাগে আমাদের কোনো বন্ধুকে যখন থেকে একদম স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে ডক্টর পর্যন্ত হয়ে যায় এবং আমাদেরকে শুনে, এটা আমাদের জন্য অনেক বিশাল বড় পাওয়া। আচ্ছা, লিখেছেন আমাদেরকে আরও যা যা লিখেছেন হচ্ছে, আমার আসলেই জবের কারণে ঘোরাঘুরি হয়, আমি একটা কি পেইন্ট কোম্পানিতে টেকনিক্যাল ডিপার্টমেন্টে জব করি, এটা হচ্ছে আমাদের অবসান, এবং তাই বাংলাদেশের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, ফার্মাসিউটিক্যালস, গভর্নমেন্ট প্রজেক্টগুলো ভিজিট করতে হয়। যদিও আমার কাজ 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, বাকি সময়টা ওই অঞ্চলে বিখ্যাত খাবার, ঐতিহাসিক জায়গাগুলো ঘুরি। বাহ, তাহলে তো তোমারটা মোটামুটি ঠিক আছে, মানে কাজের জন্য যান, ওই কাজের বাইরে আর শখের জায়গাটাও পূরণ হয়ে যায়, ভালো, ভেরি গুড। আচ্ছা, এখানে লিখেছেন ঢাকা বসুন্ধরায় আমার মামার বিয়ে। আচ্ছা, বৃহস্পতিবার তার মামার বিয়ে, আজকে নানু গেলেন কিন্তু আমার বোনের পরীক্ষা থাকায় আমাকে নিয়ে যায়নি। আহারে আহারে, আমার মন খারাপ, প্লিজ ভাইয়া আমাকে এসে নিয়ে যান। আহারে, আমারই তো কষ্ট লাগছে, আমিও যেতে পারবো না আর কি, প্লিজ আমি অপেক্ষায় আছি। জাহারা, জাহারা খুবই ভালোই হতো আপনাকে নিয়ে আসলে, তখন একসাথে আর কি আপনার পরিচয় দিয়ে আপনার মামার বিয়েটা খাওয়া যেত আর কি, এই একটা জিনিস আমি মিস করে ফেললাম। যাক, কী আর করা, ভাগ্যে নাই, সমস্যা নেই, আপনার বিয়ে খাবো, সমস্যা কি? আচ্ছা, লিখেছেন হচ্ছে আমাদের বন্ধু, কেমন আছো সিফাত ভাই, আমি রংপুর থেকে বলছি, আমার নাম জান্নাত। ওকে ভাইয়া, তোমার কণ্ঠটা অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ বন্ধু জান্নাত। ভাই, আমার মনের কথা বলার মানুষ নেই, আমি কি তোমার সাথে বলতে পারি? অবশ্যই বলবেন, ঢাকা এফএম 90.4-এর প্রতিটা আয়োজনই বেসিক্যালি আপনাদের জন্য, এবং আমার শোয়ের ভিতরে তো আমার অনেক বন্ধুরা তাদের সব কথাবার্তা বলে দেন, এবং সেটা ওই বিশ্বাসের জায়গা থেকে আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সাজেশন দেওয়ার বা যতটুকু আমার ছোট্ট মস্তিষ্কে আসে ততটুকু শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। ভাইয়া ব্যস্ত না, ফোনে চার্জ থাকতো না তো, তাই ভাইয়া ধাঁধার উত্তর হবে, তারপর উত্তর দিয়েছে আমাদের জিনিয়া। জিনিয়া, এটা কোনো কজ হতে পারে যে ফোনে চার্জ থাকতো না? একদিন না হয় থাকতে না পারে, সব সময় থাকবে না, এটা কোনো কথা? আচ্ছা, সালিউল লিখেছেন, আজ কিন্তু আজ কিছু বাস্তবতা বলি, আমার স্কুলটা যে এলাকায় সেটা একটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত। আমি সকালবেলায় স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে বিভিন্ন ফসলের গন্ধ নাকে আসে, আহাহা, বিশেষ করে নতুন ধানের গন্ধ নাকে আসে, মনটা ভরে যায়। সালিহুর, আসলে আপনি আসলে অনেক পরিশ্রম করেন, এবং আপনি যেই কাজটাই করেন, যতটুকু বুঝলাম যেই কাজটাই করেন, খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। সো ইনশাল্লাহ আপনি এইটার ভিতরে, এটা খুবই মহৎ একটা উদ্যোগ যে আপনি বাকি বাচ্চাদেরকে পড়াচ্ছেন যারা মানে স্পেশাল আছেন, এবং যারা হয়তো বা চিন্তাও করেনি যে তারা এইভাবে পড়তে পারে, এবং আপনি সেই কাজটা করছেন, এবং আপনার যে কর্তৃপক্ষ যারা আপনাকে আসলে নিয়োগ দিয়েছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিতে হয়। আসলে আমরা সবাই মানুষ, মানুষের প্রয়োজনে মানুষ এগিয়ে আসবো, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ হওয়া উচিত। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে সালিহুর। আছেন কি ঘরের কাজে সকাল সাজে ভুলে গেছো বহু আগে, তোমার নামে শান্তি আছে, আমি সানিম। বো বাবা সুন্দর, সানিম কবি হয়ে যায় মাঝে মাঝে হঠাৎ করে। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে যারা, তাদের কথাবার্তাগুলো পড়ব আস্তে আস্তে, একে একে, ধীরে ধীরে। তবে এই মুহূর্তে আমার মনে হয় একটু গানে যাওয়া উচিত। যেই গানটা শুনবো সেটা হচ্ছে হাবিব ওয়াহিদ অ্যান্ড মেহেরিং গৌরী রুস্তমের আমার বন্ধু মহাজাদু জানে।

ওকে ওকে, সময় হয়ে গেল আজকের ধাঁধার সঠিক উত্তর দেওয়ার। তবে তার আগে আপনাকে বলছি, ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন আপনি অথবা কেউ অ্যাপে শুনছেন, আর চলছে ঢাকা মেট্রো 9040, যেটা প্রতি মঙ্গলবার বুধবার আমি থাকি, মানে আমি সিফাত আপনার সঙ্গে থাকি বিকাল 5টা থেকে, আজকেও আছি। এই মুহূর্তে সময়টা হচ্ছে আজকের ধাঁধাটা সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার। এতক্ষণ আমার বন্ধুরা 2 ঘন্টা অনেক চেষ্টা করেছেন, অনেক উত্তর দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে এত কষ্ট করে ব্রেন কাটানোর জন্য আর কি, মাথা কাটানোর জন্য আর কি। আমরা এরকম সময় অনেক হয় আর কি, যে একটা বাংলা একটা ইংলিশ দুইটা একসাথে বলি, পরে নিজেই কনফিউজ হয়ে যাই। আচ্ছা যাই হোক, আজকের ধাঁধারা যেটা ছিল সেটা হচ্ছে, এমন কোনো জিনিস যা অন্যকে দেয়া যায় কিন্তু নিজের কাছেও থেকে যায়, জিনিসটা কি? ওকে, সো উত্তরটা বলিয়ে দিই। উত্তরটা হচ্ছে, আচ্ছা অনেকে বলেছেন কিন্তু নাম, তারপরে কেউ বলেছেন বৃষ্টি, কেউ বলেছেন আকাশ, কেউ বলেছেন আগুন, তো এগুলো কোনোটাই হয়নি। সঠিক উত্তরটা হচ্ছে নলেজ বা বিদ্যা, ঠিক আছে, জ্ঞান। এটা তো অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা জ্ঞান নলেজ এইগুলো লিখেছেন, এবং এইটাই আসলে সঠিক উত্তর, যে জ্ঞান যখন আপনি অর্জন করবেন সেটা যখন আপনি আসলে কাউকে সাজেস্ট করবেন, কাউকে উপদেশ দিবেন কোনো বিষয়ে, সেটাতে আপনার আসলে জ্ঞান কমে যাবে না, বরং আপনারটা আপনার জায়গায় থাকবে, এবং যেই মানুষটাকে আপনি সাজেস্ট করলেন সেই মানুষটার হয়তো বা কোনো একটা উপকার হবে। যদি সেটা আবার কুজ্ঞান হয় আর কি, মানে জ্ঞানটা যদি হয় কোনো মানে খারাপ কোনো বা নেতিবাচক কোনো কিছুর মধ্যে, তাহলে কিন্তু আবার তার উপকার হবে না। আর এটাকে অবশ্য জ্ঞানও বলা যাবে না, এটাকে অজ্ঞান বলবো না, অজ্ঞানও তো বলা যাবে না, কুজ্ঞান বলা যেতে পারে নাকি। আর যাই হোক, অভিনন্দন আমার সকল বন্ধুকে, এবং যারা যারা চেষ্টা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দুষ্টু মিষ্টি মেয়ে লিখেছিলেন নাম, না নামটা হয় নাই, নামটা হচ্ছে এমন কোন জিনিস যেটা আপনার আছে কিন্তু আপনার চেয়ে সবচেয়ে বেশি ইউজ করে আপনার সামনের মানুষজন অথবা আপনার বাইরের মানুষজন অথবা আপনার আশেপাশের মানুষজন, সেটা নাম হলে হতো কিন্তু এটা একটা উপকার হবে। যদি সেটা আবার কুজ্ঞান হয় আর কি, মানে জ্ঞানটা যদি হয় কোনো মানে খারাপ কোনো বা নেতিবাচক কোনো কিছুর মধ্যে, তাহলে কিন্তু আবার তার উপকার হবে না। আর এটাকে অবশ্য জ্ঞানও বলা যাবে না, এটাকে অজ্ঞান বলবো না, অজ্ঞানও তো বলা যাবে না, কুজ্ঞান বলা যেতে পারে নাকি। আর যাই হোক, অভিনন্দন আমার সকল বন্ধুকে, এবং যারা যারা চেষ্টা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দুষ্টু মিষ্টি মেয়ে লিখেছিলেন নাম, না নামটা হয় নাই, নামটা হচ্ছে এমন কোন জিনিস যেটা আপনার আছে কিন্তু আপনার চেয়ে সবচেয়ে বেশি ইউজ করে আপনার সামনের মানুষজন অথবা আপনার বাইরের মানুষজন অথবা আপনার আশেপাশের মানুষজন, সেটা নাম হলে হতো কিন্তু এটা নাম কিভাবে হয় বন্ধু। যাই হোক, তারিক খান আছেন আমাদের।

আরেকজন বন্ধু টুনটুনি ভাইয়া বলেছে, প্লিজ আমাকে আজ এই নিশিতে মন কাটবে। আচ্ছা, যাহারা শুনে না মনে না, পুরো শো মনে হয় না শুনে, যাহারা যাহারা শুনে না, আর আমার মনে হয় যে বন্ধুরা যে মানে বলার পরেও আবার রিকোয়েস্ট করে, আমার কাছে মনে হয় যে তারা আসলে ঠিক মতো শুনে না, জাস্ট বলে চলে যায়। যাই হোক ভাইয়া, আমি না অনেক ভালো গান গাই, বাহ এটা সুন্দর। আমার ক্লাসমেটরা প্রতিদিন আমার কাছে গানের রিকোয়েস্ট করে, আমি ওদের গেয়ে শোনাই। আপনাকে শোনানোর কি অপশন থাকলে শোনাতাম। যারা যারা অবশ্যই আছে, আপনি আমার পেজের ভিতরে আপনার গান রেকর্ড করে পাঠাতে পারেন। আমার পেজ আরজে সিফাত অথবা মিনহাজ সিফাত যেটা আছে মিউজিক্যাল পেজ, সেখানে আপনি ইনবক্স করতে পারেন, তাহলেই তো আমি শুনতে পারবো। সো আপনার যদি ইচ্ছা থাকে আপনি ডেফিনেটলি কিন্তু এটা করতে পারেন। অবশ্যই আমি শোনার জন্য, আমি নিজেও শোনার জন্য এক্সাইটেড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার মেসেজ পড়ার জন্য। এটা হচ্ছে আমাদের বন্ধু, কোনটা আমাদের বন্ধু, আমাদের বন্ধু বন্ধু বন্ধুর নাম হচ্ছে সাথী। ওকে, আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু ভাইয়া, ব্যস্ত না, ফোনে চার্জ থাকে না, যে বলেছিল আমাদের বন্ধু নাকি জিনিয়া লিখেছে। ধাঁধার উত্তর তিনি দিয়েছিলেন জ্ঞান, একেবারে সঠিক উত্তর দিয়েছিলেন তিনি আমাদের বন্ধু জিনিয়া। জিনিয়াকে যদি একটা এস লাগালে কিন্তু জিনিয়াস হয়ে যায়। আচ্ছা, আকলিমা লিখেছেন অর্ধেক পড়বেন না, অর্ধেক রাখবেন না, SMS পড়বেন কিন্তু। ওকে, পড়ি আমরা। যদিও আমি কবি না, আপনার কথা ভাবলে আমি অটোমেটিক কবি হয়ে যাই। যদিও আমি সাধারণ ইচ্ছা হয় কি, যদিও আমার সাধারণ ইচ্ছা হয় শুধু আপনার জন্য অসাধারণ হয়। হে বালক, আপনি কি জানেন একটা মেয়ে কখন এত চায় যখন সে পাওয়া না পাওয়ার মাঝে থাকে। ইচ্ছা হয় ভেঙে ফেলি ব্যারিকেড, মিশে যাই আমি আপনাতে, তলিয়ে যাই অথই জলে যদি তাতে আপনি থাকেন, কি বা কোটি কি বা ক্ষতি হতে আপনার সাথী। হ্যাঁ, আমার পড়তে ভুল হচ্ছে, আমার মনে হতে আপনার সাথী কিবা কোটি হতে আপনার সাথী। আচ্ছা যাই হোক, এটা আমার হয়তো মানে আমি হয়তো অর্থটা বুঝতে পারছি না এই জায়গাটুকে শুধু। কেমন হলো ভাইয়া, মন থেকে লেখা উপন্যাস পড়ি তো, তাই আমি এখন প্রেমিকা। খুবই সুন্দর হয়েছে, বোঝা যায় আপনার, আপনি যে পড়েন তার যে ভাষা সেটা দেখি কিন্তু আমি বুঝেছি আকলিমা। এবং আকলিমা ওই যে মাঝখানে যে অটোমেটিক, এটা যেন একটু কেমন উপন্যাসের ভিতরে মনে হচ্ছে যে বাইরের কোনো একটা কিছু চলে এসেছে। যদিও আপনি ব্যারিকেডটাও দিয়েছেন, বাট এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনি আরেকটা বাংলা কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, বাট ওভারঅল এটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আকলিমা। দিল্লি গেছে ভাই, আমার SMS কি যায় না, এত সুন্দর কবিতা দিলাম, নিজের মাথা খাটাইয়া পড়বেন না, আর অত সহজ দাদা দিছেন আরো কঠিন দেন বলবো না, না পড়ে দিয়েছি তো, একটু সময় দিতে হবে ভাইয়া। আচ্ছা, লিখেছেন এই জায়গায় আমাদের আরো একজন বন্ধু, ভাইয়া তুমি কি আমার মেসেজ পড়েছিলে, আজানের পরে ভুলে গিয়েছি, তোমার শো শুনছিলাম, কতদিন পর মেসেজ করলাম তাও শুনতে পারলাম না, আরে কষ্ট কষ্ট। আমি তো সবগুলোই পড়েছি, তারপরে দেখি। হ্যাঁ পড়েছিলাম, আপনার SMS পড়েছিলাম। আমার বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করি, যারা SMS করবেন বা যারা করবেন না, অবশ্যই পুরো শোটা থাকার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। আপনি SMS করে যদি চলে যান, তার পরবর্তীতে আপনি এসে যদি আবার বলেন যে পড়েছিলা কি না বা আগেটা, এটা আমারও মনে থাকে না বন্ধু। আচ্ছা ভাই, আপনার নতুন নেম রাখলাম শিফুর রিহান ফ্রম সিলেট। আচ্ছা শিফু, শিফু নতুন নাম না তো, এটা খুবই পুরনো নাম, এবং অনেক বন্ধুই আমাকে ডাকে আর কি আদর করে এই নামে। আচ্ছা ভাইয়া কেমন আছেন, আমি আপনার নিয়মিত শ্রোতা হলো, টাকার অভাবে SMS করতে পারি না, হারে হারে আমার গরিব বন্ধু। না এটা জাস্ট দুষ্টমি করলাম। ওকে, তবে আমাকে ভুলবেন না, নাম সিমরান, সিমরাত জাহান শায়লা, সুন্দর নাম, খুবই সুন্দর নাম, অবশ্যই ভুলবো না, এবং দোয়া করবো আপনার জন্য, আপনি যেন বেশি বেশি টাকা কামান। জান্নাতুল হীরা আমাদের সঙ্গে আছেন। আচ্ছা ভাইয়া যাবে না শুধু, হ্যাঁ হোয়াটসঅ্যাপে করবেন, সমস্যা কি, হোয়াটসঅ্যাপে কথা বলবেন, সমস্যা কি। আমার সঙ্গে এই যে এখনও তো ওই যে যাহারা হোয়াটসঅ্যাপে আছেন, অর্চনা রায় ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে ইমন চৌধুরী অ্যান্ড হাশিম মাহমুদের, হাশিম মাহমুদের গান বেসিক্যালি। এটা ইমন চৌধুরী আবার নতুন করে মিউজিক করেছেন এবং এটাকে নতুনভাবে প্রেজেন্ট করেছেন। গানটার নাম হচ্ছে বাজি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা মেট্রো 9040।

শেষের পথে আছি, যাক সমস্যা নেই, আজকে শেষ হলেও এখনই শেষ করছি না যদিও, তারপর আবার আগামীকাল কালকে তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে কথা হবেই বিকাল পাঁচটায় ঢাকা মেট্রো 9040। তবে এই মুহূর্তে আমার বন্ধুরা অনেক কথাবার্তা লিখে রেখেছেন, সেগুলো পড়ার সময় হয়ে গেছে, সেগুলো আমি অবশ্যই পড়ব। তবে তার আগে আমার বন্ধুদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে 28 বছর পর আবারও কিন্তু ফিরছে হঠাৎ বৃষ্টি। মানে ভাবা যায় সেই হঠাৎ বৃষ্টি ছোটবেলায় দেখেছিলাম আর কি, ছোটবেলায় অত ছোট না, মানে ছোট ছিলাম, মোটামুটি ভালোই ছোট ছিলাম। তো 1998 সালে কিন্তু এটা এই মুভিটা আসলে রিলিজ হয়েছিল, মুভিটার নাম ছিল, প্রিমিয়ার হয়েছিল, সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টি। এবং অসাধারণ একটা মুভি ছিল, অসাধারণ স্টোরি মুভিটার ভিতরে, এবং একটা টান টান উত্তেজনা যে আসলে কি হয় ফাইনালি। এবং নায়িকাটার মানে নায়িকাটা কিন্তু আমার খুবই পছন্দের ছিলেন, প্রিয়াঙ্কা সম্ভবত ওনার নাম ছিলেন। এবং তার পরবর্তীতে তিনি জিতের সঙ্গে আরও বেশ কিছু মুভি করেছেন, এবং তিনি হচ্ছে সাউথের একজন ডিরেক্টরের ওয়াইফ। আমি এই মুহূর্তে আসলে নামটা এটা লোকেশ কানাগরাজর না, লোকেশ কানাগরাজ না, সরি, এটা ওইটা হচ্ছে আরেকজন অ্যাক্টর, তার ওয়াইফ। এবং তিনি রিসেন্ট টাইমে আমি মনে হয় গত বছরে তার আরেকটা সিনেমা দেখেছিলাম, যদিও তারও বয়স হয়ে গেছে, এবং তিনি ওই সিনেমাটার ভিতরে আসলে মেইন ক্যারেক্টারটা তিনিই ছিলেন। সাউথের সিনেমার নাম মনে রাখাটা একটু কঠিন, তবে আমি আসলে তাকে হারাইনি, দেখি এখনও যে যে ভালো অ্যাক্টররা আছেন। রানী মুখার্জির ছবিটাও দেখেছিলাম আমি, সো মোটামুটি আসলে এই এই অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো আসলে মনে দাগ কেটে থাকে যে আসলে তাদের সামনে কী হচ্ছে। এবং হঠাৎ বৃষ্টি নিয়ে কোনো কিছু আসলে নতুন করে বলার নেই, হঠাৎ বৃষ্টি হচ্ছে এমন একটা সিনেমা যে সিনেমাটা আসলে সবার হৃদয়ে আমার মনে দাগ কেটেছিল, সেই সেই সুন্দর একটা প্রেম, এবং সেই প্রেমের যে ফাইনালি একটা রেজাল্ট, সব কিছু আমরা আসলে সেখানে পেয়েছিলাম। এবং বললাম যে টান টান উত্তেজনা, স্পেশালি ওই সিনেমার যে গানগুলো নচিকেতা করেছিলেন, অসাধারণ প্রতিটা গান। আমি আসলে কোনো গানকে ফেলে দিতে দেওয়ার মতো কোনো জায়গা নাই আসলে, প্রতিটা গান এখনও যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় আমি সেই সময় ফিরে গেছি। এবং গানটা একেবারে নতুন, মানে কতটা আধুনিক স্টাইলে আসলে সেই গানগুলোকে করা হয়েছিল, ওই যে একদিন স্বপ্নের দিন, তারপর সোনালির প্রান্তরে, অসাধারণ প্রতিটা গান। তো মজার ব্যাপার হচ্ছে 28 বছর পর কিন্তু আবার এই সিনেমাটা রিমেক হতে যাচ্ছে, এবং রিমেকটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই জুটি হয়েছে যারা, তারা হচ্ছেন আরিয়ান সরোয়ার এবং রাদিফা নারমিন, এই দুজনকে জুটি বানিয়ে কিন্তু আবার হঠাৎ বৃষ্টি নামে এই সিনেমাটি আসছে। পরিচালক হচ্ছেন কামরুজ্জামান, এবং এই ছবিটি আগেই কিন্তু সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়ে গেছে, আগামী 2 অক্টোবর মানে আর কিছুদিন পরে, 10 দিন বলা যেতে পারে, প্রেক্ষাগৃহে কিন্তু মুক্তি পাবে সিনেমাটি। এবং যে ডিরেক্টর তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের ছবি আসলে রিমেক করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ, একদম নিঃসন্দেহে, কারণ অলরেডি এগুলো মানুষের মনে দাগ কেটেই আছে, তারপরে যখন আবার নতুন করে মানুষের এক্সপেকটেশন আরও বেশি বাড়তে থাকে তখন এটার ভিতরে। তো বর্তমান সময়ের কথা মাথায় রেখে কিন্তু তিনি এই কাজটা করেছেন, এবং ছবিটি দেখার পরে বাকিটা সবাই সবাই বুঝবেন আসলে যে এই সিনেমা আসলে কারা বা কেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি বলছিলাম যে সিনেমাটার ভিতরে নায়িকাটার নাম একেবারে ঠিকই বলেছিলাম, তার পুরো নাম হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, চরিত্রে ছিলেন হচ্ছে মানে এই চরিত্রে এইবার যিনি থাকবেন তিনি হচ্ছেন রাদিফা। এবং রিমেকের আগে মানে একদম অরিজিনাল ছবিটাতে ছিলেন হচ্ছে ফেরদৌস, এবং ওই চরিত্রে কিন্তু অভিনয় করছেন হচ্ছে আরিয়ান। সো আশা করছি ভালো কিছু একটা হবে, এবং মানুষ আবার রিকল করতে পারবে সেই পুরনো স্মৃতিটাকে, এবং চমৎকার একটা মুভি হবে আশা করি। হঠাৎ বৃষ্টির মতোই আবার হঠাৎ বৃষ্টি, দেখা যাক এখন কি হয় না হয় সিনেমাটি, আমি তো অনেক এক্সাইটেড, দেখা যাক কি হচ্ছে। আর এদিকে যারা যারা আমার সঙ্গে আছেন আমাদের বন্ধুরা, আমি একটু কথাবার্তা অবশ্যই পড়তে চাইবো। ভাইয়া আমি না আপনার পেজ খুঁজে পাচ্ছি না, আমার না ঢাকা এফএমের পেজ, আচ্ছা ঢাকা এফএমের পেজটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছি, আপনি অবশ্যই এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ঢাকা এফএম 90.4 এর পেজে আপনি চলে আসবেন। ওকে, আর আমাদের যারাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন অ্যাস্থেটিক ছবিতে তার নাকি শরম করে, মজার, যাই হোক, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি সালমা, হয়তো আপনি আমাকে ভুলে গেছেন, আমি সালমা, অনেকদিন পর আবার যুক্ত হয়েছে, হয়তো ভুলে গেছেন ভাইয়া, তবে আমি কিন্তু আমার প্রত্যেকটা আপনার প্রত্যেকটা এপিসোড শুনেছি। আপনি বন্ধু শুনেছেন, কিন্তু কথা হচ্ছে সালমা আপনি যে শুনেছেন এটা তো আমি জানি না, এটা তো আপনি আমাকে জানান নাই, এই জন্য আসলে দীর্ঘদিন পরে আসলে নিঃসন্দেহে আপনি মানে ইনস্ট্যান্ট তো মনে থাকে না, তো তারপরেও আপনি যদি নিয়মিত থাকেন অবশ্যই আমার মনেই থাকবেন এবং সবসময়ই থাকবেন। এদিকে যারা যারা SMS আছেন আমাদের, দেখি আছেন সুজন মাঝি, সুজন মাঝি কি লিখেছেন, কেমন আছো সিলেট থেকে সুজন মাঝি, ও না সুজন মাঝি লিখিনি, দুঃখিত, এটা লিখেছেন হচ্ছে অন্তরা,
অন্তর লিখেছেন, সুজন মাঝি কেমন আছো? আমি কি তোমাকে সুজন সুখী বলে ডাকতে পারি? আর মন দিয়ে পড়ালেখা করো, মনে আছে বাইক গিফট চেয়েছিলে যে ওইটাই তো নিতে হবে, তাই না? আর অবসান ভাই, আপনি কি ডেলিভারি বয় নাকি, জানাবেন তো, তার জন্য এত জায়গায় যেতে হয় সিলেট থেকে অন্তর। না অন্তরা, অবসান কিন্তু এটা ক্লিয়ার করেছে, আপনি হয়তো আরও আগে এসএমএস করেছিলেন আমাকে, সেটা হচ্ছে যে তিনি এই যে পেইন্টের কোনো একটা কোম্পানিতে আর এরকম জড়িত আছেন এবং সম্ভবত মার্কেটিং সেক্টর, এবং সেই কারণে তাকে আসলে বিভিন্ন জায়গায় যেতে হয় এটার মনিটরিংয়ের জন্য। তো বিষয়টা অনেকটা এরকম, আর ডেলিভারি বয়ের যে সব জায়গায় যা বিষয়টা কিন্তু এরকম না বন্ধু, ঠিক আছে? ঢাকার মানুষ আপনি দেখবেন না, ঢাকার বাইরে খুব কম যায় আর কি তারা। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন, এই সেপ্টেম্বর মাস থেকেই গরম থাকবে, এরপরে ঠান্ডা এসে যাবে, আমিও আশা করছি তাই। হ্যালো, আমার লেখা কি ভালো না? খুবই সুন্দর, চমৎকার হাতের লেখা আপনার, অন্যান্য বন্ধুদের মতোই। আমাকে চিনতে পেরেছেন? আমি রংপুর থেকে লামিয়া। ওকে, রূপকথা, রূপকথার কথা বলছিলেন, সম্ভবত এটা মুকুল ভাইকে লিখেছিলেন, কারণ রূপকথার বার্থডে ছিল। ধাতার উত্তর জানি কিন্তু বলবো না, কি দরকার আমি যে এত বুদ্ধিমতী সবাইকে জানানো, না আমরা এটা ইতিমধ্যে আপনার এই লাইন দিয়ে বুঝে গেছি যে আপনার বুদ্ধির পরিমাণ প্রচুর। আচ্ছা, ভালোবাসা মেবি নাকি মন, যে আমরা বুঝতে পেরেছি বুদ্ধির অবস্থা, তো এটা ভালোবাসাও না মনও না, এটা হচ্ছে জ্ঞান বা বিদ্যা বা নলেজ। রংপুর থেকে, এখনো রংপুর দেখি নাই ভাইয়া, আমার মেসেজ পড়েছেন, আমি কিছুক্ষণের জন্য ছিলাম না, এই যে এখন পড়ে দিলাম। আচ্ছা, এখানে আছেন আমাদের আরেকজন বন্ধু সিফাত ভাইয়া, আমি রাকা। ওকে, রাকাকে অনেকদিন পরে দেখলাম, আপনার শো ভীষণ ভালো লাগে ভাইয়া, আল্লাহ আমার জীবনে একজনকে সরায় নিয়েছিল, কষ্ট পেয়েছিলাম, বাট আজ অনেক হ্যাপি, আল্লাহ আমাদের বেস্টটাই করেন নিঃসন্দেহে, শুধু একটু ধৈর্য ধরতে হয়, কারণ তার প্ল্যান হচ্ছে সবচেয়ে বড়, মানে সুন্দর প্ল্যান, ঠিক আছে? যেটা আপনি আর আমি হয়তোবা আমরা আমাদের ব্যক্তিগতভাবেই যতটুকু দেখি ততটুকুই চিন্তা করি, কিন্তু তিনি কিন্তু সব কিছু ভেবেই সব কিছু চিন্তা করি, তিনি জানেন না আসলে কী করতে হবে। তো যে যেই ধর্মেই আছেন অবশ্যই সেই ধর্ম থেকে তাদের সৃষ্টিকর্তাকে অবশ্যই সেই ইবাদতটা করবেন। আচ্ছা, মিষ্টি কোকিল ভাইয়া বলে ডাকবো এখন থেকে, মিষ্টি কোকিল, ওকে, কু ভালো হবে না ভাইয়া, জান্নাত ফ্রম কি গাউসিয়া। আচ্ছা, জান্নাত, জান্নাত অবশ্যই ভালো হবে, আপনি আদর করে ডাকবেন, ভালো হবে না কেন? আচ্ছা, যা মহাজনের গানটি দুই ভাষাতে কেন ভাইয়া? এটা আসলে না ওই যে যে মেহেরঙ্গরি রুস্তাম যার কথা বললাম, তিনি কিন্তু অন্য একজন, মানে অন্য একটা দেশের, তো দুইটাকে আসলে ব্লেন্ড করা হয়েছে, এই দুইটা দেশের দুইটা ভাষা, এই এই গানটাকে এবং মানে সুর, এই দুইটাকে আসলে ব্লেন্ড করা হয়েছে। যেমন আপনি যদি দেখেন পাসুরি গানের ভিতরে ছিল, এরকম আরও বেশ কিছু গান আছে যেগুলো এই সিজন বা এই টাইপের যে সিজনগুলো হয় সেগুলোর ভিতরে কিন্তু এই মানে ব্যাপারগুলো চলে আসে, মানে একটু ডিফারেন্ট করার জন্য, একটু ভ্যারিয়েশন নিয়ে আসার জন্য, এবং এই দুজন আলাদাভাবে একসাথে ব্লেন্ড করেছেন, বিদায় হাবিব এবং মেহেরঙ্গুরি রুস্তম, তারা এভাবে ব্লেন্ড করেছে বিধায় কিন্তু গানটার ভিতরে একটা ভ্যারিয়েশন এসেছে। তাছাড়া গানটা সুরটা যদি আপনি চিন্তা করেন, ফোক গান, এই গানের সুরে আপনি অনেকগুলো গান পাবেন, ঠিক আছে? তো সিঙ্গারটা কিন্তু অন্য দেশের, ওকে, এবং তিনি তার ভাষায় গান করেছেন আর কি এই গানটাই, সো এই জন্য আর কি বেসিক্যালি, এবং একটা ডিফারেন্ট টেস্ট দেওয়ার চেষ্টা করেছে যারা এই এই মিউজিক করেছেন এবং যারা আসলে এটাকে প্রেজেন্ট করেছেন। কেমন আছো সিওদ ভাইয়া? রংপুর থেকে আছেন আমাদের বন্ধু জান্নাত, ওকে, সব জান্নাত আমাদের সঙ্গে। হ্যাঁ, লিখেছেন ভাইয়া আমার মেসেজটা পড়েছো, অনেক ভালো লাগো, থ্যাংক ইউ জান্নাত। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আমি আরিফ, রংপুর থেকে নতুন যুক্ত হলাম। ওকে, ওয়েলকাম আরিফ, যদিও আমার বিদায়ের সময় হয়ে গেছে অনেকটা, ইয়ে আমাদের উত্তরটা হয়েছে, সঠিক উত্তর দিতে পারলে কি যে ভালো লাগে তোমা, এটা আমারও খুব ভালো লাগে যে যখন দেখি অনেক বন্ধুরা সঠিক উত্তর দিচ্ছেন, আবার মাঝে মাঝে আবার একটু কেমন জানি লাগে যে এটা কি তারা লিখে রেখেছিল বা কোনো জায়গা থেকে কি বের করছে, এরকম মনে হয়, পরে চিন্তা করি করলে করুক সমস্যা কি, এটাও তো একটা ব্রেনের ব্যাপার যে এই লেখাটা বের করতে হবে। আচ্ছা ভাই, আমি কি দুলা ভাই বলতে পারবো? সেটা তো ওই যে বললাম আপনাকে, বলতে তো পারবেনই আপনার শখের ডাক, কিন্তু ওইটার কোনো অধিকারই আপনি পাবেন না, কারণ তখন আবার সার্টিফিকেট দেখাতে হবে প্রমাণ করার জন্য। জুই আসলে এখনই আসলাম, আচ্ছা সালাদ পরে, সালাতে পর এখন আসলাম, তো তাই জানি না কি বলেছেন। আচ্ছা, বলেছি যে বলতে পারবেন, কিন্তু ওই যে দুলা ভাই শালি এদের মধ্যে যে একটা ব্যাপার থাকে না, যে না শপিং করে দিতে হবে এইটা সেটা, ওগুলো দিতে হলে আপনাকে একদম পুরো কাগজ নিয়ে আসতে হবে যে না ফাইন কিভাবে সম্পর্ক আমার এরকম এরকম হলো, ওকে? আচ্ছা ভাইয়া, দাদার উত্তর হয়েছে বলতে পারলে ভালোই লাগে, যুক্ত আছি পুরো সময় তোমার সাথে, জিনিয়া থ্যাংক ইউ। আচ্ছা, আছেন আমাদের সঙ্গে আমার ফ্রেন্ড, আপনার ভক্ত, অ্যাডমিশন দিতে দিতে আসছি আমরা ঢাকায়, ওই রেগুলার আপনার শো শুনে, মাই ফ্রেন্ড নেম ইজ রানী, ওকে রানী, আমাদের হাতিবান্ধার রানী,
আচ্ছা, মাই নেম ইজ সাবিরা ফ্রম ঠাকুরগাঁও। সাবিরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ঢাকা মেট্রো 9040 ঢাকা এফ এম 90.4। খুবই ভালো লাগলো আপনাকে, তো অনেক অনেক ধন্যবাদ সাবিরা। সাথে আমাদের হাতিবান্ধার আমাদের রানীকেও অনেক অনেক ধন্যবাদ যে তিনি আপনাকে বলেছেন বিধেয়ী আপনি আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি জানি না আপনার কেমন লাগছে, বাট আশা করি আমাদের সঙ্গে নিয়মিত যদি আপনি যুক্ত হন আপনি আসলে ভাইবটা বুঝতে পারবেন। শারমিন আক্তার মুবারিক লিখেছেন, সিয়দ ভাই তোমার ভয়েস আর মুকুল ভাইয়ের ভয়েস শুনলে মনে হয় তোমরা নিজের আপন ভাই, কিন্তু তোমার ভয়েস অনেক সুন্দর। আপন ভাইয়ের মতোই আসলে আমরা যারা যারা এখানে কাজ করি, আমি, রিদম, মুকুল ভাই, আমরা সবাই একটা ফ্যামিলি। এবং আমি আসলে না, টু বি অনেস্ট, আমি আসলে কোনোদিনই রিদমের সঙ্গে আমার বা আমার সঙ্গে মুকুল ভাইয়ের বা মুকুল ভাইয়ের সঙ্গে এটা আমি কখনোই কোনোদিন মিল পাইনি। মানে একটা থাকে না যে তিল পরিমাণ মিল টপ, এটা যার যার একটা মানে শোনার ব্যাপার, হয়তো আপনার কাছে মনে হয়েছে, কিন্তু আমি আবার জিজ্ঞেসও করেছিলাম আমার বাকি কলিগদের, কিন্তু তারাও সেম আমার মতোই যে না, কোনো জায়গা থেকেই কোনো কিছু মিলে না। তো এটা হয়ে যায়, হয়তো বা বেশি ভালোবাসেন আমাদেরকে এই জন্য হয়ে যায় এরকম। ভাইয়া কেমন আছেন, আমি আপনার নিয়মিত শ্রোতা। ওকে, সিমরাত জাহান শায়লা তিনি লিখেছেন, ভাইয়া দাদা কি, দাদা তো শেষ, এখন আর বলে লাভ কি, এতক্ষণ শুনছিলাম এখন বিদায় পার্বতীপুর থেকে নাফিজ। ওকে নাফিজ, ধন্যবাদ আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম সিফাত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আজকে একটু দেরি হয়ে গেল, বদরগঞ্জ থেকে নিতু, নিতু অনেক দেরি হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে আছে এখন। সো মোটামুটি ভালোই দেরি হয়ে গেছে, আপনি তো, যাই হোক, আমি তো বিদায় নিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, চমৎকার একটি গান আমার প্লেলিস্টে ওয়েট করছে। তবে গানে যাওয়ার আগে আমার মনে হয় এখন সময় হয়ে গেছে অবশ্য আজানের, সো আমরা আজানের পরে তারপরে গানে যাচ্ছি, তারপরে বিদায় নিয়ে বিদায় নিব, তারপরে যাব, দায়িত্ব আছে না একটা নাকি। যাই হোক, আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফ এম 90.4। আমরা চলে যাচ্ছি এখন আজানের বিরতিতে, সঙ্গে থাকুন।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: এমন কোন উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
1: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot hot music.
2: তো আজকের মতো বিদায়। সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি, এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। 93.4

0: Nation X Station.
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্টওয়াচ ফ্রি স্মার্টওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্টওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্টওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্টওয়াচ। বিস্তারিত 09611999666।
2: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
3: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি 70 পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ শিথিল ও বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান স্থানীয় সময় আজ সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিনীদের নিয়ে অনুষ্ঠানে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সহধর্মিণীকে নিয়ে সেই মঞ্চে উঠে ফটো সেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাতরাশ শেষে তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত 81তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং দোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী অলিক্স দিদিয়ার ফিলস আইমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলী কর্মকর্তা জুয়েল কাপলানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তারেক রহমান আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এদিকে ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে 81তম অধিবেশনের সাধারণ আলোচনা শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, বিশ্বে অনৈক্য বেড়ে যাচ্ছে। তিনি যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট বাধা সহ চলমান সংকটগুলো তার ভাষণে তুলে ধরেন। জাতিসংঘ প্রধান আরও বলেন, কেবল সামরিক শক্তি দিয়েই যেমন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, তেমনি প্রযুক্তিগত বা অর্থনৈতিক শক্তি দিয়েও তা সম্ভব নয়। উল্লেখ্য যে গত 8ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন শুরু হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বছরব্যাপী এই অধিবেশনের জন্য 193 সদস্যের সংস্থাটির সভাপতিত্ব গ্রহণ করায় এটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়মিত তদারকি করা হবে, মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 20 টাকা বাড়লেও বাস ভাড়া কিলোমিটার প্রতি 17 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
2: পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি। বিভিন্ন জিনিস পর্যালোচনা করেই প্রতিষ্ঠিত হয়েছিল যে 1 টাকা বাড়লে 1 পয়সা, তাতে 20 পয়সা বাড়ে। আমি তাদেরকে ম্যানেজ করে কনভিন্স করে পরিস্থিতিটা বুঝিয়ে 17 পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 পয়সা বাড়বে হলো 20 টাকা বাড়ার ফলে পার কিলোমিটার, তো সেটাই নির্ধারিত হয়েছে। যদি কেউ এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়, তার রুট পারমিট ক্যান্সেল হবে, তাকে জবাব দিতে আনা হবে, ফাইনের ব্যবস্থা থাকবে, আগামীতে
0: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের সীমিত সম্পদের ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেল পাচারের ঝুঁকি মোকাবেলা এবং ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিজেলে বর্তমানে প্রতি লিটারে সরকারের প্রায় 89 টাকা করে লোকসান হচ্ছে, যার ফলে প্রতিদিন কেবল ডিজেল খাতেই প্রায় 109 কোটি টাকা সরকার লোকসান দিচ্ছে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
3: বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিণামদর্শী পরিকল্পনা ও বর্তমান দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সরকার সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধি করেছে, যদিও তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এখনো কম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভর্তুকি, দেশীয় গ্যাস অনুসন্ধান, ফ্যামিলি কার্ড, হজের বিমান ভাড়া কমানো সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরতে মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন,
4: জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, কারণ সরকারের তো আসলে কত ভর্তুকি সরকারের পক্ষে দেওয়া সম্ভব। আমাদের জ্বালানির সময়টা সামনে খুব ভালো না, খুবই ভোলাটাইল আছে। আই এগ্রি যে গত দুই তিন দিনে কিছু সামান্য 2-3% কমেছে, এখনো $100 বেশি ক্রুড অয়েলের দাম আছে, কিছুটা কমেছে, কিন্তু এটা আসলে সাস্টেইন করার সম্ভাবনা নেই। এবং আরো যদি কমে, আমি আপনাদেরকে একটা ডেটা দিয়েছি, যেই জায়গায় আছে তারপরও অনেক, প্রায় 90 টাকা ভর্তুকি
3: জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার ওপেন মার্কেট সেল, OMS এবং TCB খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি বাড়াচ্ছে।
4: আমরা কি জ্বালানিতে অকল্পনীয় পরিমাণ, বিরাট পরিমাণ ভর্তুকি এর মধ্যে দিচ্ছি না? একটা রাষ্ট্র কি এখন তাহলে একটা দিক ঠিক রাখার জন্য সব খরচ করবে কিনা? ঠিক আছে আমি জ্বালানিটাকে কমফোর্টেবল রাখবো, আমার সব খরচ এদিকে করবো। ধরুন আমরা মনে করছি আমাদের জন্য খুবই প্রায়োরিটি একটা প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড, যেটা আমরা পারলে আরো বাড়াতে চাই, ভবিষ্যতে পরের অর্থ বছর এটা আরো বাড়বে। এই 41 লাখ তো থাকবে, তার সাথে আরো একই রকম সংখ্যা যুক্ত হবে। একইভাবে আমরা স্বাস্থ্যে খরচ বাড়াতে চাই। এখন আমি যদি যাবতীয় খরচ এদিকে নিয়ে আসি, তাহলে আমার স্বাস্থ্যে যে আমরা প্রায় দ্বিগুণের বেশি বাজেট দিলাম, আমরা হসপিটালের বেড বাড়াতে চাইলাম, এখন আমরা এদিকটা কমফোর্টেবল রাখলাম, তখন কিন্তু ওইদিকেও প্রশ্ন আসবে। আমি এটা আসলে একটা ব্যালেন্স করার চেষ্টা।
3: এছাড়া ব্রিফিং এ হজের বিমান ভাড়া কমেছে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, 2027 সালের হজের জন্য বিমান ভাড়া 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা 2026 সালের তুলনায় তা 24,830 টাকা কম। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সম্প্রতি জ্বালানির মূল্য সমন্বয়ের পর নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে সরকার বাজার ও সরবরাহ শৃঙ্খলার উপর করা নজর রাখছে। আজ সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রক্ষায় দেশে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি চা বাগানগুলোকে লাভজনক ও টেকসই করার জন্য কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। বিলুপ্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নবগঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB পরিচালিত হলে অপরাধ দমন এবং মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বলে মনে করছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌফিদুল হক। অন্যদিকে SRB-র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, বিলুপ্ত র্যাবের সঙ্গে SRB-র মূল পার্থক্য হল বাহিনীর অবকাঠামোকে সুস্পষ্ট করার পাশাপাশি স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা। বাংলাদেশ বেতারকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। আরো শুনুন প্রতিবেদনে।
6: দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মূল লক্ষ্য নিয়ে 2004 সালের 26 মার্চ গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠে এই বাহিনী। কিন্তু তুমুল জনপ্রিয় এই বাহিনীটিকে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ফলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। গুম, খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বাহিনীর কিছু সদস্য, এর ফলে র্যাবকে বিলুপ্ত করার দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার র্যাব বিলুপ্ত করে গঠন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের মতে, ব্যক্তির কর্মকাণ্ডের জন্য বাহিনীকে দায়ী করা ন্যায়সঙ্গত নয়। অতীতে যেসব কর্মকাণ্ডের জন্য র্যাবের সমালোচনা উঠেছিল, সেই সমালোচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে SRB সফলতা পাবে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
7: কোন একটি সংগঠন সে নিজের সুনাম বাড়াতেও পারে না, সে কমাতেও পারে। সংগঠনে যারা কাজ করেন তারা সেই সংগঠনের কার্যক্রমের যে ধরন নির্দিষ্ট করা থাকে, সেই কাজগুলো তারা কিভাবে পরিচালনা করছে, সেই কাজগুলো আইনসিদ্ধ কিনা, সেই কাজগুলো সম্পাদন বা পরিচালনার মধ্যে দিয়ে জনস্বার্থ কিংবা জননিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে, এই বিষয়গুলো যখন যথাযথভাবে পরিচালিত হয় তখন একটি সংগঠনের সুনাম বৃদ্ধি পায়।
6: ডক্টর তৌহিদুল হকের মতে, র্যাব বিলুপ্ত করে SRB গঠনের ফলে মানুষের মাঝে ইতিবাচক মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটবে। তবে সেই রূপান্তরকে দীর্ঘস্থায়ী করতে হলে SRB-কে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন,
7: আমরা এটাই দেখতে চাই যে এই র্যাবের নাম এবং পোশাকের পরিবর্তনের মধ্যে দিয়ে যে SRB যাত্রা শুরু হলো, এই যাত্রার মধ্যে মধ্যে দিয়ে তাদের সম্পর্কে মানুষের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটছে, এক ধরনের পরিবর্তন ঘটছে, সেই ধারণাটা তারা কাজের মধ্যে দিয়ে প্রতিফলন ঘটাবেন।
6: র‍্যাবের সঙ্গে এসআরবির মৌলিক পার্থক্য তুলে ধরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তিখাব চৌধুরী বাংলাদেশ বেতারকে বলেন, এসআরবির কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে ফৌজদারি আইনের ক্ষমতাকে সুস্পষ্ট করা হয়েছে।
8: পূর্বের আইনের সাথে নবপ্রণীত এসআরবি আইনের মূল পার্থক্যগুলো হচ্ছে, এখানে বাহিনীর অবকাঠামোকে সুস্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আওতাধীন একটি সংগঠন হিসেবে IGP মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে DGSRB-র অধীনে এ বাহিনীকে গঠন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অভিযোগ প্রতিকার কমিটি গঠন করা হয়েছে। এখানে বাহিনীর কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে ফৌজদারি আইনের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে সুস্পষ্টভাবে অর্পণ করা হয়েছে এবং এই বাহিনীটি কি কি কাজ করবে সেই কার্যপরিধিকেও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেই বিষয়গুলো আগের যে আইন সে আইনে সুস্পষ্ট করা ছিল না।
6: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
5: সারা দেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসা সেবা পৌঁছে দিতে আজ একযোগে 40টি জেলায় 1600 চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর MA মোহিত সকালে ঢাকা মেডিকেল কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন ও তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ভার্চুয়ালি অংশ নেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর প্রাণ না যায়, সেজন্যই চিকিৎসকদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর চেষ্টা চলছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1872 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক চাপ শিথিল করলে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি তেহরান। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রয়টার্সকে একথা জানান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে তারা কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে চায়, সেক্ষেত্রে বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দিতে হবে এবং প্রক্রিয়াটি কিভাবে এগোবে তার জন্য একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সকালে তেহরান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তবে তিনি জাতিসংঘের সদর দপ্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন না। ইরানের ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটনের সঙ্গে বৈরিতা অবসানে একটি চুক্তির বিষয়ে নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিস্তারিত আলোচনা হতে পারে। তেহরানের প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত 16 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা শক্তিশালী টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে 4 জনের প্রাণহানি এবং 6 জন নিখোঁজ হয়েছে। দেশটির রাজধানী টোকিওর দক্ষিণে কানাগাওয়া অঞ্চলের প্রায় 45,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের সরকারি বার্তা সংস্থা NHK আজ একথা জানায়। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। আজ মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। আগামীকাল এই ইভেন্টে সেমিফাইনালে চীনা প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত আক্তার। এদিকে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে 31 রানে পরাজিত হয়। এই ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত স্বর্ণপদক লাভ করে। পুরুষদের 4x100m রিলে সাঁতার ইভেন্টে চীন স্বর্ণ, স্বাগতিক জাপান রৌপ্য এবং দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক লাভ করে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 27টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ সহ 42টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পরবর্তী ১২ ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি ১৭ পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ শিথিল, বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: manos.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Fascination Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মাগার কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: টাইম চেক, এখন সময় রাত ১২টা।
1: সবার সাথে 90.4।
2: একটুখানি সবুজ খুঁজি।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো। 94.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।